আপনি শুনছেন আনন্দধ্বনি, গড়িতে সময় 5:32, আর এখন আপনার কানে সুদীপ্তা ভট্টাচার্যের গলায় পরবর্তী রবীন্দ্রসঙ্গীতটি।

এই গানটা সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো আনন্দধ্বনি। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম মহুল। আজ এই সারাটা দিন আপনার খুব ভালো কাটুক। পুজো একেবারে দোরগোড়ায় চলে এসেছে, তাই পুজোর আনন্দ তো হবেই, কিন্তু তার সঙ্গে আপনার সাবধানতা খুব দরকার। কারণ পুজোর সময় রাস্তাঘাটে যতটা বেশি ভিড় হয়, তাই আপনার সাবধানতাও ততটাই দরকার। সবাই খুব ভালো থাকুন, আশেপাশের মানুষজনদের ভালো রাখুন, আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসায় রাখুন। ভালো থাকবেন সকলে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

ঘড়ির কাঁটা বলছে ভোর 6:12 হয়ে 41 সেকেন্ড। আর ঠিক এখন থেকে সকাল 7 পর্যন্ত আপনার সঙ্গে প্রভাত বীণার সুর।

স্বাগত লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। ভোরবেলা যখন আসছি বাড়ি থেকে আকাশবাণীর পথে, তখন আমাদের এই বাবুঘাট দিয়ে যখন আসছি, সেই সময় পুরো রাস্তাটা আলোতে সাজানো, প্রচুর মানুষের ভিড়। আর একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, প্রচুর মানুষ এসছে, ছেলেমেয়েরা এসছে, তারা সেখানে ছবি তুলছে, এই ভোরবেলার অনুষঙ্গে ছবি। এটা কিন্তু এবছর নতুন দেখলাম। আর এই নতুনের সমস্ত কিছুর শুরুর একটা সময়, বছরের নানান সময় নানানভাবে নতুন কিছু হতে পারে, কিন্তু এই একটা সময় সেটা হলো এই পুজোর সময়। ঠিক এই মুহূর্তে আপনার ঘুম ভেঙেছে নিশ্চয়ই, কাজের তাড়াও আছে জানি, কিন্তু তবুও তারই মধ্যে যদি জানলা দিয়ে একটু আকাশের দিকে তাকানো যায়, বা রান্নাঘরে যদি আপনার জানলা থাকে সেখান থেকে যদি একটু দেখতে পান দূরে, তাহলে আলো পড়তে শুরু করেছে, আকাশের রংটা কেমন যেন একটু অন্যরকম লাগছে না, মেঘলা মেঘলা কি হয়ে আছে, নাকি নীল আকাশ একটু একটু করে উঁকি দিচ্ছে, সেটা অবশ্য আমি স্টুডিওতে বসে এই মুহূর্তে বুঝতে পারছি না। কিন্তু আপনি যদি রান্নাঘরের আকাশ দিয়ে, মানে রান্নাঘরের জানলা দিয়েও আকাশ দেখেন, বা বসার ঘরের জানলা অথবা ব্যালকনি অথবা ছাদ, অথবা যদি হাঁটতে বেরিয়ে একটু আকাশের দিকে চোখ দেন, তাহলে বুঝতে পারবেন ঠিক রংটা এখন কেমন। আকাশের রং যেমনই হোক, বাতাসে কিন্তু একটা পুজো পুজো গন্ধ।

মোটামুটি প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর আসবার একটা তোড়জোড় শুরু হয়েছে। রাতের অন্ধকার সরে সরে যাচ্ছে আর পূবাকাশে আলো ফুটতে ফুটতে ফুল ঝরে পড়ছে মাটিতে, শিউলি ফুল। আর এই শিউলি ফুল, ঠিক এই সময় শিউলি ফুলের গন্ধ নাকে আসা মানেই মনে হয় মা চলে এসেছে। আর বেশি দেরি নেই, আমাদের

একেবারে দোরগোড়ায় এসে আমরা দাঁড়িয়েছি। ঠিক এই সময় কাশফুলের দেশে নীল আকাশের নিচে মেঘের ভেলায় চেপে আমাদের ঘরের মেয়ে উমা বাপের বাড়ি আসছে। বাপের বাড়ি আসবার একটা তোড়জোড় চলছে। এই সময় এই যে শিউলি ফুলের একটা অনুষঙ্গ, শিউলি ফুলের গন্ধ, শিউলি ফুলের সাদা রং, সমস্ত কিছুই সারা বছর অপেক্ষায় থাকে। ঠিক এই সময়টায় ফুটে ওঠে শিউলি ফুল। যদিও এখন সারা বছর সব কিছু পাওয়া যায়, কিন্তু তবুও এই যে একটা সময়, পুজোর আগে যে শিউলি ফুল, এবং সেই শিউলি ফুলের ফোটা মানেই একটা ঋতুর পরিবর্তন হয়ে যাওয়া, সমস্ত কিছুর মধ্যে দিয়েই আজকে আমাদের এই প্রভাত বীণাতে শিউলি ফুলের গন্ধেই মায়ের আগমন। আর মা যখন আসছে তখন শুধু কি আর শিউলি ফুল তাকে স্বাগত জানাবে তা তো নয়, ফুল, ফল, আকাশ, বাতাস সবাই মিলে তার জন্যই আমাদের অপেক্ষা। আমরা অপেক্ষায় আছি, সারা বছরের দুঃখ, দুর্দশা, খারাপ লাগা সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে এই কটা দিন আলোর উৎসবে মেতে উঠতে আসে। এই জন্য আমরা চাই মা দুর্গা, আয় মা।

রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান, শিউলি ফুলের সুবাসে, মহিষাসুরমর্দিনীর সুরে সুরে আমাদের দুর্গাপুজো শুরু। আমাদের দুর্গাপুজোর জন্য এই দুটো জিনিসই, মানে দুর্গাপুজো শুরু হওয়ার জন্য এই দুটো জিনিসই যথেষ্ট। শিউলি ফুলের সুগন্ধ যখন চারপাশে একেবারে মম করে, তখন আমরা জানি যে আমাদের মা আসছেন। শিউলি ফুলের এই গন্ধে, শিউলি ফুলের ওই মাটির উপরে ছড়িয়ে থাকায় আমরা আমাদের ছোটবেলাটাকে খুঁজে পাই, আমরা আমাদের ছেলেবেলাটাকে খুঁজে পাই। ভোরবেলায় বাড়ির বাগানে শিউলি গাছের নিচে কত ফুল পড়ে থাকে, এবং সেই ফুল কুড়িয়ে নিয়ে ঝুড়ি ভর্তি করে পূজোর জায়গায় রাখা, একে ওকে তাকে দেওয়া, এই সমস্তগুলো নিয়ে শিউলি ফুল আমাদের কাছে এক অন্য রকম একটা নস্টালজিয়া বা অন্য রকম একটা আবেগ। শিউলি ফুল গাছ থেকে যে খুব একটা তোলা হয় এমন তো নয়, শিউলি ফুল মাটিতেই বেশিটা পড়ে থাকে, কিন্তু তবুও সেই পড়ে থাকার মধ্যেও যে এত আদর রয়েছে, শিউলি ফুল না থাকলে তা কেমন করে জানতাম। শিউলি ফুল আসলে তো শুধু ফুল নয়, শিউলি ফুল একটা সময়ের নাম, শিউলি ফুল হারিয়ে যাওয়া কোনো সকালের নাম, শিউলি ফুল হারিয়ে যাওয়া খুব কাছের মানুষের সুগন্ধ, শিউলি ফুল এক এমন আশ্চর্য মায়া যে মায়ার জন্য আমরা হয়তো সারা বছর আমরা অপেক্ষায় থাকি, সেই শিউলি ফুলের।

0: লিলি ইসলামের কণ্ঠে শুনছিলাম আমরা শিউলি ভুলের কথা। শিউলি ভুল এমন এক ভুল যে ভুল কিন্তু ভুল নয়, ভুল তা আমাদের জীবনের সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকে। এবং শিউলি ফুলের একটাই অদ্ভুত আমেজ, অদ্ভুত আবেগ, অদ্ভুত আদর, সমস্ত কিছু নিয়ে শিউলি ফুল এক অন্য রকম একটা জায়গায় আমাদের নিয়ে যায়, অন্য রকম একটা ভাবনায় আমাদের নিয়ে যায়। আর এই দুর্গাপূজার এই সময়টায় আমরা যদি মনে করি তিনটে জিনিসের কথা, তাহলে শিউলি ফুল, কাশফুল আর নীল আকাশ, এটাই হচ্ছে দুর্গাপূজার একটা মানে পরিবেশ, প্রকৃতি যদি বলা যায় তাহলে। এবং এই যে সকালবেলা থেকে শুরু হয়ে এরপর আস্তে আস্তে ধীরে ধীরে দিন বাড়লো, তারপর একটা অদ্ভুত ঝকঝকে রোদ, সোনার মতন ঝকঝকে রোদ, অনেক দিন যা দেখা মেলেনি, তো সেই রকম ঝকঝকে একটা রোদ, সেটাও কিন্তু এই পূজোর সময়ের এই আগে আগে, যখন শরতের শুরু মা আসবে এরকম একটা আমাদের ভাবনা চিন্তা চলছে, ঠিক সেই সময় পরিবেশ এবং প্রকৃতি সমস্ত কিছু মিলেমিশে কিন্তু একাকার। আর এর সঙ্গে এরপর যোগ হয় ঢাকের আওয়াজ, সমস্তটা মিলেমিশে শরৎ, শিউলি, ঢাক, কাশফুল, নীল আকাশ এবং আমাদের মন, সমস্ত কিছুই যেন একাকার হয়ে যায়। ঠিক এই সময়টায় আমরা সবাই চাই সবাই ভালো থাকুক, সবাই আনন্দে থাকি। আমরা বর্ষার মেঘ ধীরে ধীরে সরে যায়, ঠিক মনের মধ্যেও যত আমাদের কান্না, যত আমাদের খারাপ লাগা, সমস্ত কিছু সেরকম দূরে সরে যাক, আমরা চাই এই সময়। সাদা মেঘের ভেলা আকাশে ভেসে বেড়ায়, আমাদের মনের মধ্যেও আনন্দ চড়ে বেড়াক এমন থেকে ও মনে। মাঠে যত কাশফুল, সমস্ত কিছুর দোলা লাগুক আমাদের মনে, আমাদের প্রাণে, প্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদের মনকেও আমরা সাজিয়ে তুলি। আমরা তো নতুন জামাকাপড় পরি, ঘর দোর সাজগোজ করে, তার সঙ্গে সঙ্গে আমাদের মনটাও একটু সাজুক না শিউলি ফুলের সুগন্ধে, কাশফুলের সেই দোলায় এবং নীল আকাশের সেই নীলে। আমরা সারা বছর নানান সময় নানান কাজে ব্যস্ত থাকি, সারা বছর ধরে অনেক কিছু চিন্তা ভাবনা, অনেক কিছু দায় দায়িত্ব, অনেক কিছু নিয়ে আমাদের চলতে হয়, কাজ, সংসার, বাজার, অফিস, স্কুল, কলেজ, কত রকম চিন্তা, মানুষের অসুস্থতা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সারাটা বছর। কিন্তু এই সময়টা এলে মনে হয় যেন নিজের জন্য একটু বাঁচি, সবার জন্য একটু বাঁচি, সবাই ভালোভাবে বাঁচি। আর সেই বাঁচার যে একটা রসদ জোগাড় করা, সেটাও কিন্তু এই শরৎকাল, শরতের সকাল, শিউলির সুগন্ধ, মায়ের আগমন, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের কিন্তু দুর্গাপুজো একেবারে এসেই পড়ল। আজ প্রভাত বীণা আমরা শুনছি শিউলি ফুলের আগমনে, শিউলি ফুলের সুগন্ধে, মায়ের আশা, মায়ের আগমন। গোপা আছি আজ আপনার সঙ্গে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্রভাত বীণা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM

পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে আবারও ফিরে আসি আমাদের আজকের যে কথা হচ্ছে, শিউলি ফুলের সুবাসে মায়ের আগমন। শিউলি ফুলের সুবাসে এই যে মা আসছে, সেই মায়ের আসার কত রকম তোড়জোড় আমাদের প্রত্যেকের। আমাদের প্রত্যেকের, কারুর এখন ঘরবাড়ি পরিষ্কারের পর্ব শেষ, নতুন নতুন পর্দা ঝুলছে, এবং বাড়িতে মায়েদের বা বাড়িতে মহিলারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কেনাকাটি করা, জিনিসপত্র দেওয়া, এইগুলো খেয়াল রাখা, সেইটা একটা বড় প্রস্তুতির মধ্যে পড়ে। আবার কেউ কেউ তো ঠিকই করে রেখেছেন কোন কোন দিন কোন কোন শাড়ি পরবেন, কোন কোন দিন কোন কোন গ্রুপের বন্ধুদের সঙ্গে দেখা করবেন, কোন কোন দিন কোন প্যান্ডেলে যাবেন, সেসবও ঠিকঠাক হয়ে গেছে। কেউ আবার ভাবছেন একটু অন্যরকমভাবে সাজগোজ হবে এবছর পুজোটায়। আর বাড়ির কর্তাদের, তাদের প্রস্তুতি তো নানান ধরনের। কেউ তো বাজারের ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করবেন, কেউ আবার প্যান্ডেলের কাজ সামলাচ্ছেন, কেউ আবার হিসেব করছেন পুজোর বাজেট, সেটা প্যান্ডেলের হতে পারে আবার বাড়িরও হতে পারে। বাড়িতে যারা ছোটরা রয়েছে তাদের কথা তো বলাই বাহুল্য, তাদের কাছে পুজো মানেই নতুন জামা কাপড়, খাওয়া দাওয়া, নতুন জুতো পরা আর ঠাকুর দেখতে যাওয়া। আরও কিছু চোখ রয়েছে যারা

অপেক্ষায় থাকে। সেই চোখগুলোর মধ্যে অপেক্ষা থাকে সারা বছরের। এই বছরটায় হয়তো তাদের কাছে এসে পৌঁছবে কোনো জামা কাপড়, কোনো সহৃদয় মানুষ হয়তো তাদের জন্য দেবে জামা কাপড়, একটু খাওয়া দাওয়া হবে পুজোর সময়টায়, কেউ হয়তো বা তাদের কোথাও একটা নিয়ে গিয়ে বা তাদেরই এলাকায় গিয়ে একদিন একটু ভালো করে খাওয়াবে। এই অপেক্ষা, অপেক্ষায় আরও অনেকে থাকে। পুজোর সময়টায় সবাই যেমন আনন্দ করবে, তাদেরও যেন, তারাও যেন আনন্দে সামিল হতে পারে, তাদেরও যেন আনন্দে সামিল করে নেওয়া হয়, সেই অপেক্ষা। এরকম নানান ধরনের প্রস্তুতি নানান ধরনের মানুষের কাছে, কিন্তু পুজো তো পুজো, দুর্গাপুজো মানেই এক বিরাট মিলন উৎসব। হয়তো বিদেশ থেকে কারুর বাড়িতে বহু বছর আসা হয় না এমন মানুষ তিনি ফিরছেন পুজোর সময়। আবার কেউ হয়তো এখান, মানে পুজোর এই আমাদের যে বাংলার যে পুজোর সেই জায়গাটা ছেড়ে হয়তো কেউ বাইরে যাচ্ছেন, এই কারণে অনেক দিন দেখা হয় না, পুজোর সময় ছুটি পাওয়া গেছে, সেই জন্য সেই যে যাবার একটা প্রস্তুতি, যাবার একটা আনন্দ, আবার তার সঙ্গে এই কলকাতার পুজো, বাংলার পুজো, সেটা একটু মিস করবো এই বছরটায়। কিন্তু তবুও বাইরে গিয়ে অনেক বছর যার সঙ্গে দেখা হয়নি তার সঙ্গেও দেখা হবে, সেরকম একটা আনন্দ। সমস্ত কিছু নিয়ে পুজো, পুজো তার সঙ্গে শিউলি ফুলের গন্ধ, সমস্ত কিছুতেই কিন্তু দ্বিতীয়া জমজমাট। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, শুনছেন প্রভাত বীণা, গান শুনে ফিরে আসছি এক্ষুনি।

শম্পা কুণ্ডুর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। শিউলি ফুলের দিকে তাকালে একটা কথা খুব অদ্ভুতভাবে মনে পড়ে। শিউলি ফুল, গাছে ফুটে থাকা শিউলি ফুল দেখার সৌভাগ্য কিন্তু আমাদের খুব কম হয়। শিউলি ফুলের আয়ু যে খুব দীর্ঘ এমন নয়, ফুটবার পরেই রাতের মধ্যে, এই সন্ধ্যের দিকে ফুটলো, রাতের মধ্যে ফুটলো, ফুটে ভোরের আগেই কেমন যেন সে মাটিতে ঝরে পড়ে। তার জীবন দীর্ঘ না হলেও তার জীবন কিন্তু অনেক বড়, আর সেই বড় জীবনের সুগন্ধ সে ছড়িয়ে দিয়ে যায় আমাদের মনের মধ্যে, সেই গন্ধ কিন্তু থেকে যায় আমাদের কাছে। আমাদের কাছে আমাদের জীবনে ঠিক এই রকম শিউলি ফুলের মতন কিছু মানুষ আসেন, তারা থাকেন কিছুদিন, তারপর তারা কেউ দূরে চলে যান, কারোর সঙ্গে যোগাযোগ কমে যায়, কেউ আবার চিরদিনের মতন হারিয়ে যায়। ঠিক তেমনই আমাদের যারা, আমরা আমাদের যাদের কাছে বিভিন্ন ধরনের পোষ্যরা যাদের কাছে থাকে, তারাও কিন্তু আমাদের জীবনে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা আদরের সুগন্ধ নিয়ে আমাদের কাছে আসে। তারাও কিন্তু কেউ সারা জীবন, তাদেরও তো জীবনকাল খুব অল্প, তারাও কিন্তু চলে যায়, হারিয়ে যায়, কিন্তু থেকে যায়। আমাদের জীবনে আসলে সমস্ত কিছু যেমন চিরকাল আমাদের সঙ্গে থাকে না, ঠিক তেমনই সমস্ত কিছু হারিয়েও যায় না। পরিচিত রান্নার মাঝে কেউ বেঁচে থাকে, পরিচিত রান্নার সুগন্ধে কেউ বেঁচে থাকে, পরিচিত খেতে দেওয়ার যে সাজিয়ে দেওয়া তার মধ্যে কেউ বেঁচে থাকে, নতুন জামাকাপড়ের সুগন্ধে কেউ বেঁচে থাকেন, আবার পুরনো জামাকাপড়ের রঙে কেউ বেঁচে থাকেন, ফুলের মধ্যে কেউ বেঁচে থাকেন, বাতাসে কেউ বেঁচে থাকেন, কথার মধ্যে কেউ বেঁচে থাকেন, হাসির মধ্যে কেউ বেঁচে থাকেন। সমস্ত কিছুই আমাদের কাছে কিন্তু থেকে যায়। ভালোবাসা, কিছু কিছু ভালোবাসা তো বটেই, আমাদের জীবনে অভ্যেস হয়ে যায়, কিছু স্মৃতি আমাদের চরিত্রের মধ্যে জড়িয়ে যায়, কিছু মানুষ আমাদের শিখিয়ে দিয়ে যান, কিছু প্রাণী আমাদের শিখিয়ে দিয়ে যায় কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে অন্যের পাশে থাকতে হয়, কিভাবে দুঃখের মধ্যেও আনন্দকে খুঁজে নিতে হয়। আর সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই পূজোর কটা দিন, আলোর কটা দিন আমাদের কাছে আসুক, আরো আলো নিয়ে, শিউলি ফুলের সুগন্ধ নিয়ে। যাদের এই সময়টায় খুব মনে পড়ে, যাদের কাছে যাওয়া সম্ভব হয় না, তারাও আমাদের সঙ্গে তো থেকেই যায়, আমাদের চোখে থেকে যায়, আমাদের মনে থেকে যায়, আমাদের কথায় থেকে যায়, আমাদের গানে থেকে যায়, সমস্ত কিছুর মধ্যেই ঝরে পড়া শিউলি ফুলের সুগন্ধের মতন আমাদের কাছে থেকে যায় সব কিছু।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম আমরা এই গান। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু চিন্তা রয়েছে, সংসারের চিন্তা, কাজের চিন্তা, শরীর খারাপের চিন্তা, প্রিয় মানুষদের নিয়ে চিন্তা। বাইরে থেকে আমরা হাসছি, কাজ করছি, ব্যস্ত থাকছি, রেগে যাচ্ছি, আবার হাসি মুখে ফিরে আসছি, মনের মধ্যে জমে থাকে অনেক অনেক অনেক কথা। তাই এবছরের পুজোতে, প্রত্যেক বছরই আমরা নিশ্চয়ই চাই, এবছর পুজোতে আমরা সবাই মিলে চাই আমাদের প্রিয় মানুষেরা ভালো থাকুন, আমাদের প্রিয় ভালোবাসার প্রাণীরা ভালো থাকুন, যারা অসুস্থ তারা চিকিৎসা এবং যত্ন পান, যারা একা তারা সঙ্গ পান, যারা কাজের সন্ধানে ঘুরছেন তাদের জীবনে নতুন সুযোগ আসুক। আর মায়ের কাছে এবারের প্রার্থনা রইল অলৌকিক কিছু নয়, আমাদের মনকে একটু শক্তি দিও, আমরা যেন কঠিন সময়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখি প্রিয়জনের, প্রিয় মানুষের, প্রিয় প্রাণীদের, যাদের আমরা ভালোবাসি তাদের পাশে যেন আমরা সবসময় থাকতে পারি। দুর্গাপুজো তো একটা বড় শিক্ষা, শক্তির বড় শিক্ষা, যেখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি, ভয়কে অতিক্রম করবার শক্তি, দুর্বলতার বিরুদ্ধে লড়াই করবার শক্তি। এই শরতে শিউলি ফুলের কাছে, মায়ের কাছে আমরা সেইটুকুই শক্তি চাই, আমরা সেটুকু ক্ষমতা চাই যাতে করে আমরা ভালো থাকি এবং আমাদের পাশের মানুষগুলোকে ভালো রাখতে পারি, আমরা যেন কাউকে ছোট না করি, কাউকে যেন আমরা তুচ্ছ না করি। আমরা জানি আমাদের কারণে, নানান সময় নানান কারণে অন্য মানুষ হয়তো কষ্ট পায়, অন্য মানুষ হয়তো দুঃখ পায়, সেটা যেন বন্ধ হয়ে যায়, সেটা যেন না হয়, আর সেটাও আমরা প্রার্থনা করি আজকের এই ভোরে, দ্বিতীয়ার এই ভোরে। আজকে ওই যে কথা দিয়ে শুরু হয়েছিল যে আমাদের শিউলি ফুলের সুগন্ধে মায়ের আগমন, শিউলি ফুলের সুগন্ধেই তাকে বরণ করা, আমাদের ঘর সেজে উঠুক, আমাদের মন সেজে উঠুক, আমরা সেজে উঠি, আর সেজে উঠুক

সবাই সেজে উঠুক, প্রতিজ্ঞার চোখগুলো সেজে উঠুক, অনেক না পাওয়া, অনেক বঞ্চনার মধ্যে থাকা সেই মনগুলো নিশ্চয়ই আবার কথা হবে। কথা হতে হতে আজকে সময় তো ক্রমশ এগিয়ে চলেছে। শিউলি ফুলের সুগন্ধ, শিউলি ফুলের স্নিগ্ধতা আমাদের সকলের জীবন জুড়ে থাকুক। শরতের এই সময়ে মায়ের আশা এবং শিউলি ফুলের ফুটে ওঠার মধ্যে দিয়ে ভরে থাকি আমরা, ভরে থাকি আমরা সকলে। গোপা ছিলাম আজ আপনার সঙ্গে, আর ঠিক এই মুহূর্তে গান শুনতে শুনতেই আমরা শেষ করব আমাদের প্রভাত বিনা, ফিরে আসবো আবার 8:30 মনের মেলোডি নিয়ে। তাহলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন ঠিক এই মুহূর্তে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে এই গান রইল আমাদের সকলের জন্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু, ভারত হরমুজ প্রণালী অঞ্চলে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: ঘড়ির কাটার সময় বলছে সকাল 8:31 হয়ে 12 সেকেন্ড। এখন থেকে একেবারে সকাল 10টা পর্যন্ত আপনার সঙ্গে মনের মেলোডি নিয়ে আজ আছি গোপা। মাঝখানে ছোট্ট একটা বিরতি নেব খবরের, কিন্তু খবরটাও তো শুনতে হবে আমাদের। চারপাশের সব কিছু মিলিয়ে মিশিয়ে মনের মেলোডি, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন রয়েছে, আপনি নিশ্চয়ই মেসেজ করবেন, কিন্তু কী বিষয় নিয়ে মেসেজ হবে, কথা হবে, সব কিছু বলবো। গান শুনতে শুরু করা যাক তাহলে মনের মেলোডি।

0: স্বাগত লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে হিসেবটা একবার করে দেখেছেন তো? আজকে কিন্তু হিসেব মতন দ্বিতীয়া। এবছর আবার পুজোতে শুনছি তিথি টিথিগুলো কিরকম নাকি পড়েছে একটা, তাই জন্য একটু বেশি সময় আমরা হাতে পেয়ে যাব। আর পুজোর সময় একটু বেশি সময় হাতে পাওয়া মানেই অনেক কিছু সুযোগ সুবিধা সমস্ত কিছুই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তার মধ্যে পুজো মানেই তো অনেক কিছু, পুজো মানেই শরৎকাল, পুজো মানেই হচ্ছে শিউলি ফুল, পুজো মানেই একটা চারিদিকেই কেমন পুজো পুজো আমেজ, পুজো মানে চারিদিকে আলো, পুজো মানে নীল আকাশ, পুজো মানে ঝকঝকে রোদ, পুজো মানে মনটা কেমন ফুরফুরে হওয়া, পুজো মানেই অনেক কিছু। আর এই অনেক কিছুর মধ্যে একটা কিছু হচ্ছে এক্সপেরিমেন্ট। নানান রকমভাবে পুজোর সময় আমরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করি। আমরা খাবার দাবারের এক্সপেরিমেন্ট করি, আমরা সাজগোজের এক্সপেরিমেন্ট করি, আমরা আমাদের ঘর বাড়ি যে সাজাই তার এক্সপেরিমেন্ট করি। এবং এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা কখনো সফল হই, আমরা কখনো বিফল হই। কিন্তু সফলতাকে আমরা বলি ট্রেন্ড, আর বিফলতাকে আমরা বলি ঠিক আছে আসছে বছর আবার হবে। তো এরকমভাবেই আমরা এগিয়ে যেতে চাই আমাদের জীবনের পথে। পুজোর সময় এরকম এক্সপেরিমেন্ট আপনিও নিশ্চয়ই করেছেন, সাজগোজের দিক থেকে হতে পারে, খাওয়া দাওয়ার দিক থেকে হতে পারে, নানান রকম নানানভাবে নিশ্চয়ই আপনি এক্সপেরিমেন্ট করেছেন। এবং সেই এক্সপেরিমেন্ট কখনো আপনার কাছে ট্রেন্ড হয়েছে, কখনো আবার বলেছেন আসছে বছর আবার হবে, আবার এবছর নিশ্চয়ই এক্সপেরিমেন্টের কথাও ভেবেছেন। কারণ আমরা প্রত্যেক বছর নতুন নতুনভাবে নিজেদের আবিষ্কার করতে চাই, নিজেদের আবিষ্কার করি। এইরকম এক্সপেরিমেন্টের ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে অবশ্যই কিন্তু 9903055992 আপনার জন্য আজকে খোলা আছে। কারণ সেই এক্সপেরিমেন্টের কথা ছোট্ট করে আমাদের কিন্তু বলে যাবেন আজকে আপনি। হতে পারে সেই এক্সপেরিমেন্ট সফল, হতে পারে সেই এক্সপেরিমেন্ট বিফল, কিন্তু না, বিফল তো বলা যাবে না, আসছে বছর আবার হবে। তো যেটাই হোক না কেন, এক্সপেরিমেন্ট আমরা সবসময় করতে চাই, সব দিক থেকে করতে চাই, বিশেষ করে পুজোর সময় সাজগোজের এক্সপেরিমেন্টটা তো মাস্ট। সব সময় নানান রকমভাবে আমাদের চুল, আমাদের কান, আমাদের গলা, আমাদের পোশাকে, আমাদের জুতোতে, সমস্ত কিছুতে এক্সপেরিমেন্ট। এমন কি জুতোর ফোসকা কীভাবে লুকাবো সেটাকেও একটা এক্সপেরিমেন্টের বিষয় হিসেবে আমরা ধরে নিয়ে আসি। সেজন্য যদি এই জায়গাটাতে আজকে থাকা যায় যে সাজগোজের ক্ষেত্রে একটা এক্সপেরিমেন্ট, এবং সেই এক্সপেরিমেন্টের জায়গায় আপনি কি সফল নাকি আসছে বছর আবার হবে বলে ভেবে রেখেছেন, তো সেই রকম কিছু কথা আজকে 9903055992 এখানে আপনি এসে বলে যান। ছোট্ট করে লিখবেন যাতে করে অনেকের কথা আমি বলতে পারি। গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে, আর আমাদের সঙ্গে আছে আজকে গান। নানান ধরনের গান থাকছে, তার মধ্যে কখনো পুজো, কখনো ঠাকুর, কখনো প্রকৃতি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই গান থাকছে। সঙ্গে থাকুন, তাহলে শুনতে থাকুন। আর ঠিক এই মুহূর্তে আমরা চলে যাব পরের গানে।
1: ও মেঘপুরী, তোমার সঙ্গে আই শরতের ওই সকালে, মেঘে আকাশ ভরালে, গোমরা মুখ অদ্ভুত, ভাল লাগে না

0: অনেকে একসঙ্গে শোনাচ্ছিলেন কিন্তু আমাদের এই গান, গান শোনাচ্ছিলেন তিতলি, মন্টু, মনীষা, মৌমিতা, সোমলতা, অনেকে মিলে আমাদের এই গান কিন্তু শোনালো। মনের মেলোডি শুনছেন 100.1 FM গোল্ডে, গোপা আছি আজ আপনার সঙ্গে। ঘড়িতে এখন সময় সকাল 8:43 হয়ে 32 সেকেন্ড, 10টা পর্যন্ত তো আছি বলেছি, মাঝখানে ছোট্ট খবরের বিরতি নেব, তারপর আবার ফিরব। কিন্তু আছি কি নিয়ে আজকে মেসেজের কথা আরও একবার আপনাকে বলে দিই। আমাদের পুজোর সময় নানান রকম এক্সপেরিমেন্ট চলতে থাকে, সাজগোজের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে নানান রকম এক্সপেরিমেন্ট চলতে থাকে। তো সেই এক্সপেরিমেন্ট যখন সফল হয়ে যায় আমরা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, যে বা মানুষজন যখন বলেন বা খুব ভালো লাগছে বা ভালো হয়েছে, তখন আমরা বলি এটা ট্রেন্ড। আর যদি সেটা বিফল হয়, যদি লোকজন বলে কী করেছিস, কেমন লাগছে, তখন আমরা বলি, মনে মনে বলি, জোরে যদি নাও বলি মনে মনে অন্তত বলি, আসছে বছর আবার হবে। ঠিক সেরকমভাবেই এক্সপেরিমেন্ট আপনি কি কখনো করেছেন বা এবছর করবেন বলে ভেবেছেন পুজোতে? যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু 9903055992 এখানে আপনি লিখে পাঠিয়ে দিতে পারেন আর আপনার এক্সপেরিমেন্টের কথা অবশ্যই। কিন্তু এক্সপেরিমেন্টের কথা বলবেন বলেই লম্বা করে লিখবেন এমনটা নয়, ছোট করে লিখুন যাতে অনেক মানুষের কথাই পড়তে পারি এবং অনেকের কথা আমরা শুনতে পারি। তাহলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, আর একটা গান শুনে আপনারই এক্সপেরিমেন্ট নিয়ে ফিরে আসছি কিন্তু।
1: বলদে চড়িয়া শিবে

দোহারের গান আমরা শুনছিলাম, গান শুনতে শুনতে মেসেজ এসছে, নিশ্চয়ই পড়তে শুরু করি। বেহালা থেকে পায়েল দত্ত।

বলছে গত বছর পুজোয় মোবাইলে উনি দেখে শাড়ি পরবার জন্য এক্সপেরিমেন্ট করেছিলেন, নতুন রকমভাবে শাড়ি পরবেন। শাড়ির কুচি ঠিক করতে করতে অষ্টমীর অঞ্জলি শেষ হয়ে গিয়েছিল। মা গত বছরই বলেছিলেন তুই ঠাকুর দেখবি নাকি শাড়ি পরার ট্রেনিং নিবি সেটা আগে থেকে ঠিক কর, অষ্টমীর দিন সকালবেলা নয়। তাই এবছর শাড়ি পরার দায়িত্বটা মাকেই দিয়ে দিয়েছি। এরপর টালিগঞ্জ থেকে সায়ন দে, পুজোর আগে ভেবেছিলাম নতুন হেয়ার কাট করে একেবারে হিরো হব। সেলুনে ছবি দেখিয়ে চুল কাটলাম, বাড়ি ফিরে এসে আমার বান্ধবীকে ছবি পাঠাতেই উত্তর এলো লুকটা বেশ ভালো কিন্তু আপনি কে সেটা ঠিক চিনতে পারছি না। এখন আমি ভাবছি যে মানে সে বছর উনি ভেবেছিলেন যে উনি নবমীর দিন আবার চুলটা কাটিয়ে ফেলবেন কি না, নাকি উনি মুখটাই বদলে ফেলবেন। এরকম নানান ধরনের ঘটনা কিন্তু আমাদের সঙ্গে ঘটে থাকে। এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমাদের কত কিছুই আমাদের জীবনে ঘটে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে একটা আরেকটা মেসেজ এসছে রজত বিশ্বাস বোনপুর নদিয়া থেকে। তিনি বলছেন যে মানে এটা আমার যদিও আজকের বিষয়ের সঙ্গে নয় কিন্তু তবু একবার পড়ে ফেলি। ভিড়ের মধ্যে ঠাকুর দেখা যতটা আনন্দের তার চেয়ে বেশি আনন্দের পাড়ার মানুষদের সঙ্গে একসঙ্গে বসে সময় কাটানো। বিষয় হচ্ছে যে আমাদের আজকের বিষয়টাই হচ্ছে এক্সপেরিমেন্ট। কোনো বছর পুজোতে যদি আপনি এক্সপেরিমেন্ট করে থাকেন তাহলে সেই এক্সপেরিমেন্ট নিয়েই আজকে আমাদের কথা হচ্ছে। কিন্তু তাই আপনি যদি আজকে মেসেজ করেন তাহলে এক্সপেরিমেন্ট নিয়েই আপনাকে মেসেজ করতে হবে, পুজোর সময় করা এক্সপেরিমেন্ট। পুজোর আগে চাউমিনের উপর ডিম দিয়ে এবং মেয়োনিজ দিয়ে নতুন খাবার করতে যাই চাউমিন ঠিক ছিল কিন্তু পোচটা ফেলার সময় ঘেটে যায়। সৌভিক সরকার, কসবা, হালতু। পুজোর সময় খাওয়া দাওয়া নিয়েও আমাদের প্রচুর এক্সপেরিমেন্ট থাকে, নতুন নতুন খাওয়া দাওয়া হয় এবং আমরা খুঁজতেও থাকি কোথায় নতুন নতুন খাবার দাবার পাওয়া যাবে। তো এরকমভাবেই পুজোর সময় খাওয়া দাওয়া, সাজগোজ, কেনাকাটা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার হয়ে থাকে। তো সেই এক্সপেরিমেন্টের কথাই কিন্তু আজকে 9903050992 এই নাম্বারে 100.1 FM গোল্ডে মনের মেলোডি সঙ্গে আছি গোপা। আর ঠিক এই মুহূর্তে আরও একটা গান শুনি, শুনে তারপরে ফিরে আসছি আপনারই এক্সপেরিমেন্টের কথায়।

স্বাগতর গান আমরা শুনছিলাম, আর স্বাগতর গান শুনতে শুনতে অনেকগুলো মেসেজ আমার হাতে এসে পৌঁছেছে যেখানে রয়েছে এরকম এক্সপেরিমেন্টের খবরাখবর। যেরকম সোদপুর উত্তর চব্বিশ পরগনা থেকে শ্রেয়া, সে বলছে দুবছর আগে ঠিক করেছিলাম পুজোয় একবার নায়িকাদের মতন মেকআপ করে বেরোবো। অনলাইনে দেখে ফাউন্ডেশন, কন্টোর, হাইলাইট সব করলাম, তারপর সেলফি তুলে বান্ধবীকে ছবি পাঠাতে এসে বলল তুই পুজো দেখতে যাচ্ছিস নাকি মেকআপের দোকানের বিজ্ঞাপন করতে। সেই থেকে মেকআপের এক্সপেরিমেন্ট বন্ধ করে দিয়েছি মনের দুঃখে। এরপর হচ্ছে গড়িয়া থেকে তিয়াসা বসু, সে বলছে মায়ের পুরনো শাড়ি দিয়ে পুজোয় ইন্দো ওয়েস্টার্ন লুক বানাবো বলে ঠিক করেছিলাম, শাড়ি কেটে টপ বানানোর পরিকল্পনা শুনে মা বলল তুই আগে শাড়িটা ফেরত দে, তারপর তোর ফ্যাশন ডিজাইন হবে। এখন মা আলমারিতে সবসময় তালা দিয়ে রাখে, আমার এক্সপেরিমেন্টের প্রথম শিকার মা হয়েছিল, তাই আলমারির চাবি আর হাতছাড়া করে না। এরকম কত কিছুই কিন্তু আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে থেকে যায়। সেই এক্সপেরিমেন্ট নিয়ে কথা হচ্ছে যে এক্সপেরিমেন্ট পুজোর সময় আমরা করেই থাকি। তো এক্সপেরিমেন্টের কথা আমাদের নিশ্চয়ই চলতেই থাকবে, আর আমরা শুনতে থাকব গান। গান শুনতে শুনতে আমরা এগোবো। এই কথা যেমন ছিল, নটার সময় একটুখানি খবর শুনবো, চারপাশের খবরাখবর শুনে তারপর আবার ফিরে আসবো, কারণ খবর শোনাটাও আমাদের দরকার, কোথায় কী হচ্ছে না হচ্ছে সে খবরটাও তো আমাদের রাখতে হবে। তো সেই জন্য খবরাখবর শুনে আবার এক্ষুনি ফিরে আসছি, আপনি সঙ্গে থাকুন, আমাদের শুনছেন 100.1 FM গোল্ড। গোপা আজ সঙ্গে আছি, আর ঠিক এই মুহূর্তে এই গানটা শুনতে শুনতে আমরা ফিরে আসছি খবর শুনবার পর, তাই আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। আশা ভোঁসলের কণ্ঠে এই গান আমাদের সকলের জন্য রইল।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

শ্যামল মিত্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে মেসেজ এসে পৌঁছেছে, নিশ্চয়ই পড়ব। 9903055992 এখানে আজকে আপনি মেসেজ করছেন এক্সপেরিমেন্ট নিয়ে, খাওয়া দাওয়া সাজগোজ নানান ধরনের এক্সপেরিমেন্ট নিয়ে কথা হচ্ছে আজকে। এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে সেটা ট্রেন্ড, আর যদি বিফল হয় তাহলে আসছে বছর আবার হবে, এরকম এক্সপেরিমেন্ট নিয়ে আমাদের কথা হচ্ছে। গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে। স্টাইল স্টেটমেন্ট যাই হোক, সেটা যেন নিজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, নিজের সঙ্গে যেন ম্যাচ হয়। পুজোর আগে এক্সপেরিমেন্ট করা হোক, কিন্তু পুজোর দিনে এক্সপেরিমেন্ট করলে একটু মুশকিলই আছে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। আর পরের মেসেজ কে পাঠিয়েছেন দেখি, পরের মেসেজ পাঠিয়েছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে। ওনার ছেলে আসছে ইউকে থেকে, উনি সেই অপেক্ষাতেই রয়েছেন যে কবে ওনার ছেলে আসছে। সত্যি এইটা তো একটা বড় ব্যাপার। তো ছেলে এলে নিশ্চয়ই নানান রকম এক্সপেরিমেন্ট হবে, কিন্তু এই যে আসছে এই আনন্দটাই, এটা কিন্তু একটা অনেক বড় জায়গা। তো আমাদের প্রত্যেকের কাছেই এক্সপেরিমেন্ট নিয়ে নানান রকম বক্তব্য থাকে, নানান রকম অভিজ্ঞতা থাকে, সেটা নিয়ে আজকে কথা হচ্ছে। পুজোর দিনগুলো মানেই নতুন সাজ, সাবেকিয়ানার সঙ্গে চলে আধুনিকতার কাজ, কখনো ট্র্যাডিশনাল শাড়ি, কখনো ফিউশন স্টাইল, এক্সপেরিমেন্টের ম্যাজিকের মুখে লেগে থাকুক এক চিলতে স্মাইল। আমি কিন্তু হাসি মুখ ছাড়া কোনো এক্সপেরিমেন্ট করিনি। যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই মেসেজ। পরের মেসেজে চলে যাই। পুজোর সময় আমি বিভিন্ন ধরনের খাবার পরীক্ষা নিরীক্ষা করে রান্না করি, কখনো সফল হই, কখনো আবার চূড়ান্ত ব্যর্থ হই, তখন বলি আসছে বছর আবার হবে। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। এবছর দেখুন, এবছর নিশ্চয়ই ট্রেন্ডি কিছু রান্না আপনি করে ফেলবেন, এক্সপেরিমেন্ট করেই দেখুন একবার। এইরকম এক্সপেরিমেন্ট নিয়ে চলতে থাকে আমাদের বছরের পর বছর, কত বছর। তার সঙ্গে আমাদের সঙ্গে থাকে নানান ধরনের গান, নানান ধরনের আনন্দ, নানান ধরনের মজা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই তো পুজো, এবং সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই পুজোর এই সময়টা। সবাই আমরা ভালো থাকি, পাশাপাশি সবাইকে ভালো রাখতে চেষ্টা করি, সবাই সুস্থ থাকি, এটুকুনি শুধু চাওয়া। আর আজকে আমাদের এই মনের মেলোডিতে গান আমরা শুনছি, পুজোর গান, মানে পুজোর আমেজ রয়েছে এরকম কোনো গান দ্বিতীয় আজকে। তো সেই জন্য মনে হলো যে শুরুটা যদি করেই দেওয়া যায়, মানে শুরু তো হয়েই গিয়েছে, মহিষাসুর মর্দিনী মহালয়ার দিন ভোরবেলা 4টার সময় মহিষাসুর মর্দিনী শোনা, আমাদের পুজো শুরু হয়ে গেছে।

কিন্তু তার মধ্যে হয় না একটুখানি রং করা বাকি থাকে, একটুখানি লাস্ট টাচ আপ দেওয়া বাকি থাকে, এইগুলো চলছে আর কি এখন। তো সেই জন্য চলছে যখন এখন, তখন মনে হলো যে একটুখানি সেই আমেজটাও আমরা যদি নিতে পারি, তো সেই জন্যেই এই সব নিয়েই কথাবার্তা চলছে, নানান রকম এক্সপেরিমেন্ট নিয়ে। এখন তো আমরা ভাবছি নানান রকম এক্সপেরিমেন্ট করবার কথা, তো সেরকম কিছু যদি ভাবেন সেটাও আপনি পাঠাতে পারেন আমাদের কাছে 9903050992। আর ঠিক আপাতত একটা গান শুনি, গান শুনে এক্ষুনি ফিরে আসছি।

জোজোর গান শুনছিলাম আমরা। গান শুনতে শুনতে আপনিও কি ভাবছেন শুধুই তাঁতের শাড়িতেই সাজবেন, নাকি তাঁতের শাড়ির সঙ্গে আরও অন্য কিছু ফিউশন করবেন? সেই এক্সপেরিমেন্টের কথা নিশ্চয়ই আপনি ভাবতেই পারেন এবং ভেবে যদি আমাদের কাছে দিকে পাঠিয়ে দেন সেটাও কিন্তু আপনি করতে পারেন। আপাতত চলে যাব কোথায়, বাঁশদ্রোণী কলকাতা সত্য শুভ্রা ভট্টাচার্যের কাছে। তিনি বলছেন এবছর পুজোতে সাজগোজের কোনো এক্সপেরিমেন্ট তার নেই, কারণ জীবনের একটি কঠিন এবং বিষণ্ন সময়ের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। তো আশা করি আপনি আপনার জীবনের এই যে সময়টা সেটা কাটিয়ে উঠবেন খুব শিগগিরই। আমাদের জীবনের সঙ্গে এগিয়ে চলতেই হয়, প্রত্যেকের ক্ষেত্রেই এই ঘটনা ঘটে।

ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে চলে যাব কার কাছে। একবার পাঞ্জাবি আর সানগ্লাস নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম হিরো সাজব বলে। একজন তো বলেই দিল তোকে কবি কবি লাগছে, আর একজন বলল রকস্টার। আমি আবার বাড়িতে এসে আয়নায় নিজের মুখ দেখে নিজেই হেসে গড়িয়ে পড়লাম। সোমেন যাদবপুর থেকে পাঠিয়েছে তার এক্সপেরিমেন্টের কথা। এরকম কত এক্সপেরিমেন্টের কথা আমাদের কাছে আসে,

ঠাকুমা বলল, তুই কে, অর্ক না অর্কর কোনো বন্ধু? তারপর থেকে বাড়ির সবাই আমাকে, সে বছর পুজোর পর থেকে আমাকে বাড়ির সবাই পুজোর ঋষি এই নতুন নামে ডাকে। এরপর যাদবপুর থেকে মধুমিতা, সে বলছে পুজোয় শাড়ির সঙ্গে স্নিকার্স পরবো বলে একবার প্ল্যান করেছিলাম, দুটো জিনিসই হবে, তাতে করে হাঁটার আরাম হবে, ঠাকুরও দেখতে পারবো ভালোভাবে, আর ফ্যাশনটাও অন্যরকম একটা হবে। পরে দেখলাম দারুণ ভালোই লাগছিল, মানে খুব একটা খারাপ লাগছিল না। অষ্টমীর রাতে মণ্ডপে ঠাকুর দেখছি, হঠাৎ দেখি অনেকেই একবার করে আমার পায়ের দিকে তাকাচ্ছে আর চলে যাচ্ছে। তো আমিও তখন ভাবলাম কি ব্যাপার, মানে প্রথমে ভেবেছিলাম যে খুব ভাল লাগছে বলে হয়তো সবাই দেখছে, কিন্তু তারপর ভাবলাম খুব ভাল লাগলে পায়ের দিকেই সবাই দেখবে। তারপরে আমিও একটুখানি একটা জায়গায় দাঁড়িয়ে পায়ের দিকে তাকিয়ে দেখলাম, এক পায়ে সাদা স্নিকার্স আর অন্য পায়ে ভাইয়ের কালো জুতো। তাড়াহুড়োয় জুতো, মানে স্নিকার্স আর শাড়ির এক্সপেরিমেন্ট না হয়ে জুতো বদলের এক্সপেরিমেন্ট হয়ে গেছিল। এরপরে এরকম বেশ কিছু মেসেজ আরও এসে হাজির হয়েছে আমার কাছে, একবারে নয়, নিশ্চয়ই বারবার পড়বো আমরা সেই মেসেজ ছোট্ট ছোট্ট করে, কারণ গান শুনবো আমরা। গান শুনতেই হবে আমাদের মনের মেলোডিতে, মন থেকে মনে গান, সুর, তাল, লয়, ছন্দ সব কিছু ছড়িয়ে পড়ে, আর সেজন্যেই মনের মেলোডি। মনের মেলোডিতে এবার আমরা পরের গানে চলে যাব, পরের গান শুনতে শুনতে আবার ফিরে আসব আপনারই মেসেজ নিয়ে। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন

0: বিষ্ণুপদ মান্নার গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে আবারও চলে আসি মেসেজে। আর গান শুনতে শুনতে মনে হচ্ছিল সত্যি কতজন মানুষ এক্সপেরিমেন্ট তো দূরের কথা, একটা নতুন জামা বা পরা যায় এমন একটা জামা জোগাড় করতে পারা যাবে কি না সেই চিন্তাতে অস্থির হয়ে ওঠে। তো আমরা সবাই সবার যদি পাশে থাকি, সবসময় তো সকলের ক্ষেত্রে এমনটা হয় না যে নতুন জামাই সবসময় কিনে দেওয়া হয়। আমাদের বাড়িতে এমন অনেক নতুন জামা কাপড় থাকে হয়তো একবার পরে সেটা আর পরাই হয় না। ওরকম জামা কাপড় যদি আমরা দিতে পারি, এমন জামা কাপড় আবার মানে দেওয়াটা উচিত না যেখানে পুরো রং উঠে গেছে ছেঁড়া, ওসব না, কিন্তু আমরা এমন অনেক জামা কাপড় সারা বছরই তো এখন আমরা কিনতে থাকি, তো বলে এমন অনেক জামা কাপড় থাকে একবার দুবার পরবার পরার পরাই হয় না, বছরের পর বছর সেটা একদম নতুনের মতন থেকে যায়। আমাদের আলমারি শুধু ভরিয়ে রাখে কিন্তু ওই একটা জামা হয়তো অন্য আরেকজনের মুখে হাসি ভরিয়ে দিতে পারে এই উৎসবের মুহূর্তে। সেটাও যদি আমরা একটু ভেবে দেখি তাহলে নিশ্চয়ই আমরা অনেকেই মানে অনেকেই আপনারা ভাবেন বা আমরাও ভাবি, তবুও আরও একবার মনে করিয়ে দেওয়া এই উৎসবের শুরুর দিকে। আর মেসেজ এসছে আমার কাছে, নিশ্চয়ই আবার পড়ব। ছোটবেলার পুজোর দিনগুলো বড্ড মনে পড়ছে। বাবা তখন সুন্দর ছিট কিনে দিত, ছিট কিনে দারুণ সব জামা বানিয়ে দিতেন, তা দেখে সবাই অবাক হয়ে যেত। এখন বাবা নেই, মীনা কর্মকার দমদম। একটা সময় সত্যি ছিট কাপড়ে বিভিন্ন ধরনের ছিট কাপড়ে সুন্দর সুন্দর ফ্রক, সুন্দর সুন্দর ডিজাইনের ফ্রক, সেগুলো খুব সুন্দর দেখতে লাগতো। এরপর সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, তিনি বলছেন মহিষাসুর মর্দিনী হচ্ছে বাঙালি সংস্কৃতির এমন এক কালজয়ী এক্সপেরিমেন্ট যা সময়ের সীমানা পার করে আজও অম্লান। প্রযুক্তি বদলেছে, রেডিওর জায়গা নিয়েছে মোবাইল, অন্যান্য আরও অনলাইন নানান মিডিয়া, কিন্তু মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই উদাত্ত কণ্ঠস্বর আশ্বিনের শারদ প্রাতে ছাড়া বাঙালির দুর্গাপুজোর সূচনা আজও অসম্ভব। এটি কেবল একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি প্রতিটি বাঙালির ডিএনএতে মিশে থাকা এক চিরন্তন সুর। একদমই তাই, মহালয়ার ভোরে যদি মহিষাসুর মর্দিনী না হয় তাহলে পুজোটা যে শুরু হচ্ছে সেটাই বোঝা যায় না। তো এরকম নানান ধরনের এক্সপেরিমেন্ট নিয়ে, নানান ধরনের কাজকর্ম নিয়ে আমাদের পথ চলা, এবং সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে কখনো আমরা সফল হয়ে যাচ্ছি, কখনো বলছি এটাই তো ট্রেন্ডে চলছে, আবার কখনো বিফল হলে সেটা তো বলা যাচ্ছে না যে বিফল হয়েছি, তখন বলতে হয় আসছে বছর আবার হবে। এরকমভাবেই আমরা চলতে থাকি, এরকমভাবেই আমাদের চলতে থাকে। আর আপাতত ঘড়ি বলছে কিন্তু 9:53 হয়ে 55 সেকেন্ড, এখনও 10:00 পর্যন্ত তো রয়েছি। আপনি সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে গান শুনে ফিরে আসছি, আপনারই মেসেজ নিয়ে ফিরবো। কিন্তু সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আর অবশ্যই লিখতে থাকুন এক্সপেরিমেন্ট নিয়ে নানান রকম কথা 9903050992 এই নাম্বারে।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পূজোর গান।
2: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

কচিগাছাদের গান আমরা শুনছিলাম, গান শুনে তারপরে আবার আমরা ফিরে এলাম আপনার মেসেজ নিয়ে। অনলাইনে একটা ইন্দো ওয়েস্টার্ন ড্রেস দেখে অর্ডার করেছিলাম গত বছর। ছবিটা মনে হয়েছিল সেলিব্রিটি লুক পুরো। ড্রেসটা পরে দেখি আমার উচ্চতার তুলনায় সেটা এতটাই লম্বা যে নিজেই নিজের পায়ের ভেতরে সেটাকে আটকে নিয়ে পড়ে যাবার জোগাড়। বাবা তখন বলেছিলেন পূজোয় ঠাকুর দেখবি না রাস্তা পরিষ্কার করবি। ড্রেসটা তুলে রেখেছিলাম, তারপরে আর সেই ড্রেসটাকে ঠিক করানো হয়নি। এবছর অনেক আগে থেকেই সেই ড্রেসটা দোকানে দিয়ে কাটিয়ে পরবার একটা ব্যবস্থা করেছি, দেবলীনা শ্যামবাজার থেকে। আর রিমঝিম বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে অষ্টমীর সকালে মা আর আমি দুজনেই মেকআপ করতে বসেছিলাম গত বছর। আমি বললাম মা এখন মেকআপ নুড মেকআপ লুক চলছে, তো মা আমাকে জিজ্ঞেস করলো সেটা কি। আমি বোঝাতে গিয়ে মায়ের দিকে ফিরে তাকিয়ে দেখলাম মুখে হালকা করে একটা পাউডার, ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর তার সঙ্গে লাল পাড় সাদা শাড়ি। এরপর আর নুড স্টাইল কি হতে পারে, নুড মেকআপ স্টাইল আর কি হতে পারে। সত্যি তাই, আপনি লিখেছেন আমি ছবিটা পরিষ্কার দেখতে পেলাম। মায়েদের ওরকম একটা লুক, লাল পাড় সাদা শাড়ি, হালকা লিপস্টিক, ছোট্ট টিপ, মাথা ভরা সিঁদুর আর হাতে শাখা আর পলা, সমস্ত কিছু নিয়ে একটা অদ্ভুত নিউড মেকআপ এবং শান্ত একটা ছবি মায়েদের সচরাচর।

তোর মায়েদের তো এমন দেখা যায় না, কি রে তোর হলো, এটা হচ্ছে মায়েদের ব্যাপার। তো সেই জন্য এই লুকটা সত্যি অন্যরকম, বিশেষ করে অষ্টমীর দিন সকালবেলা বা পুজোর সময়, দশমীর দিন বিকেলবেলায় যখন সিঁদুর খেলা হয়। তো এই যে লুকগুলো, এই লুকগুলো নিয়ে কোনো এক্সপেরিমেন্ট চলে না, এই লুকগুলো কিন্তু লুকই। তবুও আমরা অনেকেই এক্সপেরিমেন্ট করে থাকি তার সঙ্গে, কিন্তু এক্সপেরিমেন্ট করলেও সেই সনাতন লুকই কিন্তু আমাদের চলে আসে এক্সপেরিমেন্টের মধ্যে দিয়েও। সমস্ত কিছু নিয়েই আমাদের পুজো, আমাদের আনন্দ, আমাদের ভালো থাকা, আর তার সঙ্গে সঙ্গে আমরা তো গান শুনতেই থাকি, কারণ গান না শুনলে আমাদের মন ভালো থাকে না। তো সেজন্য আরেকটা গান শুনে আসি, শুনে এসে বাকি কথা পরে হচ্ছে।

অরিজিৎ সিং এর গান শুনতে শুনতে আপনাকে একটা কথা একটু জানিয়ে রাখতেই হবে। এবার শতবর্ষের পথে আকাশবাণী কলকাতার এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে অনুষ্ঠান চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

চলে যাই এবার মেসেজে। সকাল ছড়িয়ে পড়ে সোনার, সকাল বেলায় ছড়িয়ে পড়ে সোনারোদের আলো, প্রভাত বিনা শুনে আমার মন হয়েছে ভালো, ঢাকের বাদ্যি বাজলে পরে ছুটির সানাই বাজে, ভাল লাগে না কোনো কিছু, মন বসে না কাজে, কখন যাব পার্লারে মন করে উচাটন, বয়স যেন কমে গিয়ে হয় মনের মতন, নন্দা রায়পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড। এরপর কার কাছে যাব, উৎপল মুখার্জি পুনে থেকে, প্রভাত বিনার পর এখন মেলোডিয়াস মনের মেলোডি অনুষ্ঠানে কান পেতে গান এবং বার্তা শুনে মন ভালো করছি। নস্টালজিক বিষয়টিতে যাই, প্রবাসে আমরা মহালয়ার পর থেকে পুজোর ভাবনা এবং আনন্দের মধ্যেই আছি, কোনো নতুন ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করা হয় না, কিন্তু রকমারি খাবার খেয়েই আনন্দ লাভ করে থাকি, ছেলে আসবে তার অপেক্ষায় আছি, সবাইকে উনি শুভেচ্ছা জানিয়েছেন। এরপর নিশাকরধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, তিনি বলছেন পুজোর সময় তার দোকানে উনি ব্যস্ত থাকেন, টেলিকমের দোকানের এমার্জেন্সি ডিউটি, চার দিনে একদিন তার বাড়ির মানুষজনকে নিয়ে ঠাকুর দেখতে বেরোন এবং কিছু খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়। ওনার দুই মেয়ে রয়েছেন, তারা চার দিন সাজগোজ করে তৈরি হয়ে থাকে ঠাকুর দেখতে যাওয়ার জন্য, প্রত্যেক বছর এভাবেই পুজো কাটানো হয়। নিশাকরধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, এবং ওনার মেয়েরা এখন থেকেই সাজগোজ শুরু করে দিয়েছে, সেটা বলেছে অবশ্যই, মহালয়া হয়ে গেছে আজকে দ্বিতীয়া, ফলে ছোটদের তো পুজো শুরু হয়েই গিয়েছে, এখন আর অঙ্কর বইতে বা বাংলা বইয়ের খাতায় কোনোভাবেই আর মন বসতে চাইছে না, তবুও মনকে বসিয়ে রাখতে হচ্ছে, মানে ওই ষষ্ঠীর দিনটা না এলে, মানে পঞ্চমীর দিন পর্যন্ত যেন পুজোটা ওই প্রি পুজোর একটা ব্যাপার থাকে, তারপরে শুরু হয়, মানে ট্রেলার টাইপের এখন চলে, এরপর ষষ্ঠী থেকে পুজোটা শুরু হয়। ছোটবেলায় যখন ছিলাম তখন যখন থেকে ঠাকুর প্যান্ডেলে আসতে শুরু করতো, আমাদের ছোটবেলায় একটু দেরিতেই, মানে পঞ্চমীর দিন হয়তো ঠাকুর প্যান্ডেল এলো, কোনো কোনো জায়গায় হয়তো চতুর্থীতে, তখন থেকে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়তাম, এবং ঠাকুর দেখতে বেরিয়ে পড়ার একটাই উদ্দেশ্য ছিল, ঠাকুর দেখা নয়, পিল্লাপকে দেখা। পিল্লাপ অর্থে ওই যে চার পেয়ে সিংহ, কেন যে তাকে পিল্লাপ বলতাম এখন আমি জানি না, বুঝতে পারি না, আমি অনেক ভাববার চেষ্টা করেছি, এই এক্সপেরিমেন্টটা ওই বয়সে কেন করেছিলাম আমি জানি না, সিংহকে পিল্লাপ বলা, সিংহ হয়তো ভাবতে বসবে গালে হাত দিয়ে কেন আমাকে পিল্লাপ বলতো, আমি কিন্তু সত্যিই জানি না, এই একটা এক্সপেরিমেন্ট বটে আমি করেছিলাম, তখন আমি এক্সপেরিমেন্টের মানে বা আমার নিজের নামের মানেই তখন আমি বুঝলাম না। যাই হোক, সেই পিল্লাপ দেখার জন্য চতুর্থী থেকে বেরিয়ে পড়তাম, এবং ওই মানে চার পেয়েদের ওপর ছোটোবেলা থেকেই আমার একটা প্রেম আছে, বুঝেছেন, সেই জন্যই তো স্পেশাল একটা নাম দিয়েছিলাম আমি পিল্লাপ, সেই থেকেই চলছে। তো যাই হোক, এরকম ধরনের নানান রকম এক্সপেরিমেন্ট আমাদের গোটা জীবন জুড়ে চলতে থাকে, নামের এক্সপেরিমেন্ট, খাওয়া দাওয়ার এক্সপেরিমেন্ট, সাজগোজের এক্সপেরিমেন্ট, জামাকাপড়ের এক্সপেরিমেন্ট, এই সব এক্সপেরিমেন্ট নিয়েই কথা হচ্ছিল আজকে এই প্রি পুজোর এই দ্বিতীয়ার সকালবেলায় মনের মেলোডিতে। গোপা সঙ্গে আছি আপনার, আর ঠিক এই মুহূর্তে নিশ্চয়ই আমরা আরও একটা গান শুনব, কারণ গান তো আমাদের শুনতেই হবে, মনের মেলোডি মানেই সেখানে গান রয়েছে, সব কিছুই রয়েছে। আপাতত এই গানটা শুনে ফিরে আসছি।

সব কইল হেকে বজ্র কবিয়াল সবল যেগু তাহারি হয় জয় যে চিরকাল এই না শুনে মক্ষী রানী পাল্টা জবাব দেয় তাই তো শেষে।

বজ্র বলে থাকবে কেন প্রমাণ যদি চাও, শাস্ত্র পুরাণ সমান আমার বচন শুনে যাও। সবল আমি আমার কাছে কেউ ভেড়ে না তাই, এই দেখো না হাতে হাতেই প্রমাণ দিয়ে যাই। এই না শুনে শ্রোতারা।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান, আর গান শুনতে শুনতে টুক করে পড়ে ফেলি মেসেজ কটা। হাওড়া জগাছা বারবাড়িতলা থেকে পূর্ণা ঘোষ, তিনি শারদীয়া শুভেচ্ছা জানিয়েছেন এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়ার সূচনার মধ্যে দিয়ে পুজোর আগমনী বার্তা ধ্বনিত হয়েছে। নিজেদের মতন, নিজেদের সাধ্য মতন যদি আমরা কাউকে জামা কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারি, সেটাই হবে আমার কাছে পুজোর নতুন ট্রেন্ড। আর এরপর হচ্ছে, চপ কাটলেট বিরিয়ানি হজমে দেয় বাধা, তাই তো পুজোয় নর্মাল খাবারে মন রাখি সদা। আয়নার সামনে দাঁড়িয়ে পরীক্ষা করেছি নানা পোশাকে, কোনটা যে ভালো লাগে পরি মহাবিপাকে। গায়ের রং করতে ফর্সা, কত করেছি এক্সপেরিমেন্ট, ঘুরে ফিরে আসল রংটা বেরিয়ে করে মুভমেন্ট। অন্তরের সব হিংসাগুলি সরিয়ে রেখে দূরে বন্ধু হয়ে হাত বাড়ালে সফল পরীক্ষা বলবো তারে। শ্যামসুন্দর দাস, নারকেলবাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে তিনি পাঠিয়েছেন আমাদের কাছে এই মেসেজ। আর পুজোর একটা গন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে, আমাদের পাড়ার ঠাকুর এসে গেছে, তার মধ্যে মনের মেলোডির অনুষ্ঠানে আমার আবার একটু ঠান্ডা লেগে গেল বুঝলেন। দাঁড়ান, গলাটা একটুখানি ঝাঁকিয়ে আসি, মাফ করবেন। মাথার উপর এসির হাওয়াটা তখন থেকে খাচ্ছি তো একটুখানি গলাটা বেগরবাই করতে শুরু করলো। যাকগে, পুজোর একটা গন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে, আমাদের পাড়ার ঠাকুর এসে গেছে, তার মধ্যে মনের মেলোডি অনুষ্ঠানে ছোটবেলার পুজোর দিনগুলো মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ষষ্ঠীর দিন থেকে হাফ প্যান্ট আর নতুন গেঞ্জি পরে পুজোর প্যান্ডেলের পেছনে গুলি খেলা, আর সন্ধ্যেবেলা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার মজাই ছিল আলাদা। অতনু পাঠক, কাশুন্দিয়া, হাওড়া। আর তার সঙ্গে ক্যাপ ফাটানো, সেটা তো বললেন না। আবার ক্যাপের কত রকম ধরন, রিল ক্যাপ না টিপ ক্যাপ, তার সঙ্গে প্যাটাং প্যাটাং করে গুলি, মানে বন্দুক ফাটানো। তখন অবশ্য ছোটোবেলায় ফাটাতাম, অত বুঝতাম না, কিন্তু এখন ওই যে আমাদের পাড়ার যে সমস্ত চারপেয়ে বন্ধুরা রয়েছে তাদের আবার একটু অসুবিধা হয়, তো বন্ধুদের অসুবিধা কেন করব পুজোর সময়, তো সেজন্য ক্যাপ ফাটানো অনেক বছর বাদ দিয়ে দিয়েছি। ক্যাপটার ফাটাই না, যদিও ছোটরা এখনও ফাটায়, আর তখন পাড়ার ওই চারপেয়েগুলো ঘৌ ঘৌ করতে থাকে, ওদের মধ্যে ওরা বোঝাপড়া করে নেয় আবার, তো ঠিক আছে, সবাই সবার আনন্দের মধ্যে থাকুক, কারুর কোনো ক্ষতি না হলেই হলো, কারুর খারাপ না লাগলেই হলো, সবাই ভালো থাকলেই সব কিছু ভালো, তখনই পুজো সফল এবং তখনই সমস্ত এক্সপেরিমেন্ট সফল।

লোপামুদ্রা কণ্ঠে এই গান শুনতে শুনতে আমরা একেবারে শেষের দিকে এসে পৌঁছেছি আমাদের মনের মেলোডির। একেবারে শেষে যেতে যেতে নীলাঞ্জন দেব মান্না, এস এন ব্যানার্জি রোড, কলকাতা 13 থেকে তিনি দুর্গাপুজোর শুভেচ্ছা অভিনন্দন পাঠিয়েছেন, সে কথা আমাদের জানিয়েছেন। আর একেবারে শেষ দিকে এসে পৌঁছেছি যখন, তখন সবাইকেই বলি সবাই ভালো থাকুন এবং ভালো রাখুন, পুজো সকলের খুব ভালো কাটুক। আবার এর মধ্যেই ফিরে আসবো আপনাদের সঙ্গে গানে আড্ডায়। গোপা ছিলাম আজ আপনার সঙ্গে, আবারও ফিরব লতা মঙ্গেশকরের কণ্ঠে আজকের এই গান শুনতে শুনতে। আজকের মতন সবাইকে বলি ভালো থাকুন, ভালো রাখুন।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: तो बात हो रही थी दोस्तों निदा फाजली की, उनका असली नाम था मुक्तदा हसन फाजली। निदा उनका ताल्लुक था, यानी वो नाम जिससे वो शायरी की दुनिया में पहचाने गए। निदा का अर्थ है आवाज या पुकार, और सच कहिए तो उनकी शायरी में एक ऐसी पुकार सुनाई भी देती थी जो सीधे इंसान के मन तक पहुंचती हो। फिलहाल हमारे साथ हमारे एक कॉलर जुड़े हुए हैं, चलिए देख लेते हैं कौन है। हेलो,
2: नमस्कार।
1: नमस्कार, बहुत बहुत स्वागत है आपका लो आ गई उनकी याद में।
2: ধন্যবাদ। আমি শঙ্কর বলছি হুগলি থেকে।
1: হ্যাঁ শঙ্কর, কেসে হো, ঘর পরিবার মে সব কেসা হ্যায়, সব ঠিকঠাক?
2: হ্যাঁ অবশ্যই ঠিকঠাক আছে, আর ঘর পরিবার অবশ্যই ভালো আছে। আর দিদি আপনি ভালো আছেন তো?
1: মে বিলকুল ঠিক হু। আর কেসা চল রহা, পূজা কি তৈয়ারি বগেরা কেসে চল রহি আপকে?
2: হ্যাঁ পুজো তো অবশ্যই তৈরি চলছে, যেমন এই আজকেই দেখো আমার বাড়ির পাশে মানে এই প্যান্ডেলে সব লাইট লাগানো হয়ে গেছে, এখনো পর্যন্ত দু একটা জায়গায় লাইট চল লাগাচ্ছে। এই এত সুন্দর ভাবে প্রচুর ভাবে লাইট, যাতে রাস্তায় প্রচুর মানুষজন যাওয়া আসা করবে, তো এইখানে লাইট যাচ্ছে। আর পুজোর প্যান্ডেলের ঠাকুর তো ওখানে এসে গেছে, সেখানে পুজোর কিছু কাজ চলছে। তারপরে এই পুজোর দিন কটা মানে এই চারটে দিন একটু বন্ধু বান্ধব, কেন সারা বছর অনেক সময় দিদি কি হয় না মানে কাজের সময় ঘুরতে পাই না, এই বন্ধু বান্ধব মিলে আমরা কাল ঠিক করেছি যে সবাই মিলে একসঙ্গে মানে একটু কোথাও দূরে কোথাও ঘুরবো, আর একটুখানি বন্ধু বান্ধব সঙ্গে একটু আড্ডা দেবো। এই যে পুজো, আর বিশেষ করে পুজো প্যান্ডেলে আর একটা কিছু জানো দিদি, এই যে পুজো বার্ষিকী যে বইগুলো হয় না, যখন বইগুলো বেরোয় এই বইগুলো যখন পড়তে ভালো লাগে, আর পুজোর সময় যে ঠাকুরের যে কিছু গানগুলো থাকে সেই গানগুলো যখন পুজো প্যান্ডেলে বাজে, এইটা শুনে ভীষণ ভালো লাগে। আর সামনে দূরে কোথাও বা একটু বন্ধু বান্ধব নিয়ে একটু প্যান্ডেলে বসে একটু হই হুল্লোড় করবো আর জমিয়ে একটু খাওয়া দাওয়া করবো, এইটা নিয়েই পুজোর প্ল্যান কিছু আছে।
1: चलो बहुत अच्छी बात है। फिलहाल आज तो लो आ गई उनकी याद में हम। अब जैसे पूजा के पंडाल में भाई जबरदस्त गाने चलते हैं, डांस वाले गाने चलते हैं, लेकिन आज जो प्रोग्राम है वहाँ पे थोड़ी ठहराव की बात हो रही है। हम बात कर रहे हैं आज निदा फाजली के बारे में। तो शंकर, फिलहाल तो मैं सोच रही हूँ कि आपके लिए एक बहुत ही फेमस सा गाना मैं डेडिकेट आज आपको करना चाहूंगी। बहुत ही फेमस गाना है, गजल है कह सकते हैं, निदा फाजली का, सरफरोश फिल्म से बहुत ही फेमस गाना है। तो क्या एक गाना मैं आपको अपनी तरफ से डेडिकेट करूं आज?
2: আমি অবশ্যই ডেডিকেট করবো, আমার কিছু বন্ধু আছে, বন্ধু বান্ধবকে, যেমন মনীষা বলে আমার বন্ধু আছে তাকে, আর সমস্ত FM গোল্ডে, আর দিদি তোমাকে, আর যার জন্মদিন, আর যে ভালো লাগছে যে প্রথম গানটাই তুমি শোনালে, আর আরো ভীষণ ওনার গানগুলো শুনবো, ওনার গানও ভীষণ শুনতে ভালো লাগে।
1: ইয়ে গানা লেকিন মে আপকো ডেডিকেট কর রহি হু।
2: ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দিদি, ধন্যবাদ।
1: চলেগা? চলিয়ে বাপস মুলাকাত হোগি শঙ্কর, ঠিক
2: আছে।
1: তো ইয়ে থে শঙ্কর হমারে সাথ, আর সুনাতে হ্যায় উনকো, চলিয়ে মেরি তরফ সে আজ ডেডিকেশন হ্যায় জগজিৎ সিং কি আওয়াজ মে, হোশ ওয়ালো কো খবর কিয়া।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত হস্তক্ষেপ করবে। কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী জলযান ম্যাঙ্গরোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ ১৩ জনের মৃত্যু। হামলার ঘটনার তীব্র নিন্দা বিশ্ব নেতৃত্বের। দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুদ রয়েছে বলে সরকার জানিয়েছে। নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় ব্রিক্স থিয়েটার উৎসবের সূচনা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত নিশ্চিতভাবেই হস্তক্ষেপ করবে। আজ নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের ৩৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিকের জন্য আত্মমর্যাদা, সমতা, স্বাধীনতা এবং সুবিচারের ব্যাপক সংস্থান রয়েছে। তিনি বলেন, মানবাধিকার কমিশনগুলিকে যে কোনো ধরনের অভিযোগের তদন্ত, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা চিহ্নিত করা এবং মানুষের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নিতে হবে।
1: Courts must intervene when constitutional rights are violated. Human rights commissions must investigate complaints, identify systemic failures and ensure that concerns which may otherwise remain invisible receive institutional attention.

0: mentioned. Civic society can bring ground realities into the forefront, while international institutions can contribute scientific knowledge, experience and cooperation. Water itself teaches us something consequential. It crosses boundaries. Our response to it must do the same.
1: প্রধান বিচারপতি বলেন, মানবাধিকার মানবিক মর্যাদার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এর মধ্যে স্বাস্থ্য পরিষেবা, খাদ্য, আশ্রয়, জীবন জীবিকা এবং পরিচ্ছন্ন পরিবেশ সুনিশ্চিত করার বিষয়গুলিও রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মানবাধিকার কমিশন দেশের মানবাধিকার সুরক্ষা এবং সুবিচারের ধারণাকে তুলে ধরবে। এছাড়া মানুষের আত্মমর্যাদা এবং দায়বদ্ধতার বিষয়গুলিকেও সুনিশ্চিত করা দরকার বলে তিনি মত প্রকাশ করেন। আজকের এই অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি জাতীয় মানবাধিকার কমিশনের একটি মোবাইল অ্যাপের সূচনা করেন। কোচিন শিপইয়ার্ড লিমিটেডের নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট ম্যাঙ্গ্রোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। আজ সকালে মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে এক অনুষ্ঠানে পশ্চিমাঞ্চলীয় নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজটিকে নৌসেনার হাতে তুলে দেন। গুজরাটের জুনাগড় জেলার উপকূলীয় শহর ও গুরুত্বপূর্ণ মৎস্যবন্দর ম্যাঙ্গ্রোলের নামানুসারে এই জাহাজটির নামকরণ করা হয়েছে। 80% বেশি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই যুদ্ধজাহাজটি সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগে তৈরি করা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। শনিবারের পর গতকাল এই হামলা চালানো হয়। অন্যদিকে সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ফের আঘাত হানা হয়, এর ফলে যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে এবং সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করা হয়েছে। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলার প্রেক্ষিতে হুতিদের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে কি না এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্রুত পদক্ষেপ করা হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, ইতালির বিদেশ প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই হামলা নিন্দা করেছেন। পাকিস্তান, কাতার, জর্ডান ও মালয়েশিয়া সৌদি আরবের পাশে থাকার বার্তা দিয়েছে। রিয়াদের ভারতীয় দূতাবাস সূত্রে জানানো হয়েছে, এই হামলার ঘটনায় নিহতদের মধ্যে একজন ভারতীয় রয়েছে। নিহত ওই ভারতীয়ের পরিবারের প্রতি দূতাবাসের পক্ষ থেকে শোক ব্যক্ত করা হয়েছে। এই ঘটনায় আহত ভারতীয়দের খোঁজ খবর রাখা হচ্ছে। এদিকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ভারতীয়ের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC জানিয়েছে, নিরাপত্তার কারণে আজ বিকেল 4টে পর্যন্ত নতুন দিল্লির 6টি মেট্রো স্টেশন ঢোকা এবং বেরোনো বন্ধ থাকবে। স্টেশনগুলি হল প্যাটেল চক, জনপথ, রাজীব চক, ম্যান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং বারখাম্বা রোড। তবে সংশ্লিষ্ট সব মেট্রো স্টেশনে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধা চালু থাকবে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ওয়াকআপ সংস্কার একটি প্রতিবেদন।
2: দেশের প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা এবং জনস্বার্থে বিভিন্ন নীতি ও আইন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ওয়াকআপ সংস্কার। ওয়াকআপ সংস্কারের ফলে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন হয়েছে বলেও মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
3: কিন্তু বর্তমানে সরকার বলেছে ওয়াকআপে আওলাদের ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি মেয়েরা পায়, মেয়েদের কাছে যায়, তাহলে সেই সম্পত্তি কখনোই ওয়াকআপে যাবে না। অর্থাৎ কোনো সম্পত্তি একবার মেয়েরা উত্তরাধিকার সূত্রে পেলে সেই সম্পত্তিকে আর ওয়াকআপ করা যাবে না। এটি নিঃসন্দেহে মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার পক্ষে একটা বড় পদক্ষেপ।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা, এই বিষয়ে শুনবেন একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর পড়ছি আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুদ রয়েছে বলে সরকার জানিয়েছে। নতুন দিল্লিতে কয়লা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, 29 সেপ্টেম্বর পর্যন্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ব্যবহারের জন্য 1,80,00,000 মেট্রিক টন কয়লা মজুদ ছিল। এ মাসের 10 তারিখে এই পরিমাণ বেড়ে 1,80,205 টন হয়েছে। মন্ত্রক জানিয়েছে, কয়লার মজুদ ভাণ্ডারের ওপর নজর রাখা হচ্ছে। প্রতিদিন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে 400

0: 69টি কয়লা বোঝাই রেক পাঠানো হচ্ছে। গত মাসের তুলনায় এই সংখ্যা বাড়ানো হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতা ও রাজ্য পুলিশের বেশ কিছু যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। পাশাপাশি উৎসবের মরশুমের আগে তিনি মহিলাদের জন্য নতুন পিঙ্ক মোবাইল ভ্যান ও মোটর সাইকেলের সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির রূপরেখা তৈরি নিয়ে আজ মহাকরণে বৈঠকে বসতে চলেছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি। দিল্লিতে গত মাসে এই কমিটি প্রথম বৈঠকে বসে। ছ মাসের মধ্যে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করেছে কমিটি। এর মাধ্যমে কমিটির কাজকর্ম, আইনি বিধান এবং বৈঠকের বিষয়ে তথ্য জানানো হবে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে নিজেদের মতামত ও পরামর্শ কমিটির কাছে পাঠাতে পারেন সেই ব্যবস্থাও রাখা হতে পারে। 5টি জেলা সদরে বৈঠক করার পরিকল্পনা রয়েছে কমিটির। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বর্তমান বিশ্বে যখন প্রত্যেকটি দেশ একে অপরের সঙ্গে একসূত্রে বাঁধা, তখন পারস্পরিক সহযোগিতা শুধু একটি কূটনৈতিক বিষয় নয়, বরং বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা, উন্নতির জন্য এটি একটি অত্যন্ত প্রয়োজনীয়। নতুন দিল্লিতে 66তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের অনুষ্ঠানে শ্রী রাধাকৃষ্ণন বলেন, আন্তর্জাতিক সহযোগিতার আসল উদ্দেশ্য হল একে অপরের প্রয়োজন ও স্বার্থকে সম্মান জানানো এবং সবাই মিলে একসঙ্গে কাজ করা। রাশিয়া থেকে ডিজেল কেনার বিষয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে আমেরিকান বেশ কয়েকজন সেনেটর। ট্রাম্পের এই সিদ্ধান্ত বেআইনি বলে তারা অভিযোগ করেছেন। সেনেটররা বলেছেন, 2022 সালের একটি আইন অনুযায়ী ইউক্রেন যুদ্ধ না থামানো পর্যন্ত রাশিয়ার সঙ্গে এরকম ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তর কোরিয়া আজ আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দেশটি তাদের পূর্ব উপকূলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রাজধানী পিয়ংইয়নের আশেপাশের এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করা হয়। অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা অন্তত 2টি ক্ষেপণাস্ত্র চিহ্নিত করেছে যা জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়েছে। শারদীয় নবরাত্রির প্রথম দিনেই মোট 47,348 জন তীর্থযাত্রী জম্মু ও কাশ্মীরের পবিত্র বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়েছেন। মাতার আশীর্বাদ পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখন জম্মুর কাটরায় বেস ক্যাম্পে পৌঁছচ্ছেন। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় ব্রিক্স দেশগুলির থিয়েটার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক এই উৎসবের আয়োজন করেছে। আগামী 14 অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। ব্রিক্স দেশগুলির বিভিন্ন গোষ্ঠী এই উৎসবে যোগ দিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের ISL অভিযান শুরু করছে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড FC-র মুখোমুখি হবে তারা। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত হস্তক্ষেপ করবে। কোচিন সিপিয়ার্ড লিমিটেডে নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী জলযান ম্যাংরোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ 13 জনের মৃত্যু। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে সংবাদ শুনুন 1:30।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। भारत के मुख्य न्यायाधीश न्यायमूर्ति सूर्यकांत ने कहा है कि संवैधानिक अधिकारों का उल्लंघन होने पर अदालतों को दखल देना चाहिए। नई दिल्ली में राष्ट्रीय मानवाधिकार आयोग के 33वें स्थापना दिवस पर न्यायमूर्ति सूर्यकांत ने कहा कि संविधान ने हर नागरिक से गरिमा, समानता, स्वतंत्रता और न्याय जैसे बड़े वायदे किए हैं।
2: हमारे संविधान ने हर नागरिक को सम्मान, समानता, स्वतंत्रता और न्याय का अधिकार दिया है। आयोग इन अधिकारों की रक्षा करता है। ये उन लोगों की आवाज़ बनता है जो अपनी बात आसानी से नहीं रख पाते। आयोग शिकायत मिलने का इंतजार किए बिना भी खुद कार्रवाई कर सकता है।
1: न्यायमूर्ति सूर्यकांत ने बताया कि आयोग ने पिछले 33 वर्ष में 24 लाख से अधिक मामले दर्ज किए और 23 लाख से अधिक मामलों का निपटारा किया। न्यायमूर्ति सूर्यकांत ने कहा है कि सर्वोच्च न्यायालय के दरवाजे सभी के लिए खुले हैं।
3: सुप्रीम कोर्ट के द्वार सबके लिए खुले हैं। कोई भी पिटीशन, किसी भी, कोई भी, चाहे वो आम नागरिक है या कोई माननीय सदस्य है किसी इलेक्टेड बॉडी का, कोई भी है, भारत का हर नागरिक का उसका अधिकार है, वो हमारे पास आए, हम कानून की व्यवस्था और कानून के अनुरूप सुनवाई करेंगे और जो जिसको बनता है उसको जरूर उसका अधिकार वो देंगे।
1: इंडिया ब्लॉक की मुलाकात की मांग पर न्यायमूर्ति

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে, প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
2: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
3: স্টুডিওর ঘড়ি যখন বলছে 1:13 হয়ে 4 সেকেন্ড, সেই সময়টা আপনাদের এই যে মহালয়া কেটে গেছে এরকম একটা সময় আপনাদের অনুরোধের ডালি সাজিয়ে বসেছি আমরা দুজন, আমি এমিলিয়া,
4: অনুপূর্বা। এবং অ্যামিলিয়া, আসার সময় দেখছিলাম যে বড় বড় পুজো মণ্ডপগুলো, অনেক মণ্ডপেই কিন্তু ঠাকুর এসে গেছে। তার কারণ হচ্ছে যে স্ট্রাকচারে প্যান্ডেল করা হচ্ছে সেখানে ঠাকুর না ঢুকিয়ে ফেললে প্যান্ডেল কমপ্লিট করা যায় না। সুতরাং কাউন্টডাউন শুরু হয়ে গেছে বললে হয়তো কম বলা হবে, কলকাতা শহরে এবং বাঙালির মহালয়া থেকেই প্রায় পুজো
3: একদম। এবং সন্ধেবেলায় যে আলোয় সেজে ওঠা শহর, সেই আলোর রোশনাই কিন্তু, মানে আলো যেখানে যা সজ্জিত হওয়ার, আলোকসজ্জা কিন্তু চালু হয়ে গেছে। আমরা এই পুজোর আমেজ মাথায় রেখে আপনাদের এখানেও সেটা প্রতিফলিত হয়েছে, স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে এবার পুজোয় আসবে যখন, এই গানটি শুনতে চেয়েছেন, শুনতে চেয়েছেন লালন ঘরামি, উর্মিলা ঘরামি, গোবিন্দপুর হাওড়া থেকে। মানস চক্রবর্তীর কথায় স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে এই গান।

বিশ্বনাথ গায়েন, তিনি হুগলি থেকে, হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন এবং কবিতা গায়েন দুজন রিকোয়েস্ট করেছেন রক্তজবা ছবি থেকে একটা গান শোনানোর জন্য। 1985 সালে রিলিজড ফিল্ম রক্তজবা, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আর নীতা সেনের সুরে কিশোর কুমারের গাওয়া এই গানটি।

0: নচিকেতা ঘোষের, আর ছবি বিখ্যাত সেই ছবি ইন্দ্রাণী। চলে যাব পরের গানে।
1: আজকে কিন্তু অ্যামিলিয়া ছবি থেকে গানের রিকোয়েস্ট একটু বেশি আছে, ঠিক যেমন বালিকা বধূ ছবি থেকে সুখ বলে কেন শাড়ি বাপের বাড়ি যাস এই গানটি শুনতে চেয়েছেন সালকিয়া হাওড়া থেকে বাবু গাঙ্গুলি। তো তার রিকোয়েস্টে শোনাই এই গানটা,
0: হেমন্ত মুখোপাধ্যায় বেলা মুখোপাধ্যায় ডুয়েট, গৌরী প্রসন্ন মজুমদারের কথায়
1: হেমন্ত মুখোপাধ্যায় নিজের সুর।
0: এক

0: পরের গানে আমরা চলে যাব। পরের গানের অনুরোধ যিনি করেছেন তিনি কিন্তু আমাদের কোথা থেকে অনুরোধ করেছেন সেটা বলেননি,
1: শুভাশিস মাহাতো, তিনি শুধু নামটুকু লিখেছেন, কোথা থেকে লিখছেন এটা লেখা কিন্তু অবশ্যই প্রয়োজন। আজকে আপনাকে দুঃখ দিতে চাইনি পুজোর আগে, কারণ আপনি কুমার শানুর কণ্ঠে একটা পুজোর গান শুনতে চেয়েছেন, আজকে আপনার রিকোয়েস্ট মতো সেই গান শুনিয়ে দেব, কিন্তু অবশ্যই পরের দিন থেকে আপনার লোকেশন কোথায় আপনি থাকেন সেটা লিখে পাঠাতে হবে। আপনাদের যেমন আমরা দুঃখ দিতে চাই না আপনাদের রিকোয়েস্টের গান না শুনিয়ে, ঠিক তেমনি আপনাদের কাছ থেকেও কিন্তু যথাযথ নিয়ম মেনে চলাটা আমরা এক্সপেক্ট করি।
0: এবং যেহেতু সময়ের থেকে অনুরোধের সংখ্যা অনেকটা বেশি, তাই ব্যাক টু ব্যাক ঠিক করেছি আমরা যে আরেকটি গান শুনব। বাবলু মোদি ধুলাগড়ি থেকে এই গানটি শুনতে চেয়েছেন।

আশা ভোঁসলের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন, স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুরে। ব্যাক টু ব্যাক আমরা তাহলে শুনব কুমার শানু এবং আশা ভোঁসলে।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো। সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।
2: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
0: পল্লব।

0: শারদীয়া পুজোর গান। 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মান্নাদের কণ্ঠে এই গান অ্যান্টনি ফিরিঙ্গি ছবির এই গান শুনতে চেয়েছিলেন হীরামন শেখ, রেহানা শেখ, গোংরা, চাপড়া, নদিয়া থেকে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অনিল বাগচির সুরে শুনছিলাম মান্নাদের কণ্ঠে গান। পরের গানে যাব। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন। আর বন্ধুদের এই সঙ্গে মনে করিয়েও দিই যে আমরা ফেসবুকের পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 9903059992 এই নাম্বারের রিকোয়েস্টগুলো কিন্তু রাখছি, যেমন এই মুহূর্তে আমরা রাখব একটি অনুরোধ হোয়াটসঅ্যাপের,
1: সেটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ওগো সিঁদুর রাঙা মেঘ, এই গানের জন্য রিকোয়েস্ট করেছেন হুগলির দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য। তো এই গানে কামাখ্যা ঘোষের কথায় নচিকেতা ঘোষের সুরে আমরা শোনাই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আমরা আবার ফেসবুকের অনুরোধ রাখব। ফেসবুকে কে অনুরোধ
1: করেছেন? সীমা দাস অনুরোধ করেছেন, তিনি শুনতে চেয়েছেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে সেদিন চাঁদের আলো। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা অনুরোধ করেছেন অখিল বন্ধু ঘোষের নিজের সুর আর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এই গানটা তৈরি হয়েছিল।

0: আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: অ্যামিলিয়া, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যেহেতু পূজোর আবহাওয়া, পূজো প্রায় শুরু হয়ে গেছে, সেজন্য শরতের আলোর গানও কিন্তু আমাদের কাছে অনেক আছে।
0: একদম,
1: সবিতা চৌধুরীর আজ শরতে আলোর বাসী গানের জন্য রিকোয়েস্ট আছে।
0: হ্যাঁ, ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল, বাদল খটিয়াল নর্থ উলুবেড়িয়া হাওড়া থেকে শুনতে চেয়েছেন এই গান। এবং আমাদের বন্ধু শর্মিষ্ঠা আবার আরেকটি শরতের গান শুনতে চেয়েছে, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। যেটুকু সময় আছে আমরা শরতের সেই গানগুলো একটু শুনে নেওয়ার চেষ্টা করি।
1: প্রথম গান যেটি সবিতা চৌধুরীর, সেটি বলার অপেক্ষা রাখে না, সলিল চৌধুরী কথা আর সুরে, আর শরৎ তোমার অরুণ আলোয় অঞ্জলি, এ তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সবাই জানেন।
0: তাহলে কি আমরা ব্যাক টু ব্যাক শুনে নেব সবিতা চৌধুরীর কণ্ঠে সলিল চৌধুরী কম্পোজিশন এবং রবীন্দ্রসঙ্গীত লিলি ইসলামের কণ্ঠে?

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশটা ভেঙেছে বাঁধ।
1: দিলাশা চৌধুরী।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার।

0: শুরু করলাম সুরেলা সফর, আমি এমিলিয়া
1: অনুপূর্বা।
0: আর এই গান মানে যে কোনো ছবির টাইটেল ট্র্যাক শুনলে আর সেই ছবিকে চিনতে অসুবিধে হয় না, ঠিক কথাই। আমরা আসলে এই ছবিটা নেওয়ার একটা গৌণ কারণ আছে, সেটা হচ্ছে কালকে অমিতাভ বচ্চন অমিতাভজির জন্মদিন গেছে। আর আরেকটা কারণ হচ্ছে উৎসবে একটা জমজমাট মশালা ফিল্ম আমরা খুঁজছিলাম, তো সব মিলিয়ে আমাদের সিলেকশন এই ছবিটা। এবং এই ছবিটা অনেকগুলো দিক থেকে একটু বিশেষ, যেরকম এই ছবিটাতে ডিরেক্টর মনমোহন দেশাই তার প্রথম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাজ প্রডিউসার, এবং এই ছবিটার ডায়লগ লিখেছিলেন কাদের খান। আবার যশ চোপড়া যখন ওয়াক্ত ছবিটা লিখেছিলেন, ওয়াক্ত ছবিটা ডিরেক্ট করেছিলেন 1965, তখন যে প্লটটা মানে এক বাবা তিন সন্তান হারিয়ে যায় সেই যে ব্যাপারটা, সেইটা আবার এইখানে রিপিট হলো, কিন্তু একদম অন্যরকমভাবে। কারণ এখানে এই তিনটে সন্তান তিনটে ধর্মীয় ভাবধারায় বড় হয়, তিনটে আলাদা আলাদা পেশায় তারা সফল, এবং তাদের নায়িকারাও একদম ইউনিক। আমরা আজ সিলভার স্ক্রিনে অমর আকবর অ্যান্টনির ছবি নিয়ে কথা বলবো।
1: হ্যাঁ, তুমি বলছিলে যে গৌণ কারণ, কিন্তু গৌণ কারণের মাঝেও মুখ্য কারণ হয়ে উঠছে গতকাল যার জন্মদিন ছিল, 84 বছর বয়সে পা দিলেন, এবং তার যে একটা কি অসম্ভব ক্রেজ ইমেজ এখনও 84 বছর বয়সে। তিনি যখন বাড়ি থেকে ওই যাওয়ার পথে ভক্তদের কালকে তিনি হাত নাড়ছিলেন, সেই বিগ বি সুপারস্টার, এবং সিলভার স্ক্রিনে তিনি যে কোথায় রয়েছেন সেটা এখনও পর্যন্ত বোঝা যায় যে তার ভক্তদের উন্মাদনায়। একটা কথা বলতেই হয় যে এরকম একটা ছবি, যে ছবিতে অনেক দিন বাদে দেখা গেল যে তিনটে নায়ক একসাথে রয়েছে। মানে দেখো, এই 70s কথাই যদি ধরি, অ্যামিলিয়া যখন এই ছবিটা রিলিজ করেছিল 1977 সম্ভবত, সেই সময় যারা একদম প্রথম সারির নায়ক রয়েছেন, বিনোদ খান্না, ঋষি কাপুর, অমিতাভ বচ্চন তো রয়েছেই, তারা যেমন একসাথে আমরা পাচ্ছি তিনজন হিরোকে বা অ্যাক্টরকে যাই বলি না কেন, এবং এইভাবে ছবির প্লট তৈরি করা হয়েছে, তিনজন হিরো থাকলে তার তিনজন হিরোইনও থাকবে, নীতু সিং, পারভিন বাবি, শাবানা আজমি, তাদেরকে আমরা পাচ্ছি, মানে প্রচুর স্টার সমাগমের একটা ছবি। এবং যে ছবি একটা মেসেজ দিচ্ছে, এই যে কমিউনাল ইন্টিগ্রিটি, যেখানে তিনটে সম্প্রদায়ের মানুষ, তাদের গল্প, তিনটে ছেলে হারিয়ে যাচ্ছে, তারা সবাই হিন্দু ছিল, তারপর বিভিন্ন জনের কাছে বড় হয়ে তারা পালিত হয়েছে, কিন্তু পরে দেখা গেল যে তারা তিনটে সম্প্রদায় মানুষ তাদের বড় করছে, এটাও কিন্তু একটা বড় মেসেজ এই ছবিটা।
0: একদম। এবং এই যে ছবির, এই ছবিটার যে নাম অমর আকবর অ্যান্টনি, এই অ্যান্টনি মানে আমাদের অমিতাভ বচ্চন বিগ বি, অ্যান্টনি গনসলেপস, তার নামটা মনমোহন দেশাই ঠিক করেছিলেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল জুটির পেয়ারেলাল, হ্যাঁ, তার যে মিউজিক টিচার তার নামের অনুসরণে এই নামটা ঠিক করেছিলেন। এবং প্রথমে ব্যাপারটা ছিল অ্যান্টনি ফার্নান্ডেজ এই নামটা দেওয়া হবে, কিন্তু সেটা যেহেতু ভালো যাচ্ছিল না গানের কম্পোজিশনের সঙ্গে, লক্ষ্মীকান্ত প্যারেলাল কম্পোজার এখানে ছিলেন আমরা জানি সেটা, আনন্দবক্সী লিরিক্সিস্ট ছিলেন, বাট লিরিক্সে না, আনন্দবক্সীর লিরিক্সে এবং লক্ষ্মীকান্ত প্যারেলালজির কম্পোজিশনে অ্যান্টনি ফার্নান্ডেজ ব্যাপারটা ভালো যাচ্ছিল না, এবং সেই জায়গাটা চেঞ্জ করা হয় গানসলেপস। এবং পেয়ারেলালের ভায়োলিন টিচার, বিখ্যাত ভায়োলিন টিচার, তার নামের যে টাইটেল গনসলেপস সেইটা অ্যাডপ্ট করা হয়। এবার বিগ বি এবং এই যে গল্প, গানের পিছনের এই গল্প, সব মিলিয়ে সেই বিখ্যাত গান।
2: You see, the whole country of the system is juxtaposition by the hemoglobin in the atmosphere, because you are a sophisticated rhetorician intoxicated by the exuberance of your own verbosity.
3: What?
4: My name is Anthony Gonsalves.
3: Gonsalves?
4: Right. My name is Anthony Gonsalves.

0: Number 420.
1: Excuse me, please. My name is Frankie?
2: No.
1: No. Sebastian?
2: No.
1: Goldie? Soldi?
2: No! Anthony Gonsalves!
0: Oh, yes! Anthony Gonsalves!
3: এই যে অ্যান্টনি গনসালভেস, তার যে এই যে একটা একটা ননসেন্স টাইপের মনোলগ, সেই ব্যাপারটা একটি ব্রিটিশ পলিটিশিয়ান বেঞ্জামিন ডিসরেলি তার স্পিচ থেকে নিয়েছিলেন, কিন্তু খুব মজার ব্যাপারটা। আর যেহেতু তিন সম্প্রদায়কে মোটামুটি রিপ্রেজেন্ট করছেন তিন নায়ক, সেজন্যে অবশ্যই সেখানে, এবং স্কুলের ব্যাপারটা আছে, যেহেতু মুম্বাইতেই শুটিং হয়েছে, অবশ্যই স্টুডিওতে, কিন্তু সেই সঙ্গে মাউন্ট মেরি চার্চ এবং ডন বস্কো স্কুলেরও দরকার পড়েছে, সেখানেও শুটিং হয়েছে। এবং যেহেতু তুমি বলছিলে অনুপূর্বা যে আনসাম্বল কাস্ট, সুতরাং তাদের সকলের সময় একসাথে পাওয়াটা ভীষণ কঠিন ব্যাপার, সেই জন্যে খুব চেষ্টা করা হয়েছিল ক্লাইম্যাক্টিক সিকোয়েন্স ছাড়া এই ছবির শেডিউলগুলো এমনভাবে ঠিক করতে যাতে সেপারেটলি নায়ক নায়িকারা তাদের অংশটুকু ভালো করে মানে শ্যুট করতে পারেন এবং ছবিটা কমপ্লিট হতে পারে, এবং কারোর আলাদা যে কমিটমেন্ট, আলাদা যে শ্যুটিং শেডিউল, সেটা যাতে হ্যাম্পার না করে। কিন্তু প্রথম আমরা যে গানটা শুনেছি সেখানে সকলকে তো আসতেই পড়েছিল, এবং এইভাবে ছবির কাজ এগোতে থাকে, ছবি তৈরি হয়, ছবি রিলিজ করে, এবং তারপর সুপার ডুপার হিট, সে কথা বলাই বাহুল্য।
4: এবং সুপার ডুপার হিট 1977 এই ছবি তৈরি হওয়ার আগে, মানে ছবির অনুকরণ না, বলা যেতে পারে যে সেই ছবির প্রেক্ষাপট আগেই তৈরি হয়ে গিয়েছিল। 1973 নাসির হোসেনের ইয়াদো কি বারাত, এই ছবিতেও কিন্তু আমরা ওই রকমই একটা কমিউনাল হারমোনি বা ইন্টিগ্রিটির যদি কথা বলি সেই রকম, তার একটা বড় প্রভাব পড়েছিল এই ছবিতে। এবং এই ছবি পরবর্তীকালে কিন্তু ভারতবর্ষের অন্যান্য ভাষাতে তৈরি হয়েছে, যেরকম আমার একবার অ্যান্টনির মতো তামিলে তৈরি হয়েছিল শঙ্কর সালিম সিমন এই নামে একটা ছবি, সেটা ছিল 1978। সাউথে আরও ছবি তেলেগুতে রাম রবার্ট রহিম, কারণ ভীষণ রকম, ওই যে বললাম একটা কমিউনাল ইন্টিগ্রিটির ছবি, ওই ছবি সবসময় একটা মেসেজ বহন করে। মালয়ালাম ভাষাতে আমরা পাচ্ছি এই ছবির রিমেক জন জাফর জনার্দন নামে। বিভিন্ন

0: ভাষায়, স্পেশালি সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে বেশি করে তৈরি হয়েছিল এই ছবি। আর তিনজনের অভিনয় দেখো, আমরা তিনটে সম্প্রদায়ের মানুষ, অমিতাভ বচ্চন, ঋষি কাপুর আর বিনোদকে পাচ্ছি। তিনটে রিলিজিয়ানকে কি দুর্দান্ত তারা রিপ্রেজেন্ট করেছে। পুরোটা যে ডাইরেক্টরের মুনশিয়ানা সেটা বলাই বাহুল্য, একটা ছবিতে কিভাবে তিনি আর্টিস্টকে দিয়ে কাজ করিয়ে নেবেন, কিন্তু স্ক্রিন প্লে তারও তো একটা ব্যাপার থাকে, এবং যেভাবে স্ক্রিপ্টটা তৈরি হয়েছে প্রত্যেকে প্রত্যেকের মতো করে ছবিটা সাকসেস করার জন্য একটা বড় পাঠ নিয়েছিলেন।
1: এবং সব থেকে বড় কথা নিরূপা রায়,
0: হ্যাঁ নিরূপা রায়, প্রাণের অভিনয় অসাধারণ,
1: অসাধারণ।
0: এবং নিরূপা রায় দেখো, বাংলা ছায়াছবিতে মায়ের চরিত্রে আমরা যাদের যাদের পেয়েছি, নিরূপা রায়
1: এখানে তার স্ক্রিন নেম ছিল ভারতী,
0: ভারতী, হ্যাঁ। তো প্রত্যেকের অসাধারণ অভিনয়, এবং এই যে তৈরি করা প্রজেকশন, পারভিনবাবি জেনি, পারভিনবাবির একটা অন্যরকমের আমেজ আছে। আমরা সবার আজমিকে লক্ষ্মীর চরিত্রে পাচ্ছি, প্রাণের যেন কি নাম হয়েছিল বাবার, মানে
1: কিষানলাল
0: সম্ভবত,
1: হ্যাঁ। নিরূপা রায় এবং প্রাণ, মানে ভারতী এবং কিষানলাল,
0: হ্যাঁ,
1: তাদেরই তিন সন্তান, লস্ট অ্যান্ড ফাউন্ড এর মতন একটা কমন গল্প, কিন্তু তারপরে গল্পের বুননটা একদম অন্যরকম হয়ে যায়। আরেকটা মজা ছিল, জীবন তাকে এবার তার টুইন মানে রবার্ট এবং অ্যালবার্ট দুজন, দুটো চরিত্র একসঙ্গে পাওয়া গিয়েছিল, এটা একটু অন্যরকম পাওয়া। আর
0: আমরা টম অল্টারকে পাচ্ছি অ্যালবার্টের এতে ভয়েসে,
1: একদম। এবং নাজির হোসেন এই ফাদার যে গনসালভেস, মানে অ্যান্টনির যে অ্যাডপ্টিভ ফাদার, তার ভূমিকায় আমরা পেয়েছিলাম। আমরা একটা গান শুনব, বিজ্ঞাপন না, বিজ্ঞাপন এই এই পর্বে আমাদের আর নেই, কিন্তু যেহেতু একটা সংবাদ বিরতি আছে আপনাদের জন্য, একটু মনে করিয়ে দেওয়ার পালা অনুগল্প, এবং তারপর অবশ্যই আবার সেই ছবি থেকে
0: একটু বড় ট্র্যাকের গান শুনবো নাকি?
1: হ্যাঁ, একটু
0: বড় ট্র্যাকের গান শুনি, আমরা সংবাদের বিরতিতে চলে যাব ওই গান শুনতে শুনতেই,
1: একদম। এবং যেহেতু ঋষি কাপুরের কথা তুমি বলছিলে, ঋষি কাপুরের জন্যই একটা গান শুনবো, যেখানে তিনি গায়ক, এই ছবিতে তো তিনি গায়ক,
0: মানে তিনটে ভাই তিনটে প্রফেশন বেছে নিল।
1: আমরা অনুগল্পের কথা একটু মনে করিয়ে দিই আপনাদের।
2: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা, শেষ রিপ্লাই। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIRFMGoldKolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার।

0: সংবাদ বিরতির পর একটা গান এবং তারপর বিজ্ঞাপন বিরতির পরে ফিরলাম আমরা দুজন, আমি এমিলিয়া,
1: অনুপূর্বা। আজ আমরা সিলভার স্ক্রিনে রয়েছি আমার আকবর অ্যান্টনি এই ছবি নিয়ে, এবং তার কারণটাও আমরা বলেছি কালকে বিগ বি। তিনি 84 বছরে পা দিয়েছেন, 84 বছর তার কাছে কিছুই না। তার যা মানে স্ট্যাচার এবং শারীরিক মানে ভাবে তিনি সুস্থ রয়েছেন, সুতরাং আমরা চাই অনেক দিন পর্যন্ত তিনি আমাদের মাঝে থাকুন, প্রচুর কাজ করুন, এবং তারই একটা ছবি যেটা রিলেট করার জন্য আমরা কিন্তু আজকের এই ছবিটাকে বেছে নিয়েছি।
0: একদম, এবং এই ছবিতে সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি যদি আমরা গানগুলোর দিকেও তাকাই, সেখানে দেখো পপ কালচারের যেরকম
1: ভীষণ
0: আমার একবার অ্যান্টনি, হ্যাঁ
1: কাওয়ালি আছে,
0: কাওয়ালি যে গানটা শুনছিলাম একটু আগেই, এবং সেই সঙ্গে হ্যাঁ রোমান্টিক নাম্বার অবশ্যই আছে। এই যে সব কিছুর মিক্সচারে এবং তিনটে প্রফেশন আছে, একজন যেরকম গায়ক যিনি কাওয়ালি গাইছেন ঋষি কাপুরকে যে চরিত্রে পেয়েছিলাম আমরা, এবং আরেকজন তিনি বিনোদ খান্না, তিনি পুলিশ অফিসার অমর যিনি, এবং অ্যান্টনি অবশ্যই অমিতাভ বচ্চন। এই যে অমর, বিনোদ খান্না, অ্যান্টনি, অমিতাভ বচ্চন এবং আকবর, ঋষি কাপুর, এরা প্রত্যেকেই কিন্তু রোমান্টিক, কিন্তু তার মধ্যে আবার ব্যতিক্রম এই পুলিশ অফিসার বিনোদ খান্না। কিন্তু অমিতাভ বচ্চন এবং ঋষি কাপুর তারা দুজনে কিন্তু ভীষণভাবে রোমান্টিক। ঋষি কাপুর প্রেমে পড়ছেন ডক্টর সালমা আলী, নিতু সিংয়ের, এবং

0: অমিতাভ বচ্চন তার প্রেম জেনির সাথে, মানে অ্যান্থনির প্রেম জেনির সাথে পারভিন ভাবি যে চরিত্রে তাকে পেয়েছিলাম আমরা, পারভিন ভাবিকে, এবং আমার খান্না বিনোদ খান্না তার সঙ্গে তার অপোজিটে লক্ষ্মীকে আমরা পাই, অর্থাৎ
1: শনাজমি
0: একদম। এবার এই যে লস্ট অ্যান্ড ফাউন্ডের স্টোরিটা, সেটাকে এই রকম একটা নানা লেয়ারে নিয়ে আসা একদিকে, এবং আরও একটা বড় কথা যে ছবিটা শুরু হচ্ছে, দেখানো হচ্ছে 1955 সালের 15ই আগস্ট, একজন মুক্তি পাচ্ছে জেল থেকে, যে কিনা কিষাণলাল, যে চরিত্রে আমরা
1: প্রাণকে
0: পেয়েছিলাম। এটা অনেক বড় একটা অভিব্যক্তি আমাদের মধ্যে এনে দেয়, কারণ হচ্ছে এই যে 10 বছর কেটে গেছে স্বাধীনতার, তারপরেও আমরা কতটা স্বচ্ছ, আমরা আমাদের বিচার ব্যবস্থা সাক্ষ্যের উপরে দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই সাক্ষ্য প্রমাণ কতটা স্বচ্ছতা তার সেইটা নিয়ে প্রশ্ন ওঠে, এবং তারপর ঘটনাক্রম আস্তে আস্তে এগিয়ে চলে। আমরা এই ছবির গানগুলো ভীষণ অসাধারণ। এবার যেহেতু রোমান্টিক নাম্বারের কথা বললাম, এবার কিন্তু একটা রোমান্টিক নাম্বার শুনবো।
1: তবে রোমান্টিক নাম্বার শোনার আগেও বলতে হবে যে এই ধরনের একটা ছবি, এই ছবির স্বীকৃতি অ্যাকোলেডস কী ছিল সেটা কিন্তু দুর্দান্ত। অ্যামিলি, আমরা প্রত্যেকেই জানি যে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিলেন অমিতাভ বচ্চন, লক্ষ্মীকান্ত পেয়ারিলাল বেস্ট মিউজিক ডিরেক্টর, আর কমলকার কার্কস্কিহন উনি তো বেস্ট এডিটিংয়ে, তাছাড়াও কিন্তু নমিনেটেড হয়েছিলেন অনেকে, তারা হয়তো পুরস্কার পাননি, কিন্তু অমিতাভ বচ্চন যিনি এই ছবিটাকে প্রায় মানে প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন, টেনে নিয়ে গেছেন বচ্চন, তিনি কিন্তু এখানে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড ছিনিয়ে এনেছিলেন এই ছবির জন্য।
0: অমিতাভ বচ্চন, পারভিন ভাবি,

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।
2: আমরা সিলভার স্ক্রিনে অমর আকবর অ্যান্টনি নিয়ে আলোচনা করতে করতে ছবিটার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমিলি, একটা কথা না বললেই নয়, এই যে ছবিটার ইম্প্যাক্ট অন পাবলিক যদি বলি,
3: এটা
2: কিন্তু মারাত্মক। মানে এরকম একটা হয়ে গিয়েছিল যে এই বাচ্চানের গলাতে যে ক্রস, মেটাল ক্রস, সেটা তখনকার যে ইয়াং জেনারেশন তারা রীতিমতো পরতেন, ঠিক যেরকম ববি সিনেমার পর সেই প্রিন্টেড ড্রেস, সে ববি প্রিন্ট আজও সেই বলা হয়।
3: একদম।
2: এবং তখন এই পোস্টার বিভিন্ন স্টুডেন্টরা কিনতো, পোস্টার, পোস্ট কার্ড, মানে বড় বড় বুকলেট ফিল্মের দোকানে বিক্রি হতো। তখন তো সব এলপি লং প্লেইং এর যুগ, ক্যাসেট আসেনি, সেই ছবিগুলো দেখার জন্য রীতিমতো ভিড় হতো। এবং মার্কেটিং করার এতটা হয়তো প্রয়োজনও ছিল না, কারণ সিনেমাটার যা ডিমান্ড, যা সিকোয়েন্স, গান, প্লট, সব কিছু মিলিয়ে সিনেমাটা মানে হিট, যথেষ্টই হিট, এবং একটা অন্য ধারার ছবি। সেদিক থেকে বলিউডের এই ছবি কিন্তু আমাদের একটু বেশ মজাই দেয়, মাসালা ফিল্ম,
3: একদম কমার্শিয়ালি হিট। এবং হ্যাঁ, কমার্শিয়ালি হিট এবং এটা ভীষণ গভীর একটা বার্তা, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সব মিলিয়ে। এই ছবির এই গান দিয়ে, ইয়ে সাচ হ্যায় কোই কাহানি নাহি, এই গান দিয়েই আমরা সিলভার স্ক্রিনের
2: প্রথম পর্বে,
3: প্রথম ছবি, একটি বাংলা ছবিতে যাব। তার আগে রইল এই গান।

0: আমরা যখন আমার একবার অ্যান্টনির কথায় ছিলাম, তখনও শুরু করেছিলাম টাইটেল ট্র্যাক দিয়ে। এই গানটিও এই ছবির টাইটেল ট্র্যাক, তরীর নাম জীবন তরী, ছবির নাম শুধু নীহারিকা। এই গানটা একাধিকবার ফিরে এসেছে, যখন টাইটেল কার্ড দেখানো হচ্ছে তখন তো অবশ্যই আছে, পরবর্তী সময় আমরা যখন নায়ক নায়িকাকে দেখছি নদীর তীরে বসে আছে, একজনের পূর্বজন্মের কথা মনে আছে আরেকজনের নেই, সেটা মনে করাবার চেষ্টা করে একজন ব্যর্থ হচ্ছেন, তার পুরোটা মনে আছে আর নায়িকা সেটা মনে করতে পারছেন না, কিন্তু
1: ওই একটা আভাস পাচ্ছেন।
0: এবং এই যে গানটা যখন পরবর্তী ছবির মাঝখানে যখন পাচ্ছি, তখন ওই নৌকোটা যাচ্ছে এবং নায়ক বলছে, মানে নায়কের এই এই জন্মের নাম অমিতাভ মুখোপাধ্যায়।

0: চট্টোপাধ্যায়, তিনি লেখক, তিনি বলছেন যে তোমার কিছু মনে পড়ে না, বলছে না আমার স্মৃতি এমনি খুব একটা ভালো নয় আর আমার কিছুই মনে পড়ে না, কি বলতে চাও? ওই হ্যাঁ, নৌকোটা যাচ্ছে, সেখানে ভাঙা প্রাসাদ আছে, সেখানে গাছ আছে, নদীর নদী বয়ে চলেছে, তার সঙ্গে নৌকো বয়ে চলেছে, তার মধ্যে এটাই তো জীবন, মানে তার মধ্যে আর কি। তো ছবিটার শুরুটা একদম অন্যরকমভাবে একটা শুরু, যে লেখক অমিতাভ মুখোপাধ্যায় তিনি একটা নতুন টাইপের লেখা লিখছেন, যেখানে তিনি পূর্বজন্মে ফিরে গেছেন এবং পূর্বজন্মের গল্প লিখছেন, এবং সেটা তার যে খুব পছন্দের, মানে পছন্দের লেখক তিনি যার, অর্থাৎ যিনি তার পেন ফ্রেন্ডও বটে, সেই যে লেখকের যে প্রিয় পাঠিকা তার খুব একটা পছন্দ নয়। গল্পটা শুরু হচ্ছে এইভাবে।
1: এবার কোন গল্পটা শুরু হচ্ছে সেটা তো আপনাদের অনেকক্ষণ ধরে সাসপেন্সে রেখেছি। প্রায় 50 বছর আগের ছবি, 1976 রিলিজ হওয়া ফিল্ম,
0: 50 অতিক্রান্ত,
1: হ্যাঁ, সুদূর নীহারিকা। এবার 50 বছরে পা রাখলো, সুশীল মুখোপাধ্যায় পরিচালিত সুদূর নীহারিকা, সাদা কালোই ছবি, আপনারা অনেকেই দেখে থাকবেন, বারবার এই ছবিগুলো তো আমাদের ফিরে ফিরে আসে। আসলে যে কথা বলার, যে এই গল্পটা কিন্তু একটু অদ্ভুত রকমের, গল্পটাতে প্রচুর লেয়ার আছে, প্রচুর স্তর, পুনর্জন্ম, রাজকীয় রহস্য, প্রেম প্রতিশোধ, হ্যাঁ, টুইস্ট, অনেক টুইস্ট। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, যাকে আমরা তিনটে চরিত্রে এখানে পাচ্ছি, এবং তিনটে চরিত্রের মুনশিয়ানাকে কি অসাধারণভাবে যে সেলুলয়েডে ফুটিয়ে তুলেছেন, যারা এই ছবি দেখেছেন বা আমাদের কথা শুনে হয়তো স্মৃতির রোমন্থন করতে পারছেন, তাদের চোখের সামনে ভেসে উঠছে। আমরা গল্পতে পুরোটা যাচ্ছি না,
0: মিডিয়া
1: বললো। এবং সোমা দে, যাকে খুব একটা ছবিতে আমরা পাই না বাংলা ছবিতে, মানে নায়িকার ভূমিকায় বা ওই ধরনের লিডিং রোলে তো আমরা পাই না, এই ছবিতে কিন্তু তিনি অসাধারণ অভিনয় করেছেন। তারপর দেখো আগের জন্মের কতগুলো আমরা রানী,
0: সোমাদের ছোটবেলার চরিত্রে দেবশ্রী রায় কি মিষ্টি দেখতে লেগেছে তখন,
1: মানে আমরা আগের জন্মের যে গল্প সেটা যেখানে রাজকীয় রহস্য, সেখানে আমরা রানী পদ্মাবতীকে পাচ্ছি, দীপ্তি রায় এখানে অভিনয় করেছেন, তারপরে আমরা সুমিত্রা মুখোপাধ্যায়কে পেয়েছি এই চরিত্রে, মানে একটা ঈর্ষা আছে, পরিণতি আছে আগের জন্মে, তার মানে রাজপ্রাসাদের রাজকীয় এই
0: প্রেম সন্দেহ, মানে কি নেই এটার মধ্যে বলা যায়।
1: দেবশ্রী রায়ের কথা বলছিল, এই ছবিতে কিন্তু রুমকি নামেই মানে তাকে দেখানো হয়েছে টাইটেল কার্ডে শিশু শিল্পী হিসেবে।
0: অন্যদিকে অরিন্দম গাঙ্গুলিও কিন্তু ওই ছোট্ট শঙ্করের চরিত্রে, তাকে আমরা পেয়েছি,
1: মানে পরবর্তী সময় দুজন অভিনেতা অভিনেত্রী ছোটবেলাকে
0: পেয়েছি। এখানে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মিউজিক ডিরেকশন ছিল। আমরা আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনিনি।

0: তুমি ছবির লেয়ার নিয়ে বলছিলে এবং ছবিটা যেখানটায় বলছিলাম শুরু হয়েছিল যে প্রিয় লেখককে অনামিকা রায় চিঠি পাঠাচ্ছেন, তার আসল নাম অনামিকা রায় নয় এবং তার যে ঠিকানা ম্যান্ডেভিল ভিলা সেটাও রিয়াল ঠিকানা নয়, এবং হন্যে হয়ে খুঁজে ফিরছেন এখানে লেখক অমিতাভ মুখোপাধ্যায় এবং ফোনটা আসে, ফোনটা রেখেও দেন এই অনামিকা রায়, অর্থাৎ এই জন্মে যার নাম হয়েছে রূপা, আগের জন্মে তার নাম ছিল রঞ্জিতা। এবং এই যে এই গানটা শুনতে শুনতে যে কথাটা মনে হচ্ছিল, আমাদের লায়লা মজনু বা রোমিও জুলিয়েটের যে থিমটা, অর্থাৎ মরণের পরেও যে মিলনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও এখানে রয়েছে। রঞ্জিতা এবং শঙ্করের প্রেম সম্পূর্ণ হয়নি, রাজা রুদ্রনারায়ণ তাদের গুলি করে মেরেছে, দুজনে একসঙ্গে মারা যান এবং পরজন্মে অর্থাৎ রিইনকার্নেশনে তারা হয়ে জন্মান একজন অমিতাভ মুখোপাধ্যায় লেখক, আরেকজন রূপা, ওরূপে এই ছদ্মনামী অনামিকা রায়। তারপর ছবিটা এগোয়, আমরা জানতে পারি গল্পের ভিতরে গল্পের মোড়কটা খোলে এবং সেই গল্পের মোড়কের ভিতরে আরেকটা মোড়ক, যেটা এই শঙ্কর এবং রুদ্রনারায়ণ ডবল রোল সৌমিত্র চট্টোপাধ্যায় তাদের যে মানে বাবা মা সেই জায়গাটাকে ছুঁয়ে যায়, এবং তার সঙ্গে খুব ছোট্ট কিন্তু খুব প্রমিনেন্ট একটা জায়গায় ছিলেন সুমিত্রা মুখোপাধ্যায় সোহিনীর চরিত্রে। সোহিনীর নামটাও খুব যথাযথ এই গল্পের জন্য। এই ছবির আরেকটা গানই ম্যাক্সিমাম আমরা শুনতে পারবো, তাই না?
1: কিন্তু আমরা যার কথা একেবারেই বললাম না, তিনি হচ্ছেন রবি ঘোষ। রবি ঘোষকে অসাধারণ একটা চরিত্রে পাচ্ছি,
0: পাঁচকড়ি,
1: এবং তার যে বলছে যে আমি জাতে ব্রাহ্মণ, দুলে বাগদির মেয়েকে ও যখন ভোগ করছে তখন রাজা হিসেবে প্রতাপ তাকে বলছে তুই হয় ওকে বিয়ে করবি নতবা আমি এক্ষুনি তোর কপালে গুলি করব। এবং রবি ঘোষের জেশ্চার, রবি ঘোষের মানে অভিনয় ক্ষমতা এক্সপ্লেন করার কোনো প্রয়োজনই হয় না, সে মানে ভাষার ঊর্ধ্বে। তো এই ছবিতেও কিন্তু তিনি সেইভাবেই নিজেকে, খুব সামান্য রোলেই ছিলেন, নিজেকে প্রমাণ করেছেন।
0: আমরা
1: শেষ
0: গান দেবো এবং আরেকটা খুব উল্লেখযোগ্য, তুমি দেখো ছোটবেলায় শঙ্করের কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমরা আহত পাখি পেয়েছিলাম, এবং পরে যখন জলসার আজ এই রাত জলসার রাত, সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায় সেখানে লিপ দিচ্ছেন সোহিনীর চরিত্রে সুমিত্রা মুখোপাধ্যায়। আমরা দুটো গান শোধবার সুযোগ পাবো না, আমাদের

0: একটা বিজ্ঞাপন বিরতিও আছে, বিজ্ঞাপন বিরতি এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনে আমরা যাব জন্মদিনের সেগমেন্টে।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।

0: আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: আমাদের ঘড়ির কাঁটা ক্রমশ দৌড়চ্ছে, আমরা ফিল্মের চাং থেকে চলে যাব এমন একজন মানুষের কথায় যার কিন্তু আজ জন্মদিন। বাঁকুড়ার সোনামুখীতে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন 12ই অক্টোবর, রবীন্দ্রনাথের গানের ধারক বাহক কণিকা বন্দ্যোপাধ্যায়। তবে কণিকা বন্দ্যোপাধ্যায় বললে তার নামের কিন্তু জন্মই দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1935 সালে একদিন উত্তরায়ণে তার বাবার সাথে, তিনি যখন ওখানেই থাকছেন, তার বাবা কর্মরত ছিলেন শান্তিনিকেতনে, প্রচণ্ড ঝড়ের রাতে একটা বাচ্চা মেয়ে আম কুড়াতে কুড়াতে গুরুদেবের সাথে প্রথম দেখা। নাম জিজ্ঞাসা করাতে তাকে বলেছিলেন আমার নাম অনিমা। রবীন্দ্রনাথ অনেকেরই নাম রেখেছেন, আবার রাখা নাম পরিবর্তন করে দিয়েছেন। সেই অনিমারও নাম পরিবর্তন করে তিনি হলেন কণিকা।
0: এবং আমাদের প্রিয় মুহূর্তি,
1: হ্যাঁ,
0: আশ্রমকন্যা মুহূর্তি, কণিকা বন্দ্যোপাধ্যায়, তার জন্মদিনে তাঁরই গঙ্গা জলে গঙ্গা পুজো করি তো আমরা, তাঁরই গানে তার জন্মদিন।
1: এবং এই মোহন নামটি রেখেছিলেন কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর।

0: কণিকা বন্দ্যোপাধ্যায় বললে মনে হয় একটার পর একটা গান, মানে গান চালিয়ে দিয়ে চুপ করে বসে থাকি।
1: কিন্তু মজার কথা হচ্ছে, রবীন্দ্রনাথের গানকে কণ্ঠে নিয়েই যিনি সারাটা জীবন যাপন করেছেন, তার প্রথম রেকর্ড ছিল কিন্তু আধুনিক গানের। রবীন্দ্রনাথ খুব দুঃখ পেয়েছিলেন, তারপর শপথ করলেন, আমি আর কোনোদিন কারোর গান গাইব না গুরুদেব ছাড়া। ভাবা যায়।
0: এবং সঙ্গীত ভবনের সীমানা ছাড়িয়ে বিশ্বের মঞ্চে প্রতিষ্ঠা করার এক অন্যতম কর্ণধার বলা যায় কণিকা বন্দ্যোপাধ্যায়, তাকে জন্মদিনে শ্রদ্ধার্ঘ তারই গানে গানে।
1: এবং এই গান শুনিয়ে কিন্তু আজকের মতো আমরা বিদায় নেব। সুরেলা সফর থেকে আপনাদের সাথে আমরাও ছিলাম অনুপূর্বা।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার চলতি বছরের নভেম্বর মাসেই আরও 9,000 নতুন পুলিশকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে 11,593 জন নবনিযুক্ত পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর একথা জানান। তিনি বলেন, ডিসেম্বর মাসের মধ্যে কলকাতা পুলিশে 4,000 কনস্টেবল নিয়োগ সম্পন্ন হবে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে 650 জন পুলিশ ক্লার্ক। কলকাতা ও রাজ্য পুলিশে 1,131 জন সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য নির্বাচন পর্ব শেষ হয়ে গিয়েছে।
1: কলকাতা পুলিশের 300 SI অলরেডি পাবলিশ সিলেক্টেড হয়ে গেছে। কলকাতা পুলিশের 4,000 আমরা ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট করে দেব রেজাল্ট। 9,000 পুলিশের নতুন নিয়োগের নোটিফিকেশন নভেম্বরের লাস্ট উইকে করবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
0: পূর্বতন সরকারের আমলে কোনো শারীরিক পরীক্ষা ছাড়াই সরাসরি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হতো বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী জানান, নবনিযুক্ত কনস্টেবলদের পুজোর ডিউটিতে কাজে লাগানোর পর আরও দক্ষ করে তোলার লক্ষ্যে অসম গুজরাটের প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে। সীমান্ত সুরক্ষায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশকর্মীদেরও কাজে লাগানোর কথা বলেন তিনি। অনুষ্ঠান মঞ্চ থেকে মহিলা পরিচালিত থানাগুলির জন্য 12টি পিঙ্ক মোবাইল ভ্যানের চাবি এবং কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য 3,500 বডি ক্যামেরা পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। পুলিশের আধুনিকীকরণ জন্য 350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানান। পূর্বতন সরকারের আমলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় 5,000 পুকুর বুঝিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ কলকাতার কুদঘাটে আজ ইটখোলা 1 ও ইটখোলা 2 জলাশয় পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে তিনি বলেন, কলকাতার পরিবেশ ধ্বংস করার ক্ষেত্রে কোনো খান্তি রাখেনি তারা। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে জলাশয় পুনরুদ্ধারের কাজ হয়েছে। জলাশয় দুটির তিনি নাম রাখেন শিব এবং শক্তি। জলাশয় সংরক্ষণ, সবুজায়ন, মৎস্য চাষ এবং স্থানীয় বাসিন্দাদের জন্য সুন্দর পরিকাঠামো গড়ে তোলাই এই প্রকল্পের লক্ষ্য বলে তিনি জানান। রাজ্যে 19টি জেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে স্কুল শিক্ষা দপ্তর। এতদিন জেলা বিদ্যালয় পরিদর্শকরা ওই দায়িত্ব সামলাচ্ছিলেন। নবনিযুক্ত চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার মানচিত্রে পশ্চিমবঙ্গ আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজ্যের সমস্ত আদালতে সিগারেট পান ও গুটখা বন্ধ করতে জেলা আদালতগুলির বিচারকদের চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। আইনজীবীরা আদালত চত্বরে স্মোকিং জোন করার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেককে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি। বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। উল্লেখ্য, বারুইপুর থেকে কলকাতার ব্যাংশাল, চন্দননগর আদালত চত্বরে গণ্ডগোল এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় প্রধান বিচারপতির বেঞ্চে আজ রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এই মামলা ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। ডিম ছোড়া নিয়ে জনস্বার্থ মামলা সঙ্গে একযোগে শুনানি হবে এই মামলার। ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানির দিন রিপোর্ট পেশ করতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যাতে বিভিন্ন ধরনের পরিষেবা ও সুবিধার চার্জের হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তা নিশ্চিত করতে কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। এর ফলে রোগীরা চিকিৎসা পরিষেবা নেওয়ার আগে সবকিছু জেনে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূর্ণ সলিলা শ্রীবাস্তব আজ সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে একথা জানান। শ্রীমতী শ্রীবাস্তব চিকিৎসা পরিষেবা মূল্যের হারের ক্ষেত্রে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে অন্য 3টি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ কমিশনার অনুরাগ কুমার আজ যন্তর মন্তরকে প্রতিবাদ ও বিক্ষোভের স্থান হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেন। এর পরিবর্তে দিল্লির রামলীলা গ্রাউন্ড, বুরারি এবং পূর্ব দিল্লির CBD গ্রাউন্ডে বিক্ষোভ দেখানো যাবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকদের বিক্ষোভ দেখানোর অধিকার সুনিশ্চিত করতে যন্তর মন্তরের বিকল্প স্থান নির্বাচনের জন্য যে কমিটি গড়েছিল তাদের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দলগুলির ডাকা প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আজ দিল্লিতে

যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশিকা জারি করেছে দিল্লি ট্রাফিক পুলিশ। এর ফলে জাতীয় রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা। দিল্লি মেট্রো 6টি স্টেশনে প্রবেশ ও প্রস্থান পথ বিকেল 5টা পর্যন্ত বন্ধ রাখা হয়। কেন্দ্রীয় সরকার জাতীয় ইস্পাত নীতি ভিশন 2047-এর খসড়া তৈরি করেছে। এই নীতিতে বিশ্বমানের প্রতিযোগিতামূলক, প্রযুক্তিভাবে উন্নত, পরিবেশ বান্ধব এবং সম্পদের দক্ষ ব্যবহারের উপযোগী ইস্পাত শিল্প গড়ে তোলার দীর্ঘমেয়াদী রূপরেখা তুলে ধরা হয়েছে। দেশে ইস্পাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের পাশাপাশি বিশ্ব ইস্পাত শিল্পে ভারতের অবস্থান আরও মজবুত করাই এই নীতির লক্ষ্য। রাজ্যের বেশিরভাগ স্থান থেকেই আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। তবে কলকাতার ওপর এখনও সক্রিয় রয়েছে বর্ষা। আগামী 2-3 দিনের মধ্যেই রাজ্যের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় 11,000-এরও বেশি পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। রাজ্যবাসী ভেদাভেদের রাজনীতির পরিবর্তে যে উন্নয়নের রাজনীতির পক্ষপাতী, সম্প্রতি দুটি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলে তা প্রমাণিত বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যাতে বিভিন্ন ধরনের পরিষেবা ও সুবিধার চার্জের হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তা নিশ্চিত করতে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। বীরভূমের পাথর খাদান থেকে একদিনে রেকর্ড 3,44,00,000 টাকার রাজস্ব আদায় করেছে রাজ্য সরকার। রাজ্যের বেশিরভাগ স্থান থেকে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে, তবে কলকাতার ওপর এখনও তা সক্রিয়। রঞ্জি ট্রফি ক্রিকেটের দ্বিতীয় দিনে দিল্লির বিরুদ্ধে বাংলা 304 রান করেছে। দিল্লির প্রথম ইনিংস শেষ হয় 240 রানে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে 11,593 জন নবনিযুক্ত পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। রাজ্য সরকার চলতি বছরের নভেম্বরে আরও 9,000 পুলিশ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করবে বলেও তিনি জানিয়েছেন। আজ যাদের নিয়োগপত্র দেওয়া হয় তাদের মধ্যে 3,379 জন মহিলা কনস্টেবল। মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকারের আমলে এদের নিয়োগ আটকে ছিল, কিন্তু বর্তমান সরকার মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই প্রস্তাব অনুমোদন করেছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে। শ্রী অধিকারী বলেন, ডিসেম্বর মাসের মধ্যে কলকাতা পুলিশে 4,000 কনস্টেবল নিয়োগ করা হবে। এছাড়া পাবলিক সার্ভিস কমিশন PSC-র মাধ্যমে নিয়োগ করা হবে 650 জন পুলিশ ক্লার্ক। কলকাতা ও রাজ্য পুলিশে 1,131 জন সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য নির্বাচন পর্ব ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে।
1: কলকাতা পুলিশের আরো 1,131 পেন্ডিং SI, 4,000 কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা দিয়েছেন রেজাল্টের অপেক্ষায়। 9,000 নতুন নোটিফিকেশন থ্রু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আর 650 গ্রুপ সি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা নোটিফিকেশন করতে চলেছি।
0: পূর্বতন সরকারের আমলে কোনো শারীরিক পরীক্ষা ছাড়াই সরাসরি সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হতো, এই অভিযোগ করে মুখ্যমন্ত্রী তার সমালোচনা করেন। তিনি বলেন, নবনিযুক্ত কনস্টেবলদের পুজোর ডিউটিতে কাজে লাগানোর পর আরও দক্ষ করে তোলার লক্ষ্যে অসম ও গুজরাটে প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে। সীমান্ত সুরক্ষায় সেনাবাহিনী ও BSF-এর পাশাপাশি পুলিশ কর্মীদেরও কাজে লাগানো হবে বলে মুখ্যমন্ত্রী জানান। পুলিশ কর্মীদের তিনি রেশন ভাতা বাড়ানোরও আশ্বাস দিয়েছেন। পুলিশ বাহিনীর আধুনিকীকরণে 350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে মহিলা পরিচালিত থানাগুলির জন্য 12টি পিঙ্ক মোবাইল ভ্যানের চাবি এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের জন্য 3,500 বডি ক্যামেরাও সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসী ভেদাভেদের রাজনীতির পরিবর্তে যে উন্নয়নের রাজনীতির পক্ষপাতী, সম্প্রতি দুটি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলে তা প্রমাণিত বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। তিনি আজ কলকাতায় নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপির জয়লাভের জন্য সেখানকার ভোটদাতাদের ধন্যবাদ জানিয়ে বিজয় মিছিল শেষে ধর্মতলায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের পূর্বতন সরকার ভাষা ও জাতের নামে বাংলাকে ভাগ করতে চেয়েছিল, বিভেদ তৈরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা। এমনকি বিজেপি শুধুমাত্র হিন্দুদের ভোটে নির্বাচিত হয় এই ধারণাই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে গড়ে তোলা হয়েছিল, কিন্তু তা যে সঠিক নয় এই উপনির্বাচনের ফলাফলেই তা প্রকাশ পেয়েছে।
1: পশ্চিমবাংলায় একটা পারসেপশন তৈরি করে রাখা হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র হিন্দুদের ভোটে নির্বাচিত হয়। একটা সম্প্রদায়কে বলা হয়েছিল বিজেপি এলে ধর্ম পালন অধিকার থেকে বঞ্চিত হবে, আপনাদেরকে তুলে তুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এবং তারা দেখেছে ভোট না দেওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপির বিজয় রথ আটকানো যায়নি।
0: ওই জনসভায় দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে আজ বিভাজনের রাজনীতির কোনো স্থান নেই। বর্তমানে গণতন্ত্রই ধর্ম এবং উন্নয়নই রাজনীতি। এই জয় সেই বার্তাই পৌঁছে দিয়েছে সকলের কাছে। উল্লেখ্য, দুটি উপনির্বাচনে জয়লাভের জন্য ভোটদাতাদের ধন্যবাদ জানিয়ে বিজেপি আজ বিজয় মিছিল করে। মুরলীধর সেনলেনের দলীয় কার্যালয় থেকে ধর্মতলা পর্যন্ত ওই মিছিলে মুখ্যমন্ত্রী রাও, শ্রমিকবাবু, রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় প্রমুখ নেতৃত্ব দেন। নন্দীগ্রাম কেন্দ্রের বিজয়ী প্রার্থী হাসিরানী রথ এবং রেজিনগরের শাখারব সরকারও মিছিলে অংশ নেন। রাজ্যে বিজেপি সরকারের এক বছর পূর্তি অর্থাৎ আগামী বছর 8ই মে মধ্যেই 1,00,000 চাকরি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। নিউ টাউনে আজ এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রের বিকশিত ভারতের রূপরেখা বাস্তবায়নে রাজ্য সরকার কাজ করছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় 5,000 পুকুর বুঝিয়ে ফেলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। তিনি আজ কলকাতা পুরসভার উদ্যোগে দক্ষিণ কলকাতার কুঁদঘাটে ইটখোলা 1 ও ইটখোলা 2 জলাশয় পুনরুদ্ধার প্রকল্পের সূচনা করেন। কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে এই জলাশয় পুনরুদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে। এর একটির নাম দেওয়া হয়েছে শিব এবং অন্যটির শক্তি। বিদ্যুৎ উন্নয়ন নিগমের নতুন ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন মুক্তা আর্য। তিনি সুন্দরবন বিষয়ক দপ্তরের সচিব ছিলেন। এই দপ্তরের নতুন সচিব হয়েছেন নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত আধিকারিক শশাঙ্ক শেঠি। এদিকে মাদ্রাসা শিক্ষা ও মাদ্রাসা বিষয়ক দপ্তরের বিভাগীয় সচিব অরবিন্দ কুমার মিনাকে আদিবাসী উন্নয়ন দপ্তরের সচিব করা হয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রধান সচিব ছোটেন লামা এতদিন এই দপ্তরের দায়িত্ব ছিলেন। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে আজ এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়। সেবার সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা, এই বিষয়ে শুনবেন একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা সংকল্প অভিযানে আজকের বিষয় ওয়াকফ সংস্কার।
2: দেশের প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা এবং জনস্বার্থে বিভিন্ন নীতি ও আইন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ওয়াকফ সংস্কার। ওয়াকফ সংস্কারের ফলে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন হয়েছে বলেও মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
3: কিন্তু বর্তমানে সরকার বলেছে ওয়াকফে আওলাদের ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি মেয়েরা পায়, মেয়েদের কাছে যায়, তাহলে সেই সম্পত্তি কখনোই ওয়াকফে যাবে না। অর্থাৎ কোনো সম্পত্তি একবার মেয়েরা উত্তরাধিকার সূত্রে পেলে সেই সম্পত্তিকে আর ওয়াকফ করা যাবে না। এটি নিঃসন্দেহে মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার পক্ষে একটা বড় পদক্ষেপ।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যাতে বিভিন্ন ধরনের পরিষেবা ও সুবিধার চার্জের হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তা নিশ্চিত করতে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। ফলে রোগীরা চিকিৎসা পরিষেবা নেওয়ার আগেই সবকিছু জেনে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলীলা শ্রীবাস্তব আজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে একথা জানিয়েছেন। শ্রীমতী শ্রীবাস্তব চিকিৎসা পরিষেবার মূল্যের হারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার ওপরেও জোর দেন। বীরভূমের পাথর খাদান থেকে একদিনে রেকর্ড 3,44,00,000 টাকা রাজস্ব আদায় করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, গতকাল নবরাত্রির প্রথম দিনেই রাজস্ব আদায়।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: কৃষির দুনিয়া অন এয়ার 100.1 এফএম গোল্ডে শুনছেন হ্যালো ফার্মার।

0: Chat with experts. Chat with experts. Chat with experts. Hundred point one FM Gold Day. Our studio ঘড়ি রাত 8:10 পেরিয়ে গেছে। আজ সোমবার। আর এই সময় অর্থাৎ সোমবার মানে জানেন একটা বিশেষ অনুষ্ঠান আমাদের থাকে যার নাম হ্যালো ফার্মার্স। আর সেই অনুষ্ঠান নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমরা রিয়া আর তাপস। আর এই সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ে।
1: হ্যালো ফার্মার্স এই অনুষ্ঠানটি এই মুহূর্তে 100.1 FM গোল্ডে যেমন শুনতে পাচ্ছেন তার পাশাপাশি আকাশবাণী কলকাতার ইউটিউব চ্যানেলেও কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক এবং শ্রোতা বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার 9903 05992, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট মেসেজ করতে পারেন, আপনার প্রশ্ন রাখতে পারেন সেখানে। এছাড়াও আমাদের সেই যে চেনা নাম্বার 2248 8085, এই ফোন নাম্বারে ফোন করতে পারেন। এছাড়াও আমাদের ইউটিউবে যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে আপনি আপনার প্রশ্ন তুলে ধরতে পারেন। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ, FM গোল্ডের যে ফেসবুক পেজে আজকের এই অনুষ্ঠানের পোস্টারটি পাবলিশ করা হয়েছে, সেই পোস্টারের নিচে গিয়েও আপনি কমেন্ট করতে পারেন, আপনার প্রশ্ন আমাদের কাছে রাখতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞের কাছে সেই প্রশ্ন তুলে ধরতে।
0: আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো আধুনিক পদ্ধতিতে সম্ভাবনাময় ফুলের চাষ। আর এই বিষয়ে কথা বলার জন্য রিয়া তো বলল যে আমাদের একজন বিশেষজ্ঞ অবশ্যই উপস্থিত আছেন আমাদের সঙ্গে। চলুন আমরা পরিচয় করে নিই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কৌশিক নাগ।
1: হ্যাঁ, ডক্টর কৌশিক নাগ রয়েছেন আমাদের সঙ্গে, বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যান পালন এবং হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। কৌশিকবাবু, FM গোল্ড স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
0: আজকে তো আমরা ফুল চাষ নিয়ে আপনার সঙ্গে অনেকটা কথা বলবো। এই যে আমাদের গোটা ভারতবর্ষ, সেখানে তো ফুল চাষের আমরা জানি যে একটা বিরাট ক্ষেত্র আছে। তো প্রথমেই জানতে চাইব যে আমাদের এই ভারতবর্ষের যে ফুল চাষ তার মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান সেটা কী, এবং পশ্চিমবঙ্গে যে বিভিন্ন জেলায় ফুল চাষ হয়

0: তা এই সময় অর্থাৎ বর্তমানে চিত্রটা কেমন?
1: ভারতবর্ষে এখন দিনে যত দিন চল যাচ্ছে ধীরে ধীরে ফুল চাষের যে ইয়েটা মানে ফুল চাষের ইচ্ছেটা চাষিদের মধ্যে অনেক বেড়েছে এবং এর পোটেনশিয়ালিটিও অনেক বেড়েছে। আমরা জানি ভারতবর্ষে, এটা NHB ডাটা অনুযায়ী বলছি, প্রায় 2,55,000 হেক্টর জমিতে ফুল চাষ হয়ে থাকে, বোথ কাটা ফুল এবং ঝুড়ো ফুল দুটো মিলেই। তার মধ্যে পশ্চিমবঙ্গে এই স্থানটা একটু কম। আমরা পুরো ভারতবর্ষে যে এরিয়া হয় তার মধ্যে 10% এরিয়া মানে প্রায় 25,000 হেক্টর জমিতে আমরা এখানে ফুল চাষ করে থাকি। আর প্রোডাকশনের দিক থেকে কিন্তু দেখা যায় যে লুজ ফ্লাওয়ার বা ঝুড়ো ফুল এবং কাটা ফুল যেগুলো আছে, ঝুড়ো ফুল প্রায় 1,754,000 টন হয়ে থাকে এবং কাটা ফুল সাধারণত 543,00,000 কাটা ফুল হয়ে থাকে। তো ঝুড়ো ফুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শেয়ার হচ্ছে আমাদের 3.79% এবং কাটা ফুলের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি, প্রায় 26.74% আমরা কাটা ফুল করে থাকি। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে যেসব জেলাগুলোতে ফুল চাষ হয়ে থাকে তার মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হিলসের দিকে কিছু চাষ হয়ে থাকে, একটা প্লেন্সের দিকে চাষ হয়ে থাকে। দুটোর চাষ পদ্ধতিটা কিছুটা এবং ফুলের যে ভ্যারাইটি সেগুলো আলাদা হয়ে থাকে। আমাদের পশ্চিম সমতল পশ্চিমবঙ্গে সাধারণত দেখা গেছে দুই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, জলপাইগুড়ি, কোচবিহার এইসব জায়গায় কিন্তু প্রভূত পরিমাণে ফুল চাষ হয়ে থাকে। তো এই জায়গাগুলোই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলাগুলো অনেকটাই এগিয়ে ফুল চাষের ক্ষেত্রে।
2: আচ্ছা, পশ্চিমবঙ্গে তো বিভিন্ন রকমের ভূপ্রকৃতি দেখা যায়, পাহাড়ি অঞ্চল যেমন দেখা যায়, সমভূমি, তো এই দুই অঞ্চলের মধ্যে ফুল চাষের কি কোনো পার্থক্য আছে?
1: হ্যাঁ, কিছুটা পার্থক্য আছে। কিছু কিছু ফুল আছে, যেমন ফুলের মধ্যে তো বিভিন্ন ক্যাটাগরি থাকে, বালবাস টাইপের ফুল থাকে কিছু বা কন্দগত্তীয় ফুল, সেগুলো পাহাড়ের ক্ষেত্রে দেখা গেছে যে পাহাড়ে সাধারণত বিভিন্ন রকমের লিলিয়াম, বিশেষ করে ওরিয়েন্টাল লিলি, এশিয়াটিক লিলি, এলএ হাইব্রিড লিলি, এইসব লিলিগুলো খুব ভালো হয়ে থাকে। অ্যামারাইলিসও পাহাড়ে খুব ভালো হয়ে থাকে। এছাড়া পাহাড়ে আমরা নানা রকমের গ্ল্যাডিওলাস করতে পারি খুব ভালোভাবে, এগুলো যেমন হয়ে থাকে। সেরকম অর্কিড যেমন প্লেন্সেও হয়, পাহাড়ে কিছু কিছু স্পেশাল অর্কিড হয়ে থাকে, যেমন হচ্ছে সিম্বিডিয়াম অর্কিড। এই সিম্বিডিয়াম অর্কিডটা কিন্তু আমরা পাহাড়ে দেখেছি খুব ভালোভাবে হয়ে থাকে। এছাড়াও বান্ডা মোকারা, ক্যাটলিয়া এগুলো তো হয়ে থাকে, অনসিডিয়াম, এগুলো খুব ভালোভাবে হয়ে থাকে পাহাড়ের দিকে। আর অন্যান্য কাটা ফুলের মধ্যে এখন নতুন একটি ফুল এসছে যেটা কাটা ফুল হিসাবে খুব পোটেনশিয়ালিটি বা সম্ভাবনাময় আছে, সেটা হচ্ছে হাইড্রেঞ্জিয়া, যেটা কিন্তু আমরা দেখবেন যে পাহাড়ে গেলে কিন্তু প্রচুর নর্মালি হাইড্রেঞ্জিয়া ফুল দেখা যায়। এছাড়া আর একটা বালবাস প্ল্যান্ট বা কন্দযাত্রী বসে ক্যালা লিলি বা আমরা যেটাকে জ্যান্থাডেসিয়া বলি, সেই জ্যান্থাডেসিয়াও কিন্তু পাহাড়ে হয়ে থাকে ভালো। আর সমতলের দিক থেকে যেমন অনেক ঝুড়ো ফুল, যেমন গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ মানে ওপেন ফিল্ডের গোলাপ, তারপরে জুই, বেল, দোপাটি, ডালিয়া, এই ফুলগুলো কিন্তু আমরা আমাদের রজনীগন্ধা আমাদের সমতলে বেশি দেখতে পারি, এগুলো কিন্তু পাহাড়ে অতটা দেখা যায় না।
0: আচ্ছা, যে ফুল চাষের কি কোনো মানে শ্রেণী বিভাগ হয়, মানে সেটা কি, আর যে ফুল চাষের যে বিভিন্ন পদ্ধতি হতে পারে সেগুলি বা কী কী?
1: ফুল চাষ সাধারণত দেখুন, ফুল দু রকমের আমরা বাজারে পাই। একটা দেখবেন যে ডাটিযুক্ত ফুল, যেটাকে কাঁটা ফুল বলা হয়, আর একটা হচ্ছে ঝুড়ো ফুল। ঝুড়ো ফুল বলতে কোনগুলোকে বলছি, যেমন ধরুন গাঁদা ফুল, বেল ফুল, জুই ফুল, যেগুলো ডাটি থাকে না সেগুলো ঝুড়ো ফুল হিসেবে আমরা ব্যবহার করি। অনেক সময় রজনীগন্ধাও ঝুড়ো ফুল হিসেবে ব্যবহার করা হয়, আবার কাঁটা ফুল হিসেবেও ব্যবহার করা হয়। আবার কাঁটা ফুলের মধ্যে দেখা গেছে কিছু কিছু ফুল আছে যেগুলো আমরা খোলা জমিতে চাষ করি, কিছু কিছু ফুল আছে আমরা প্রোটেক্টেড কাল্টিভেশন বা একটা সুরক্ষিত অবস্থায় সেই চাষটা আমরা করে থাকি। যেমন উদাহরণ দিচ্ছি আমি, খোলা জমিতে যেসব কাঁটা ফুল হয়ে থাকে, চন্দ্রমল্লিকা খোলা জমিতে হয়ে যেতে হতে পারে, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, ডালিয়া, যেগুলো ডাটি থাকা ডাটিওয়ালা ডালিয়া, সেগুলো কিন্তু আমরা, বা ওপেন ফিল্ডের যে গোলাপ হয়ে থাকে, আমরা দেখেছি পূর্ব মেদিনীপুরে প্রচুর পরিমাণে গোলাপ হয়ে থাকে পাঁশকুড়ার আশেপাশে, তো এইগুলো কিন্তু ওপেন ফিল্ড হয়ে থাকে। আর প্রোটেক্টেড কাল্টিভেশন বা সুরক্ষিতভাবে যেসব চাষ হয়ে থাকে তার মধ্যে আমরা দেখেছি জারবেরা একটা খুব সম্ভাবনাময় ফুল, ট্রপিক্যাল অর্কিড যেমন ডেনড্রোবিয়াম, ভান্ডা মোকারা, এই তিনটেই বলছে, এইগুলো কিন্তু পাহাড়ের তুলনায় আমাদের সমতলে ভালো হবে, এই অর্কিডগুলো আমরা কিন্তু সুরক্ষিতভাবে চাষ চাষ করতে পারি। এছাড়াও আরও আছে কার্নেশন, অ্যান্থোরিয়াম, জিপসোফিলা, এইসব আমরা কিন্তু সুরক্ষিত অবস্থায় চাষ করতে পারি। তো এইভাবেই আমরা শ্রেণীবিভাগটা করে থাকি, ঝুড়ো ফুল, কাটা ফুল, এবং তারপরে হচ্ছে কোনটা খোলা জমিতে হবে, কোনটা সুরক্ষিত অবস্থা হবে। সাধারণভাবে এইভাবেই সাধারণভাবে চাষিদের এইভাবেই বোঝানো হয়ে থাকে।
2: আচ্ছা, শীতের মরশুম তো আসছে এবং শীত মানেই আমরা দেখতে পাই একটা বিশাল পরিমাণে গাঁদা ফুল হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। একটু শহর ছাড়িয়ে যদি একটু দূরে যাই, গাঁদা ফুলের চাষ প্রচুর আমরা দেখতে পাই। তো এই গাঁদা ফুল যারা চাষ করবেন তাদের সম্পর্কে একটু বলুন যে তারা কিভাবে করতে পারেন, এই চাষের গুরুত্ব, সম্ভাবনা কতটা এবং পদ্ধতি বা কীরকম।
1: গাঁদা ফুলের ক্ষেত্রে যেটা আমাদের পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের আমি অবগত করতে চাই যে ভারতবর্ষের মধ্যে এত সুন্দর গাঁদা কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো হয়ে থাকে। আমাদের এখানে প্রায় 1,70,000 হেক্টর এরিয়াতে আমরা কুচো ফুলের জন্য বা ঝুড়ো ফুলের জন্য গাঁদা চাষ করে থাকি, যার প্রায় 2,50,000 হেক্টর হচ্ছে ইন্ডিয়াতে, তার মধ্যে 1,70,000 হেক্টর আমাদের শুধু পশ্চিমবঙ্গেই। তো আপনারা বুঝতেই পারছেন যে ইম্পর্টেন্সটা কোথায়। আর গাঁদা ফুল চাষিদের আমি একটা উপদেশ দেব, সেটা হচ্ছে বা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা এমন সময় গাঁদা ফুলটা চাষ করবেন যেই সময় ফুলটার বাজারে দাম পাবেন। যেমন ধরুন এই ফুলের ক্ষেত্রে দেখা গেছে যে বাজার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সব সময় কিন্তু একরকম বাজার থাকে না। আর যেহেতু এগুলো খাবার জিনিস নয়, সুতরাং আমাদের ফেলেই দিতে হয় যদি অফ সিজনে আসে। কিছু কিছু মাস আসে যেই মাসগুলোতে সাধারণত ফুলের ডিমান্ডটা বা এর যে সাপ্লাইটা সেটা সবচেয়ে ভালো হয়, যখন আমরা বিয়ের মরশুমে এগুলো করে থাকি। বিয়ের মরশুমে ফুলের চাহিদা সবচেয়ে বেশি থাকে, সুতরাং দেখা যাচ্ছে যে সব মাসে বিয়ে নেই সেই মাসে কিন্তু ফুলের চাহিদা কম। যেমন উদাহরণ দিচ্ছি চৈত্র মাস, ভাদ্র মাস, জ্যৈষ্ঠ মাস, এই মাসগুলোকে কিন্তু আমাদের একটু অ্যাভয়েড করতে হবে যাতে ফুলটা বাজারে না আসে, অন্যান্য মাসে না আসার চেষ্টা করতে হবে। সুতরাং গরমকালে যদি কেউ গাঁদা করে থাকে তাহলে কিন্তু সে শীতকালের গাঁদার তুলনায় অনেক বেশি লাভ করতে পারবে। সাধারণত দেখা গেছে শীতকালে আমরা 200-250 কুইন্টাল পার হেক্টর গাঁদা পাই, যেখানে বর্ষাকালে গিয়ে কিন্তু সেটা দেখা যাচ্ছে 150-175 কুইন্টাল পার হেক্টর হয়ে যায়। আবার গরমকালেও আবার একটু কমে যায়, কিন্তু দেখা যাচ্ছে গরম এবং বর্ষাকালে যেহেতু বাজারে ফুলের যোগানটা কম থাকে, অন্যান্য ফুলের যোগান কম থাকে শীতকালীন ফুলের তুলনায়, সেক্ষেত্রে দেখা গেছে যে এই সময় কিন্তু বাজারে যদি গাঁদা ফুলটা আমরা আনতে পারি, ফলন কম হলেও দামটা অনেকাংশেই বেশি পাই। আর গাঁদা ফুল চাষ করতে কিছু কিছু জিনিস খুব আপনাদের লক্ষ্য রাখতে হবে। সবার প্রথমে জাত, কিছু লোকাল জাত আছে যেমন সিরাকল আছে, ভাঙর আছে, সপ্তর্ষি আছে, এই জাতগুলো আপনারা নিতে পারেন। আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেখানেও বিধান নাম দিয়ে অনেকগুলো গাঁদার জাত আছে, সেই জাতগুলো আপনারা ইউজ করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। গরমের জাতগুলো আলাদা হয়, আবার শীতের জাতগুলো কিন্তু আলাদা হয়। আর চাষ পদ্ধতি মোটামুটি অন্যান্য ফুলের মতোই হয়ে থাকে। সাধারণত সারি সারিতে গাছ বসানো হয়, একটা গাছের থেকে আর একটা গাছের দূরত্ব আপনার ধরুন 45 সেন্টিমিটার করা হয়। তিন রকমের গাঁদা হয়ে থাকে, একটা হচ্ছে আফ্রিকান গাঁদা, একটা ফরাসি গাঁদা, আর একটা হচ্ছে হাইব্রিড গাঁদা। আফ্রিকান গাঁদা দেখবেন লাল এবং কমলা এই সময় এই রকমের হয়, মানে কমলা এবং হলুদ এই রঙের হয়। আর ফ্রেঞ্চ মইগোল বা যেটা রক্ত গাঁদা বলছি সেটা কিন্তু লাল রঙের হয়। আর হাইব্রিড গাঁদা যেগুলো ইনকা আছে, ইনকা জাতের গাঁদাগুলো কিন্তু সাধারণত ল্যান্ডস্কেপিং বা বাগান সাজানোর জন্য ব্যবহার হয়ে থাকে। সুতরাং গাঁদা চাষিদের, চাষি বন্ধুদের বলবো, আপনারা চেষ্টা করুন এমন সময় ফুলটা আসে যাতে আষাঢ় শ্রাবণ মাসে ফুলটা আপনারা পেতে পারেন। ওইদিকে আবার কিন্তু অঘ্রাণ, মাঘ, ফাল্গুন এই মাসগুলোকে টার্গেট করুন, এই সময় যাতে ফুল আসে। সাধারণত 60-65 দিন পর থেকেই ফুল আসা শুরু করে যায়, যেটা 120-130 দিন অবধি চলে। সুতরাং এই প্রাইম পিরিয়ডটা আপনারা মার্কেটের জন্য ব্যবহার করুন।
2: বেশ, আমাদের আলোচনা কিন্তু একেবারেই জমে উঠেছে, আমরা ফিরবো এই আলোচনায়, প্রচুর কথা শোনার আছে। তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।

0: দুনিয়া অন এয়ার 100.1 FM গোল্ডে শুনছেন হ্যালো ফার্মার। হ্যালো ফার্মার,
1: আর সেই হ্যালো ফার্মার্স অনুষ্ঠানে আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে আধুনিক পদ্ধতিতে সম্ভাবনাময় ফুলের চাষ। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশেষজ্ঞ ডক্টর কৌশিক নাগ, যিনি হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ। আপনার কাছে এদের একটু জানতে চাইব যে যে ফুল চাষের বিভিন্ন রকম শ্রেণী বিভাগ আছে আমরা জানি, এটা আপনি বলেওছেন, খোলা জমিতে কোন কোন ফুল চাষের একেবারে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে?
2: আমাদের এখানে পশ্চিমবঙ্গে বিশেষ করে সমতলে আমি বলছি, দুটো সবসময় আলাদা ভাগ চলে আসে। হিলসে বা পাহাড়ে খোলা জমিতে আমরা বিভিন্ন লিলিয়াম করতে পারি, এবং যখন উইন্টার সামার সিজন আসে সামার সিজনে ম্যারিগোল্ড বা গাঁদা ফুল এবং চন্দ্রমল্লিকাও চাষ করতে পারি। আর এমনি বিস্তীর্ণ এলাকায় আমরা যেসব খোলা জমিতে গুরুত্বপূর্ণ ফুলগুলো চাষ করতে পারি সেগুলো হচ্ছে, প্রথমে গাঁদা বললাম আমি, চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার কিন্তু খুব পোটেনশিয়ালিটি বা সম্ভাবনা রয়েছে এবং অনেক দিন ধরেই আমাদের পশ্চিমবঙ্গে চাষ হয়ে থাকে। এছাড়াও রয়েছে গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা এবং লোকাল জিপসোফিলা। কিছু কিছু জিপসোফিলা আছে প্রোটেক্টেড হয়, কিছু কিছু ওপেন ফিল্ডেও হয়, জিপসি বলে বাজারে ফুল চাষিদের মধ্যে সাধারণত পরিচিত। গোল্ডেন রড আমরা বাইরে করতে পারি, দোপাটি, জুই, বেল এবং জবা, এইসব ফুলগুলো কিন্তু আমরা খোলা জমিতে খুব ভালোভাবে করতে পারি এবং এই ফুলগুলোর অনেক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গাঁদা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস এগুলো কিন্তু ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো হতে পারে। গ্ল্যাডিওলাস, রজনীগন্ধার যে পারফিউম ইন্ডাস্ট্রি যেটা থেকে গন্ধ আমরা নিতে পারি, সেই রজনীগন্ধা চাষও কিন্তু আমাদের এখানে ব্যাপকভাবে হয়ে থাকে এবং খুব উন্নত কোয়ালিটির হয়ে থাকে ভারতবর্ষে অন্যান্য রাজ্যের তুলনায়।
3: কৌশিকবাবু, আলোচনার সূত্রে চন্দ্রমল্লিকার কথা উঠে এলো এবং বিয়েবাড়ির মরশুম আসছে, একটু জানতে ইচ্ছে করছে এই চন্দ্রমল্লিকা চাষের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন পরিচর্যার বিষয়টা ঠিক কীরকম?
2: একদম, এই অন্যান্য চাষের তুলনায় চন্দ্রমল্লিকার চাষের কিছু কিছু গুরুত্ব রয়েছে। প্রথমেই বলছি, চন্দ্রমল্লিকা দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে স্প্রে টাইপ হয়ে থাকে, দেখবেন ছোট ছোট অনেকগুলো ফুল হয়, আর একটা স্ট্যান্ডার্ড টাইপ যেটা একটা স্টিকে একটা বড় ফুল হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু অন্তর্বর্তীকালীন পরিচর্যা, যেমন হচ্ছে পিঞ্চিং, স্প্রে টাইপের ক্ষেত্রে আমরা দেখেছি যত বেশি আপনার শাখা প্রশাখা হবে তত বেশি স্প্রে করবে, স্প্রে করা মানে ছড়িয়ে পড়বে, তাহলে গাছ বসানোর 15 দিন পরে আমরা অন্তর্বর্তীকালীন পরিচালনা হিসাবে একটা কিন্তু ফার্স্ট পিঞ্চিং করে দিই বা আমরা ডগাটাকে কেটে দিই ফুলের গাছের, সেই ডগা থেকে আবার কিন্তু দুপাশ থেকে দুটো শাখা বেরোয়, তার 15 দিন পরে কিন্তু আবার সেই শাখা দুটোকে আমরা পিঞ্চিং করি, মানে গাছ বসানোর 30 দিনে আমরা কিন্তু দুবার পিঞ্চিং করলাম। থার্ড পিঞ্চিং আমরা করি বা ডগা কাটা করি, সেটা হচ্ছে 45 দিন পর, গাছ বসানোর 45 দিন পর আমরা তৃতীয়বারের মতো আবার শাখা কিন্তু কেটে দিলাম। এর ফলে কি হচ্ছে, গাছের ঝাড় বেড়ে যাচ্ছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, পিঞ্চিং করার পরে পরেই কিন্তু আমাদের একটা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে যাতে কোনো রকম রোগ না আসে, সেই হিসাবে আমরা কার্বেন্ডাজিম ম্যানকোজেব 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি। আর একটা জিনিস করতে হয়, গাছ যত বাড়তে থাকে, চন্দ্রমল্লিকার যেহেতু স্টিকগুলো পড়ে যেতে পারে সেই জন্য স্টেকিং বা কাঠি দেওয়া বা ঠেকনা দেওয়াটা কিন্তু অবশ্যই দরকার। চন্দ্রমল্লিকা চাষে আমরা মালচিংও করতে পারি, মালচিং বলতে জমির আচ্ছাদন, জমি যদি আমরা কালো এবং সিলভার কালারের কোটেড যেসব পলিথিন আছে, মালচ আছে বা জমির আচ্ছাদন আছে, সেগুলো দিয়ে যদি আচ্ছাদিত করে দিতে পারি তাহলে খুব ভালো হয়। আর হচ্ছে আর একটা বিশেষ প্রযুক্তি আপনারা দেখবেন হয়তো, মেদিনীপুরের দিকে সন্ধ্যাবেলায় শীতকালের দিকে যদি যান দেখবেন রাস্তার ধারে আলো জ্বলে আছে, ক্ষেতের মধ্যে আলো জ্বলে আছে, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা চাষের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা করে কৃত্রিম আলোর ব্যবহার করা হয়। কেন করা হয়, ধরুন আপনার নভেম্বরের 15 তারিখ থেকে আপনার ফুলের বাজারটা সাধারণত শুরু হয়, মানে পিক সিজনটা, তো দেখা গেল চন্দ্রমল্লিকা চাষ করেছেন, ফুল আসছে হয়তো অক্টোবরের শেষেই ফুল চলে আসছে, সেই ফুল আসাটাকে দেরি করানোর জন্য কি হয়, আর্টিফিশিয়াল লাইট দেওয়া হয়, ওই আলোটা দিলে কি হয়, ডিলে করা হয়, ফুলের ডিলে হয় এবং যখন বাজার তখনই আমরা ফুলটাকে নিতে পারি। তো এই সব কিছু বিশেষ পরিচর্যা আছে যেগুলো কিন্তু চন্দ্রমল্লিকা চাষে আমাদের করতেই হয়।
3: বেশ, আমাদের হোয়াটসঅ্যাপে একজন বন্ধু মেসেজে একজন বন্ধু লিখছেন, একটা প্রশ্ন আছে, রমিত দাস উলুবেড়িয়া থেকে জানতে চাইছেন পলি হাউস ও ওপেন ফিল্ডের চাষের ক্ষেত্রে কাট ফ্লাওয়ারের কি সুবিধা ও অসুবিধা, আর কি ধরনের লাভ ও ইনভেস্টমেন্টের পার্থক্য হয় একটু বুঝিয়ে বলুন।
2: দেখুন, পলি হাউসে চাষ করার একটা আলাদা

অ্যাডভান্টেজ রয়েছে, প্রথমে সেই জিনিসটা বুঝতে হবে। অ্যাডভান্টেজটা কি, পলি হাউসের ভেতরে যে পলিথিনটা দেওয়া থাকে সেই পলিথিনটা কিন্তু একটা স্পেশাল পলিথিন, 200 মাইক্রনের অতি বেগুনি রশ্মি সুস্থিত বা ইউভি স্টেবিলাইজড বলছি সেরকম একটা 5 লেয়ার্ড অথবা 7 লেয়ার্ড পলিথিন থাকে, যার মধ্যে দিয়ে কিন্তু গাছের যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিগুলো সূর্যের রয়েছে সেগুলো প্রবেশ করতে পারে না। 1 নম্বর। 2 নম্বর,

0: সীমিত আকারে কিন্তু জল দিতে পারি। গাছের প্রতিটা গাছের ক্ষেত্রে কিন্তু জল এবং খাবার একদম নির্ধারিত থাকে, সেটা একমাত্র পলি হাউসের ক্ষেত্রেই কন্ট্রোল করা সম্ভব। আর পলি হাউসের মধ্যে একটা ছায়াজালও থাকে, ছায়াজাল বলতে শেড নেট বলা হচ্ছে। ছায়াজালটা কী করে, দেখুন গাছের যেমন আপনার খাবার দরকার, জল দরকার, সেরকম গাছের আলো তো দরকার। সেই গাছের আলোরও কিন্তু কোন গাছ করছি তার মধ্যে পার্থক্য আছে। ধরুন আমি জারবেরা করলাম, তাতে যতটা পরিমাণ আলো দরকার, আমি খোলা জমিতে যখন রজনীগন্ধা করছি তার কিন্তু দ্বিগুণ আলো দরকার। সেই আলোটাকে আমরা যদি 50% শেড নেট বা 75% শেড নেট বা ছায়াজাল দিয়ে আটকাতে পারি, তাহলে কিন্তু পলি হাউসের ভেতরে যতটা পরিমাণ গাছের আলো দরকার ততটা পরিমাণ আলো আমরা দিতে পারছি। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পলি হাউসের ভেতরে গাছ সাধারণত বেশিরভাগ গাছই রাত্রিবেলায় শোষণ করে। শোষণ পদ্ধতির মাধ্যমে কী করে, গাছ কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। সেই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু দিনের বেলায় পাতার মাধ্যমে, শালক সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো হয়, খাবার তৈরি করে। এবার কী হয়, কার্বন ডাইঅক্সাইড যেহেতু বাতাসের তুলনায় ভারী, সেহেতু কী করে, পলি হাউসের ভেতরে নিচের দিকে কার্বন ডাইঅক্সাইড অনেক জমে থাকে, আর যেহেতু ঘরটা ঢাকা থাকে বাইরে বেরিয়ে আসতে পারে না, সুতরাং কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা অনেকটা বেশি থাকার জন্য পরের দিন গাছ কিন্তু আরও বেশি পরিমাণে শালক সংশ্লেষ করতে পারে, যার ফলে গাছের স্বাস্থ্য ভালো হয়। এই কার্বন ডাইঅক্সাইড ম্যানিউরিং বা কার্বন ডাইঅক্সাইড যে খাবারটা দেওয়া হচ্ছে, এটাও কিন্তু সাধারণত দেখা যায় খোলা জমিতে আমাদের 300 PPM কার্বন ডাইঅক্সাইড থাকে, কিন্তু আমাদের পলি হাউসের ভেতরে দেখা যায় 700 থেকে 800 PPM কার্বন ডাইঅক্সাইড থাকে, যেটা কিন্তু গাছের পক্ষে খুব দরকার শালক সংশ্লেষের ক্ষেত্রে। আর খরচের কথা যেটা বলছেন, খরচে অবশ্যই বেশি। একটা পলি হাউস তৈরি করতে এখন প্রায় 1200 টাকা প্রতি স্কোয়ার মিটার বা প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে। মিনিমাম যদি আপনি একটা 1000 বর্গ মিটারের পলি হাউস করেন, তাহলে 1200000 টাকা আপনার খরচ আছে। কিন্তু দেখা যাচ্ছে যে পলি হাউসের ভিতরে ওই ফুলগুলোই আমরা চাষ করব যেই ফুলগুলোর বাজারের দাম অনেক বেশি। যেমন গ্ল্যাডিওলাস করতে পারি, অর্কিড করতে পারি, আমি জিপসোফিল হাইব্রিড জিপসোফিলা করতে পারি, অ্যান্থুরিয়াম, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ওরিয়েন্টাল লিলি, এগুলো পাহাড়ের দিকে ওরিয়েন্টাল লিলিও করা হয়। এই সবগুলোই কিন্তু ফুল চাষ করব, যাতে অনেকটা আমরা লাভ পেতে পারি। সাধারণত দেখা গেছে জারবেরা বা অর্কিড এইসব চাষ করতে গেলে আয় ব্যয়ের হিসেবটা এরকম, আমি জারবেরাটা বলবো পরে, তবু আরেকবার বলে নিচ্ছি, প্রায় 2 থেকে 2.5 বছরের মধ্যে রিকভারি পিরিয়ড চলে আসে। একটা যা খরচ হবে 2 থেকে 2.5 বছর, আর সাধারণত খোলা জমিতে সেই আমার কিন্তু খরচটা লাগে না। এই যে 1200000 টাকা খরচ, এটা কিন্তু খোলা জমিতে লাগছে না।
1: আচ্ছা, আমাদের কথার মাঝে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিই,
2: ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি।
3: প্রধানমন্ত্রী কিষাণ মান

0: प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रुपए से 200 रुपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण।
2: कृषि दुनिया ऑन एयर 100.1 FM गोल्डे सुनछेन। हेलो फार्मर। हेलो फार्मर।
3: আর এই অনুষ্ঠানে আজকে যিনি বিশেষজ্ঞ ডক্টর কৌশিক নাগ, আপনার কাছে এবার জানতে চাইবো, আপনি একটু আগেই রজনীগন্ধার কথা বলছিলেন, সামনে পুজো, তারপর বিয়ে বাড়ি, রজনীগন্ধা ছাড়া চলবে না, এর খুব উল্লেখযোগ্য জাতগুলো কি কি? আর ধরুন জানতে চাইবো যে তার চাষের জন্য যে প্রযুক্তিগত দিক সেইগুলো কি কি?
4: দেখুন, রজনীগন্ধার অনেকগুলো জাত আছে, তার মধ্যে থেকে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও কিছু কিছু জাত উদ্ভাবন করা হয়েছে যেগুলো বিধান রজনী নামে পরিচিত। বিভিন্ন সিরিজ আছে, বিধান রজনী 17, বিধান রজনী 18, 19, 22, 24, 25 এরকম আছে। এছাড়াও কিন্তু ডাবল ভ্যারাইটি, এগুলো সমস্ত রজনীগন্ধা দুটো টাইপের হয়, একটা সিঙ্গেল দেখবেন ফুল হচ্ছে আর একটা হচ্ছে ডাবল, মানে অনেকগুলো পাপড়ি থাকে, এগুলো ডাবল ভ্যারাইটি। ক্যালকাটা ডাবল, বৈভব, সুহাসিনী, এগুলো হচ্ছে ডাবল আছে। প্রজ্জ্বল ভ্যারাইটি আছে সিঙ্গেলের মধ্যে। এই প্রজ্জ্বল ভ্যারাইটিটা কিন্তু আমরা দেখেছি বিগত কয়েক বছরে নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং অন্যান্য জায়গায় প্রায় 70% প্রজ্জ্বল ভ্যারাইটি ব্যবহার হয়ে থাকে। এছাড়া আরও সিঙ্গেল ভ্যারাইটি রয়েছে, শ্রীনগর ফুলে রজনী, হায়দ্রাবাদ সিঙ্গেল, বিধান স্নিগ্ধা, বিধানচন্দ্রের দুটো সিঙ্গেল ভ্যারাইটি আছে, একটা বিধান স্নিগ্ধা আর একটা বিধান উজ্জ্বল। তবে আপনারা কিন্তু বিধানচন্দ্রের ভ্যারাইটি যে জাতগুলো

0: আছে সেগুলো চাষ করতে পারেন। এছাড়া প্রজ্জ্বল সিঙ্গেল যদি করতে চান, সিঙ্গেল ভ্যারাইটিতে গন্ধ অনেক বেশি হয়, ডবল ভ্যারাইটিতে কাটফ্লাওয়ার হিসেবে বেশি ব্যবহৃত হয়। প্রজ্জ্বল ভ্যারাইটিটা আপনারা কিন্তু জাতটা ব্যবহার করতে পারেন।
1: বেশ, আরও দুটো ফুলের নাম আপনার কাছেই শুনলাম, গ্ল্যাডিওলাস সেটা তো আমরা শুনেছি, আর গোলাপ, এটা তো ভীষণ কমন আমাদের ফুল চাষের ক্ষেত্রে। তো এই দুটো চাষের ক্ষেত্রে একটু উল্লেখযোগ্য প্রযুক্তিগত দিকটার দিকে যদি আলোকপাত করেন।
0: প্রথমেই বলছি গ্ল্যাডিওলাস, গ্ল্যাডিওলাস একটি খুব সম্ভাবনাময় ফল ফুল এবং আমাদের এখানে ভালো হয়ে থাকে। যারা কুচবিহারের কৃষক বন্ধুরা আছে, জলপাইগুড়ির কৃষক বন্ধুরা আছে, তাদের জন্য আরও ভালো, কারণ ওখানকার মাটিতে গ্ল্যাডিওলাস আরও ভালো হয়। আমাদের এখানেও এইদিকেও হয়, মানে দক্ষিণবঙ্গেও হয়ে থাকে। সাধারণত দেখা যাচ্ছে আমরা গাছ বসাই হিলসে, যদি আমরা গাছ বসাই হিলসে আমরা গরমকালে বসাই মার্চ এপ্রিল মাসে, আর নর্মালি কিন্তু সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসটা হচ্ছে গাছ বসানোর সঠিক সময়। গাছের থেকে গাছের দূরত্ব, গাছ কিন্তু এখানে গ্ল্যাডিওলাস কিন্তু কন্দ জাতীয় ফসল, মনে রাখতে হবে, পেঁয়াজের মতো কন্দ হয় সেই কন্দ বসাতে হয়, কন্দ যাতে 15 সেন্টিমিটার থেকে একটা কন্দ থেকে আরেকটা কন্দ দূরত্ব, এবং সারিতে আমরা 30 সেন্টিমিটার দূরে বসাই। নাম্বার কত লাগে, প্রায় 1 হেক্টরে 1.5 লাখ থেকে 1,60,000 কন্দ আমরা বসাতে পারি। তাহলে আপনি বুঝতেই পারছেন 1 হেক্টর থেকে কিন্তু আমি 1.5 লাখ থেকে প্রায় 1,70,000 ফুল পেতে পারি। বাল্ব সাইজ সাধারণত যেই কন্দের সাইজ সেটা হয়ে থাকে 5 থেকে 6 সেন্টিমিটার ডায়ামিটার এবং ওজন হয় 50 থেকে 60 গ্রাম। বেড, একটা করে বেড বানানো হয়, বেডের সাধারণত চওড়া করতে হয় 90 সেন্টিমিটার এবং উচ্চতা হয় 15 সেন্টিমিটার। রিচ ফারো মেথডে আমরা করতে পারি। ফ্লাওয়ার ইল্ড আমরা বললাম একটু আগে, প্রায় 1.5 লাখের উপর স্পাইক আমরা পেতে পারি। ধরুন তাহলে 1.5 লাখ যদি আমরা এখন নর্মালি 5 টাকা করেও বিক্রি করতে পারি সিজনে, তাহলে কিন্তু অনেকটা আমরা রিটার্ন পেতে পারি। সাধারণত দেখা গেছে যে চন্দ্রমূল গ্ল্যাডিওলাস চাষ করতে 6 লাখ টাকা প্রতি হেক্টরে খরচ হয় এবং আমরা প্রায় 3 লাখ টাকা, মানে 9 লাখ টাকা আমরা রিটার্ন পেতে পারি। প্রায় হেক্টরে আমরা 3 লাখ টাকা কিন্তু খোলা জমিতে গ্ল্যাডিওলাস চাষে লাভ করতে পারি। আর গোলাপের ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস বলবো তো তাড়াতাড়ির মধ্যে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের প্রোটেক্টেড বা সুরক্ষিত অবস্থায় ভালো গোলাপ হবে না, কারণ আমাদের এখানে আর্দ্রতা অনেকটাই বেশি। এখানে খোলা জমিতে লোকাল যেগুলো গোলাপের জাত আছে, যেমন মিনু পার্ল, ম্যাট গোড, এই ভ্যারাইটিগুলোই আমরা এখানে চাষ করতে বলবো চাষিবৃন্দ, কৃষক বন্ধুদের। আর একটা জিনিস আপনারা করবেন, বিগত 5-7 বছর ধরে দেখা গেছে সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গের যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে গোলাপের একটা বিশেষ সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে একটা রোগ প্রচণ্ড ছড়িয়ে যাচ্ছে। সেই রোগটা ছড়িয়ে যাওয়ার জন্য কিন্তু ওই যে ভ্যালেন্টাইন্স ডের দিন সাধারণত দেখবেন যে গোলাপের খুব চাহিদা থাকে, সেই সময় কিন্তু গোলাপে একটা কালো দাগ চলে আসছে ফুলের মধ্যে, যার ফলে বাজারে কিন্তু চাষিরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই জন্য যেই শীতটা আসছে, এই শীতে এখন থেকেই বা অক্টোবরের শেষ থেকেই কিন্তু আপনারা অ্যাক্রোভেট এবং কপার অক্সিক্লোরাইড, অ্যাক্রোভেট 1 গ্রাম, কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে প্রতি 15 দিন অন্তর কিন্তু আপনারা অবশ্যই স্প্রে করতে থাকুন, গোলাপের রোগটা আসুক আর না আসুক। এটা ডাউনি মিলডিউ বলে একটা রোগ আছে, সেই রোগটার জন্যই হচ্ছে। আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টরা মাঠে গিয়ে দেখেছি যে ওটা ডাউনি মিলডিউ, এটা করে যান। আর এখানে পলি হাউসের ভেতরে করবেন না, ওপেন ফিল্ডেই গোলাপের চাষটা করুন।
1: বেশ, আমরা আলোচনায় ফিরব, আমাদের হাতে খুব অল্প সময়, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।
2: ইধর ইধর ইধর হাম বোল রা হ্যাঁ তেরে বিজু কা
3: পুতলা বোল রে
2: পক্ষিয়ো সে তো হাম খেত কো বচা লেতে হ্যায় পর ইন ঘাতক রসায়নো সে কাইসে বচা হ্যায়
3: মতলব
2: দেখ বেটা তু জো ইয়ে অন্ধাধুন রসায়ন মিলাতা হ্যায় না মিট্টি কি সেহত বিগড়নে লগি হ্যায় আর জব মাটি হি কমজোর পড় জায়েগি তো উপজ কাইসে সেহতমন্দ হোগি হ্যায় আরে পহলে এসা নাহি থা পুছনা আপনে বড়ে বুজুর্গো সে কাইসে ফসল লহলাতি থি শুদ্ধতা ঝলকতি থি হ্যায় মাটি ভি তন্দুরুস্ত और लोग भी। पहली वाली बात कहाँ,
3: परम तो सभी डाले हैं।
2: सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं।
3: सच है
2: रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं।
3: ठीक है भाई, मैं भी आज तो जैविक खेती शुरू करूँगा।
4: माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती।
5: কৌশিকবাবু, আজকের আলোচনা অনেক জানার ইচ্ছে ছিল, কিন্তু ঘড়ি বলছে আমাদের হাতে ঠিক 1 মিনিট সময় রয়েছে। তো এই প্রসঙ্গে বলবো যে আজকে যারা ফুলের ক্ষেত্রে যারা চাষি ভাই আছে, শেষ মুহূর্তে তাদের জন্য কি বলবেন?
0: তাদের বলবো যারা খোলা জমিতে চাষ করছেন, তারা প্রথমে যেসব ফুল চাষ হচ্ছে সেই ফুল চাষের ডিউরেশনটা বা কতদিন পরে ফুল আসছে সেটা দেখে নিয়ে বাজার অনুযায়ী চাষ করুন। যারা প্রোটেক্টেড চাষ করছেন, দুটো ফুলের কথা বলবো, একটা হচ্ছে ডেনড্রোবিয়াম অর্কিড আর একটা হচ্ছে জারবেরা। এই দুটো কাটফ্লাওয়ারের কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড আছে বাজারে, আপনারা প্রোটেক্টেড কালটিভেশনে এগুলো কিন্তু করতে পারেন এবং খুব ভালোভাবে

0: হচ্ছে আমাদের এই সমতলে। আর তাদেরকে বলবো যে উদ্যান পালন দপ্তর আপনাদের যে আছে, নিজেদের নিজেদের জেলার উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করুন। প্রচুর পরিমাণে কিন্তু অনুদান পাওয়া যায় সরকার থেকে এই সমস্ত প্রোটেক্টেড কাল্টিভেশন করতে গেলে, তো এইগুলো কিন্তু আপনারা অবশ্যই অ্যাভেল করুন। আর আমি সিম্পল একটা জারবেরার ক্ষেত্রে বলছি, জারবেরার ক্ষেত্রে দেখা গেছে যে যদি একটা 1000 বর্গমিটার এরিয়াতে প্রায় 17 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু দেখা গেছে ডেইলি প্রায় আমরা 600 করে ফুল পেতে পারি মাসে। আমরা কিন্তু প্রায় ডেইলি 600 করে ফুল 5 টাকা করে বিক্রি করলেও কিন্তু 1500 টাকা আমরা গড়ে পেতে পারি, 3000 টাকা গড়ে পেতে পারি, তাহলে মাসে প্রায় 90,000 টাকা রিটার্ন আসছে। মানে 10 মাসের মধ্যেই 9 লাখ টাকা, 2 বছরের মধ্যেই কিন্তু আপনার কিন্তু রিকভারি চলে আসবে। আর এর মধ্যে কিন্তু সরকার প্রায় 50% ভর্তুকি দিয়ে থাকে। আপনারা অবশ্যই উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করুন, কাছাকাছি কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি আধিকারিকের করণের সঙ্গে যোগাযোগ করবেন।
1: বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কৌশিক নাগ, বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যান পালন হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র, এবং আধুনিক পদ্ধতিতে সম্ভাবনাময় ফুলের চাষ আপনারা কিভাবে করবেন, আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে অনেক পরামর্শ নিশ্চয়ই আপনারা পেলেন এবং সেই অনুযায়ী চাষ করে আপনারা নিশ্চয়ই লাভবান হবেন, এটুকু আশা আমরা করতেই পারি। হ্যালো ফার্মার্স অনুষ্ঠান আজ এ পর্যন্তই। প্রতি সোমবার ঠিক রাত 8:10 এই অনুষ্ঠান শুনবেন 100.1 FM গোল্ডে। আর এই সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।

0: বছরের ঠিক এই সময়টায় ঠিক এমন কথাই মনে হয় যে আনন্দধারা বহিছে ভুবনে। পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষ শুরু হয়ে গেছে, আর অপেক্ষা দেবী বন্দনার, দুর্গাপুজোর। আর হিয়ার মাঝে তো রবীন্দ্রনাথের পুজো আমরা প্রতিদিন করি, কিন্তু রবীন্দ্রনাথ এবং দুর্গোৎসব, তাকে কিভাবে মেলানো যায়, আজকে আমরা সেই চেষ্টায় বসেছি। আমরা মানে আমি তাপস
1: এবং আমি রিয়া।
0: রিয়া, দেখো, যদি রবীন্দ্র ভাবনায় আমরা দুর্গোৎসবকে খুঁজতে চাই, তাহলে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরকে গতানুগতিক অনুসন্ধান করতে চাননি, এটা সকলেই জানেন। তার সমগ্র ধ্যান ধারণা ও কর্ম সাধনায় অনন্তের চৈতন্যই সমান গুরুত্ব পেয়েছে। গৃহ এবং গৃহকাজের মধ্যে তিনি বারে বারে ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। আজ গোটা দুনিয়ার গবেষকরা, যারা রবীন্দ্রনাথের কবিতা, গান, প্রবন্ধ, ছবি আঁকা নিয়ে গবেষণা করছেন, তারা বলেন যে তিনি নিরাকার ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। তাহলে মনের মধ্যে প্রশ্ন জাগে যে বাঙালির চিরন্তন উৎসব দুর্গাপুজো, তাই নিয়ে তাঁর ভাবনা কি ছিল?
1: দেখো, কবিগুরু কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতেন উৎসবের দিন একলার গৃহ সকলের গৃহ হয়। 1903 সালের 22শে অক্টোবর বোলপুর থেকে কাদম্বিনী দেবীকে একটা চিঠি লিখছেন তিনি। সেখানে তিনি লিখছেন, সাকার নিরাকার একটা কথার কথা মাত্র, ঈশ্বর সাকার এবং নিরাকার দুই। শুধু ঈশ্বর কেন, আমরা প্রত্যেকেই সাকারও বটে নিরাকারও বটে। আমি এ সকল মতামত লইয়া বাদ বিবাদ করিতে চাই না, তাহাকে রূপে এবং ভাবে, আকারে এবং নিরাকারে, কর্মে এবং প্রেমে সকল রকমই ভজনা করিতে হইবে। আকার তো আমাদের রচনা নহে, আকার তো তাহারই।
0: এরও 2 বছর পরে 1912 সালের 18ই মার্চ আরেকটি চিঠিতে রবীন্দ্রনাথ সেই কাদম্বিনী দেবীকে লিখছেন, প্রতিমার সম্বন্ধে আমার মনে কোনো বিরুদ্ধতা নেই, অর্থাৎ যদি কোনো বিশেষ মূর্তির মধ্যেই ঈশ্বরের আবির্ভাবকে বিশেষ সত্য বলে না মনে করা যায়, তাহলেই কোনো মুশকিল থাকে না। তাকে বিশেষ কোনো একটি চিহ্ন দ্বারা নিজের মনে স্থির করে নিয়ে রাখলে কোনো দোষ আছে, এ কথা আমি মনে করি নে। কিন্তু এ সম্বন্ধে কোনো মূর্হ তাকে পোষণ করলেই তার বিপদ আছে।
1: বস্তুত পক্ষে ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের উদার মনোভাবের জন্য রবীন্দ্রনাথ নিজেই কাদম্বিনী দেবীকে একবার লিখেছিলেন, নানা ব্রাহ্ম সমাজ আমাকে ঠিক ব্রাহ্ম বলে গ্রহণ করেননি এবং আমাকে তারা বিশেষ অনুকূল দৃষ্টিতে কোনোদিন দেখেননি। ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের এই ধারণা বহুদিন আগে গড়ে উঠেছে, তাই প্রচলিত পূজার্চনা বিধির প্রতি শ্রদ্ধা জানা

তেও রবীন্দ্রনাথ কিন্তু বিন্দু মাত্র দ্বিধাবোধ করেননি। আমাদের দেশে পূজার্চনা বিধি সম্পর্কে এবং এর মূল্যবোধ সম্পর্কে তাঁর শ্রদ্ধা থাকলেও দেশের সমকালীন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিচার করে এই পূজার্চনা বিধিকে যাতে কোনো কিছু কলুষিত না করে সে সম্পর্কেও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ সজাগ ছিলেন।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: আজ আপনাদের সঙ্গে রিয়া আর তাপস, আর আজ কথা হচ্ছে রবীন্দ্রনাথের ভাবনায় দুর্গোৎসব এই প্রসঙ্গে। এবং আমরা একটা কথা খুব বলা দরকার যখন এই প্রসঙ্গে কথা বলছি, যে একসময় কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে দুর্গাপুজোর প্রচলন ছিল, এবং তা হয় নীলমণি ঠাকুরের আমল থেকেই। 1784 সালের জুন মাস থেকে নীলমণি ঠাকুর জোড়াসাঁকোয় গোলপাতার ঘরে বসবাস শুরু করেন। তখন অবশ্য জোড়াসাঁকোর নাম ছিল মেছুয়া বাজার। নীলমণি ঠাকুরের কন্যা কমলমণি গল্প করতেন যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রথম দুর্গাপুজো খোলার ঘরে হয়।
2: বস্তুত দ্বারকানাথ ঠাকুরের সময় থেকেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পুজোর সমারোহ মূলত শুরু হয়। তার আমলে ঠাকুর বাড়িতে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো অনুষ্ঠিত হতো। তবে যেহেতু দ্বারকানাথ নিজে ভক্ত বৈষ্ণব ছিলেন, তাই পুজোয় জীব বলি দেওয়া হতো না। সত্যেন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আমাদের বৈষ্ণব পরিবারে কি ভাগ্যি, পশু বলির বিভৎস কাণ্ড ছিল না সেই রক্ষা, পশুর বদলে কুমড়ো বলি হতো এই শুনতুম।
1: আর এই প্রসঙ্গে তখনকার কালের সংবাদপত্রে এই খবরটি প্রকাশিত হয় যে শ্রীযুক্ত বাবু দ্বারকানাথ ঠাকুরের সহিত রামমোহন রায়ের আত্মীয়তা আছে, কিন্তু রায়জি তাহার নিত্যকর্ম কিছুই রহিত করাইতে পারিয়াছেন, তাহা কখনোই পারিবেন না। ওই বাবুর বাটিতে দুর্গোৎসব, শ্যামা পূজা, জগদ্ধাত্রী পূজা ইত্যাদি তাবৎ কর্ম হইয়া থাকে।
2: দেবেন্দ্রনাথ ঠাকুরও তার এক ভাষণে উল্লেখ করেছেন যে প্রথম বয়সে উপনয়নের পর প্রতিনিয়ত যখন গৃহেতে শালগ্রাম শিলার অর্চনা দেখিতাম, প্রতি বৎসর যখন দুর্গাপূজার উৎসবে উৎসাহিত হইতাম, তখন মনে এই বিশ্বাস ছিল যে ঈশ্বরী শালগ্রাম শিলা, ঈশ্বরী দশভুজা দুর্গা, ঈশ্বরী চতুর্ভুজা সিদ্ধেশ্বরী।

0: হিয়ার মাঝে কথা হচ্ছে রবীন্দ্রনাথের ভাবনায় দুর্গোৎসব নিয়ে। আর এই প্রসঙ্গে বলি যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দুর্গাপুজোর সময় ইচ্ছে করেই প্রবাসে কাটাতেন। মহর্ষি কন্যা সৌদামিনী দেবী এ প্রসঙ্গে লিখছেন, পুজোর সময় কোনো মতেই পিতা বাড়ি থাকিতেন না, এজন্যই পুজোর উৎসবে যাত্রা গান আমোদ যত কিছু হইত তাহাতে আর সকলেই মাতিয়া থাকিতেন, কিন্তু মা তাহার মধ্যে কিছুতে যোগ দিতে পারিতেন না। ষষ্ঠীর দিন সবাইকে জিনিসপত্র বিলি করে দেওয়া হত, শুধু ছেলেমেয়েরাই নয়, আত্মীয় স্বজন কর্মচারী ভৃত্য এবং ঝিয়েরাও নতুন জামা কাপড় পেতেন। এরপরে আসত পার্বণীর পালা। দ্বারকানাথ ঠাকুর অত্যন্ত দরাজ ছিলেন এবং প্রচুর খরচ করতেন। এ সময় মোয়া ক্ষীর প্রভৃতি মিশিয়ে একটি বৃহদাকার মিঠাই পুজোর সময় তৈরি করা হতো এবং ফুটবল সদৃশ এই বিশাল মিঠাইয়ের স্মৃতি অনেকের মন থেকেই মিলিয়ে যায়নি। রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুর সেকালের ঠাকুরবাড়ির দুর্গোৎসব প্রসঙ্গে জানিয়েছেন যে দালানে গিয়ে সন্ধ্যার আরতি দেখতুম, তাদের ধূপ ধুনা বাদ্যধ্বনির মধ্যে আমরা ঠাকুরকে প্রণাম করে আসতুম। এত বাহ্য আড়ম্বরের মধ্যে এই যা ভিতরকার আধ্যাত্মিক জিনিস।
1: বিজয়ের দিন প্রতিমার নিরঞ্জনের মিছিলে ঠাকুরবাড়ির ছেলেরা যোগ দিতেন। মহর্ষি কন্যা সৌদামিনী দেবী জানিয়েছেন, আমাদের বাড়িতে যখন দুর্গোৎসব ছিল ছেলেরা বিজয়ার দিনে নতুন পোশাক পরিয়া প্রতিমার সঙ্গে চলিত। আমরা মেয়েরা সেই দিন তেতালার ছাদে উঠিয়া প্রতিমা বিসর্জন দেখিতাম। তখন বৎসরের মধ্যে সেই একদিন আমরা তেতলার ছাদে উঠিবার স্বাধীনতা পাইতাম। এর জন্য মহর্ষি দেবেন্দ্রনাথের পিস্তুত ভাই চন্দ্রমোহন একবার মহর্ষিকে অভিযোগ করে বলেন, দেখো দেবেন্দ্র, তোমার বাড়ির মেয়েরা বাহিরের খোলা ছাদে বেড়ায়, আমরা দেখিতে পাই, আমাদের লজ্জা করে, তুমি শাসন করিয়া দাও না কেন? দেবেন্দ্র কিন্তু এ ব্যাপারে বাড়ির মেয়েদের কিছু বলা ঠিক বলে মনে করেননি।

0: আপনারা শুনছেন হিয়ার মাঝে। আজ আমরা কথা বলছি রবীন্দ্রনাথের ভাবনায় দুর্গোৎসবে নিয়ে। একটু পরেই যাব সংবাদ বিরতিতে, তারপর আবার ফিরব রাত 10:10। যেতে যেতে জানিয়ে দিই একটি ঘোষণার কথা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
2: হিয়ার মাঝে এই অনুষ্ঠান নিয়ে রিয়া আর তাপস রয়েছি আপনাদের সঙ্গে। আমরা থাকব কিন্তু রাত 12:00 পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ছোট্ট একটা সংবাদ বিরতি ঠিক 10 মিনিটে, তারপরে ঠিক 10:10 আবারও আমরা ফিরছি। আমরা আজকে কথা বলছি রবীন্দ্রনাথের ভাবনায় দুর্গোৎসব নিয়ে, সঙ্গে থাকুন।

0: প্রথমেই বিশেষ বিশেষ খবর। ভারত ব্রিটেন অর্থনৈতিক সহযোগিতা দুদেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মত ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় সরকার ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার হার সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপির 30% সীমাবদ্ধ রাখার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলির বিভিন্ন ধরনের পরিষেবার হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখার জন্য বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে সরকার। দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে অন্য 3টি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 6 রাজ্যে রাজ্যপাল নিয়োগ করেছেন। পশ্চিমবঙ্গে অভিন্ন দিওয়ানি বিধি ইউসিসি কার্যকর করার প্রস্তুতি দ্রুত এগোচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক মডেল তৈরির জন্য 2026 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন 2 মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে আজ ভারত ব্রিটেন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটির 16তম বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক বাণিজ্য এবং অর্থনৈতিক অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। শ্রী গোয়েল তাঁর বক্তৃতায় ধারাবাহিক সমন্বয়, সহযোগিতা এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এর ফলে দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নতুন সুযোগ তৈরি হবে। দুই দেশের বাণিজ্যে বাধা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ভারত ব্রিটেন সামগ্রিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির কার্যকরী ব্যবহারের উপর জোর দেন তিনি।
1: We can create greater corridors of cooperation in fintech, insurance, cross-border payments, transition finance, trade finance. We should really be looking at both these centers becoming one connected pathway towards greater progress and prosperity. And finally, healthcare and consumer sectors, whether it is generic pharma on the Indian side or branded pharmaceutical innovative products on the UK side, our diagnostics, food processing and consumer goods. India's affordability and Britain's discovery together can become a force multiplier.
0: কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার হিমাচল প্রদেশের স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে নিরন্তর সাহায্য করে চলেছে। লাহুল স্পিতি আদিবাসী জেলার কেলংয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR দেশের প্রথম হাই অল্টিটিউড বিষয়ক স্বাস্থ্য গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এখানের ভৌগোলিক পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে আলাদা। উঁচু পাহাড়ি অঞ্চলে মোতায়েন সশস্ত্র বাহিনীর কর্মী এবং উপজাতি সম্প্রদায়ের জন্য এই কেন্দ্রটি দীর্ঘমেয়াদী অনেক প্রয়োজনীয় হয়ে উঠবে। কেন্দ্রীয় সরকার ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার হার সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপির 30% সীমাবদ্ধ রাখার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে। একই সঙ্গে ওষুধের সামগ্রিক মূল্য নির্ধারণ ব্যবস্থা পর্যালোচনার উপর গুরুত্ব দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ দুই বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চকে জানান, সমস্ত ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার ঊর্ধ্বসীমা কার্যকর হবে, সরকার তার একটি তালিকা প্রকাশ করবে। বাজারের পরিস্থিতি এবং জনস্বাস্থ্যের প্রয়োজন বিবেচনা করে নির্দিষ্ট সময়ে এই তালিকায় নতুন ওষুধ অন্তর্ভুক্ত করা হতে পারে, তবে কম দামের ওষুধগুলি এই তালিকার বাইরে রাখা হবে। উল্লেখ্য, ওষুধের সরবরাহ মূল্য এবং প্যাকেটে ছাপানো সর্বোচ্চ খুচরো মূল্যের মধ্যে বিপুল পার্থক্য নিয়ে শীর্ষ আদালত বারবার প্রশ্ন তোলার পর এই সিদ্ধান্তের কথা জানানো হলো। চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যাতে বিভিন্ন ধরনের পরিষেবা ও সুবিধার চার্জের হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তা নিশ্চিত করতে কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। এর ফলে রোগীরা চিকিৎসা পরিষেবা নেওয়ার আগে সবকিছু জেনে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তব আজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এই কথা জানান। শ্রীমতী শ্রীবাস্তব চিকিৎসা পরিষেবার মূল্যের হারের ক্ষেত্রে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। এছাড়াও মেডিকেল এবং আয়ুষ ভিসাতে বিদেশ থেকে যেসব রোগী চিকিৎসার জন্য ভারতে আসেন তাদের সুবিধার্থে রাজ্য সরকারগুলিকে চিকিৎসা পরিষেবার প্যাকেজের হার প্রকাশ করার কথাও বলা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা প্রদানের বিষয়ক কেন্দ্রীয় সরকার স্বচ্ছ, দায়বদ্ধ এবং রোগীবান্ধব করে তোলার

0: লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে অন্য তিনটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ কমিশনার অনুরাগ কুমার আজ যন্তর মন্তরকে প্রতিবাদ ও বিক্ষোভের স্থান হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছেন। এর পরিবর্তে দিল্লির রামলীলা গ্রাউন্ড, বুরারি এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডে বিক্ষোভ দেখানো যাবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকদের বিক্ষোভ দেখানোর অধিকার সুনিশ্চিত করতে যন্তর মন্তরের বিকল্প স্থান নির্বাচনের জন্য যে কমিটি গড়েছিল তাদের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং মান্য কার্যবিধি পরে জানানো হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ছয় রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেছেন। সিকিমের বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুরকে কেরালার রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকর হবেন তামিলনাড়ুর রাজ্যপাল। ব্রজমোহন রাম উড়িষ্যার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। ডক্টর সুধা যাদব কর্ণাটকের হবেন রাজ্যপাল। ডক্টর থাল সিং বিসেন উত্তরাখণ্ডের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। সিকিমের রাজ্যপাল হচ্ছেন দুষ্যন্ত গৌতম। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষি খাতের অগ্রগতির জন্য জেলাভিত্তিক পরিকল্পনা এবং বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ধানধান্য কৃষি যোজনা বিষয়ক এক জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় একথা বলেন। স্থানীয় পর্যায়ের পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করে শ্রী চৌহান জানান, প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করেই জেলাশাসকরা এই যোজনার রূপরেখা প্রস্তুত করছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ধানধান্য কৃষি যোজনার আওতায় এমন 100টি জেলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যেখানে কৃষি উৎপাদনশীলতা কম, ফসলের নিবিড়তা কম অথবা প্রাতিষ্ঠানিক ঋণ প্রাপ্তির হার অপর্যাপ্ত। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের খবর শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি UCC কার্যকর করার প্রস্তুতি দ্রুত এগোচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কমিশনের কাজ দ্রুত এগোচ্ছে এবং আগামী 2-3 মাসের মধ্যেই রিপোর্ট জমা পড়বে। মুখ্যমন্ত্রী জানান, রিপোর্টে হাতে পেলেই বিধানসভার অধিবেশন ডেকে বিল পাশ করানো হবে। তার দাবি, UCC কার্যকর করা রাজ্য সরকারের অগ্রাধিকার। এরপর ধর্মান্তরণ রোধে পৃথক আইন আনার দিকেও সরকার এগোবে বলে তিনি জানান।
1: হাম লোক রেডি হ্যায় কমিশন কা রিপোর্ট আনে কা বাদ তুরন্ত অ্যাসেম্বলি বুলা কে কর দুঙ্গা। বহুত হি কমিটেড হ্যায় UCC। UCC কা বাদ তো হাম লোক কা কনভার্সন ভি রোকনা পড়েগা। রিলিজন কনভার্সন জো চল কর রহা হ্যায় ও ভি কানুন লাউঙ্গা হাম লোক।
0: দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গে একের পর এক আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের আয়োজন পরিকল্পনা নিয়েছে সরকার। অক্টোবরের শুরুতেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল ও উরুগুয়ের প্রীতি ম্যাচের পর এবার বিশ্বকাপ ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী দল FC বার্সেলোনা লেজেন্ডস ও রিয়াল মাদ্রিদ লেজেন্ডসের প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী 25 নভেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওই ম্যাচের আয়োজন করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন, রাজ্যে আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যা বাড়িয়ে পর্যটন, বিনিয়োগ এবং অর্থনীতিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য। তার দাবি, সম্প্রতি ব্রাজিল উরুগুয়ে ম্যাচ সফলভাবে আয়োজনের পর এবার আরও বড় আন্তর্জাতিক ফুটবল ইভেন্ট আয়োজনের পথে এগোচ্ছে রাজ্য। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক মডেল তৈরির জন্য 2026 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, তাদের গবেষণার ফলে রাজস্ব নীতি ও আর্থিক নীতির তাত্ত্বিক ভিত্তি আরও মজবুত হয়েছে। দুই অর্থনীতিবিদ এমন কিছু মডেল তৈরি করেছেন যেখানে ভবিষ্যতের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি কীভাবে ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ এবং পণ্যের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেয় তা বিশ্লেষণ করা হয়েছে। সরকারের নীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ঘোষণার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে কী প্রভাব পড়ে তা বুঝতে এই দুই অর্থনীতিবিদদের গবেষণা নীতি নির্ধারকদের সাহায্য করেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকার এই মডেলগুলি সার্বিকভাবে গ্রহণ করেছে। উল্লেখ্য, রবার্ট ই হল স্ট্যানফোর্ড এবং মাইকেল উডফোর্ড কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পুরস্কার হিসেবে দেওয়া 1,20,00,000 সুইডিশ ক্রোনা দুই অর্থনীতিবিদ সমানভাবে ভাগ করে নেবেন। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ISL ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড FC মোহনবাগান সুপার জায়ান্টকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। অতিরিক্ত সময়ে নর্থ ইস্ট ইউনাইটেড FC'র হয়ে গোলটি করেন জিথিন MS। শেষ

করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ব্রিটেন অর্থনৈতিক সহযোগিতা দুদেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মত ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় সরকার ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার হার সর্বোচ্চ খুচরো মূল্য বা MRP 30% সীমাবদ্ধ রাখার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে। খবর শেষ হলো, এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

0: হিয়ার মাঝে। আজ আপনাদের সঙ্গে রিয়া আর তাপস, কথা হচ্ছে রবীন্দ্রনাথের ভাবনায়, দুর্গোৎসব এই নিয়ে। আর এই প্রসঙ্গে আমরা বলছিলাম যে রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলেও অন্য ধর্মের আচরণে তার কোনো রকম আপত্তি ছিল না। এবং তারপরেই আমরা যে কথাগুলো ভাগ করে নিচ্ছিলাম যে একসময় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে দুর্গাপুজো হতো এবং পরিবারের মানুষজন কীভাবে তাতে অংশ নিতেন, তাঁদের স্মৃতিচারণ, তার টুকরো টুকরো কথা। আর সেই প্রসঙ্গেরই সূত্র ধরে বলি যে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কাছে বিজয়ার রাত্রে শান্তিজল সিঞ্চন ও ছোট বড় সকলের মধ্যে সদ্ভাবে কোলাকুলি খুব প্রিয় ছিল। এছাড়াও সত্যেন্দ্রনাথ লিখেছেন, বিজয়ার দিন প্রত্যুষে আমাদের গৃহনায়ক বিষ্ণু আগমনী ও বিজয়ার গান করতে আসতেন।
1: অবনীন্দ্রনাথ লিখছেন, এরপরে বিজয়া, সেইটি ছিল আমাদের খুব আনন্দের দিন। সেদিনও কিছু কিছু পার্বণী মিলত। আমাদের বুড়ো বুড়ি কর্মচারী যারা ছিলেন, যোগেশ দাদা প্রভৃতিকে আমরা পেন নাম করে কোলাকুলি করতুম। বুড়ো বুড়ো চাকরেরাও সব এসে আমাদের টিপ টিপ করে পেন নাম করত। তখন কিন্তু ভারী লজ্জা হতো, খুশিও যে হতুম না তা নয়। কর্তামশাইকে, কর্তা দিদিমাকে, এবাড়ির ওবাড়ির সকলেই প্রণাম করতে যেতুম। বরাবরই আমরা বড় হয়েও কর্তামশাইকে প্রতি বছর প্রণাম করতে যেতুম। তিনি জড়িয়ে ধরে বলতেন, আজ বুঝি বিজয়া।
0: পরবর্তীকালে নিজের বাড়িতে অনুষ্ঠিত বিজয়ার সম্মিলনী প্রসঙ্গে অবনীন্দ্রনাথ লিখেছেন, বসত মস্ত জলসা, খাওয়া দাওয়া, আতর পান, গোলাপ জলের ছড়া ছড়ি, ঝাড়বাতি জ্বলছে, কিন্তু ওস্তাদ তানপুরা নিয়ে গানে গানে মাত করে দিতেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মা দুর্গাকে খাঁটি সোনার গয়না দিয়ে সাজানো হতো এবং শালুঙ্কারা সেই প্রতিমাকেই বিসর্জন দেওয়া হতো।
1: খিতীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি কথায় পাচ্ছি, ভাসানের সময়ও সে গহনা খুলিয়া লওয়া হইত না, সম্ভবত ভাসানের নৌকার দাঁড়ি মাঝি বা অন্যান্য কর্মচারীরা তাহা খুলিয়া লইত, কিন্তু প্রতিমার গা সাজানো গহনা আবার ঘুরিয়া ফিরিয়া বাড়িতে উঠিত না।

0: রবীন্দ্রনাথের বাড়ির দুর্গাপূজা প্রসঙ্গে যখন কথা হচ্ছে তখন বলি যে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হবার 10 বছর পরেও ঠাকুর বাড়িতে দুর্গাপুজো আর জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হত। মহর্ষি দেবেন্দ্রনাথের কনিষ্ঠ ভ্রাতা নগেন্দ্রনাথ তিনি বলছেন যে দুর্গোৎসব আমাদের সমাজ বন্ধন, বন্ধু মিলন ও সকলের সঙ্গে সদ্ভাব স্থাপনের একটি উৎকৃষ্ট ও প্রশস্ত উপায়। ইহার উপরে হস্তক্ষেপ করা উচিত হয় না, করিলে সকলের মনে আঘাত লাগিবে। রবীন্দ্রনাথের কাছে বোধ হয় নিজের ছোট কাকার এই ধারণাই বেশি গ্রহণযোগ্য মনে হয়েছিল।
1: জ্ঞানেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তখন আদি ব্রাহ্ম সমাজের ভার নিয়েছেন। আদি ব্রাহ্ম সমাজের বেদিতে অব্রাহ্মণ বসা নিয়ে একটি আলোচনা সূত্রে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে জ্ঞানেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে 1911 সালের 15ই সেপ্টেম্বর অর্থাৎ বাংলার 1318 সালের 29শে ভাদ্র একটি চিঠিতে লিখছেন, যদি আদি সমাজে ব্রাহ্মণ পূজাই চালাতে চান তবে 33 কোটি কি অপরাধ করল? কে আমার নাম করে বলো পুতুল পূজা তেমন দোষের নয়? কিন্তু ব্রাহ্মণকে অন্যান্য সকল মানুষের চেয়ে পূজ্য বলে গণ্য করা ঈশ্বরের নিকট যথার্থ পাপ, কারণ তাতে অন্যান্য মানবকে অপমান করা হয়। এই পাপ আমি আদি সমাজে কিছুতেই রাখতে দেব না।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: এতক্ষণ কথা হচ্ছিল রবীন্দ্রনাথের বাড়ির বা জোড়া সাঁকো ঠাকুর বাড়ির। দুর্গাপুজো রবীন্দ্রনাথের ভাবনায় পৌত্তলিক পুজোর কিভাবে তিনি দেখছেন এই সব নিয়ে। এবার পুজোর সঙ্গে তো পুজোর সাহিত্যের একটা যোগ আছে, যদিও রবীন্দ্রনাথের সাহিত্য সেটা পুজো সাহিত্য সেই বিষয়ে এক্ষুনি কথা নয়, কিন্তু তার লেখায় আমরা বারে বারে দুর্গাপুজোর কথা পাই, খুব স্বাভাবিকভাবেই এসেছে। কবিতায়, ছড়ায়, গল্পে, উপন্যাসে সর্বত্রই দুর্গা উৎসবের সবসময় আমরা পাচ্ছি, তাই না? কবিতার মতোই বেশ কিছু ছোট গল্পের মধ্যেও রবীন্দ্রনাথ দুর্গাপুজোর প্রসঙ্গকে স্থান দিয়েছেন। দেনা পাওনা গল্পের রামসুন্দর মিত্রকে আজও কিন্তু বহু মেয়ের বাবার মধ্যে আমরা দেখতে পাই, যাদের দুর্ভাগা কন্যারা তাদের শ্বশুর বাড়িতে এক নিদারুণ মানসিক এবং কখনো বা শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার মধ্যে দিন কাটাচ্ছে।
2: একেবারেই। এবং এই যে গল্পের কথা তুমি বললে, সেই সূত্র ধরে বলি, তাদের অপরাধ কেন তাদের বাবারা পর্যাপ্ত পরিমাণে যৌতুক দিতে অপারগ। রামসুন্দর মিত্রের কন্যা নিরুপমাকেও তাই তার শ্বশুর বাড়িতে ওই অপরাধের জন্য এক অমানসিক নির্যাতনের বলি হতে হয়েছিল। আমরা সবাই সে গল্প পড়েছি, আমরা জানি। শ্বশুর বাড়িতে তার আদরের মেয়ে নিরুপমা কেমন আছে তা দেখতে গিয়ে রামসুন্দর মিত্রকে বারবার নিদারুণ অপমানের সম্মুখীন হতে হয়েছে।
1: অবশেষে রামসুন্দর মনে মনে প্রতিজ্ঞা করিলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে পারিবেন, ততদিন আর বেহাই বাড়ি যাইবেন না। কিন্তু বাবার মন তো দেখতে দেখতে পূজোর সময় এসে গেল। রামসুন্দর আর স্থির থাকতে পারলেন না। আশ্বিন মাস আসিল। রামসুন্দর বলিলেন, এবার পূজার সময় মাকে ঘরে আনিবই, নহিলে আমি, খুব একটা শক্ত রকম শপথ করিলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটিকতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন। 5 বৎসরের এক নাতি আসিয়া বলিল, দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া খাওয়া খাইবার শখ হইয়াছে, কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না।
2: 6 বৎসরের এক নাতনি আসিয়া স্বরোদনে কহিল, পূজার নিমন্ত্রণে যাইবার মতো তার একখানিও ভালো কাপড় নাই। রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন। রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে, তখন তাহার বধূগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্রের মতো দরিদ্রের মতো যাইতে হইবে। এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন, কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই।

0: আমরা এই মুহূর্তে কথা বলছিলাম রবীন্দ্র সাহিত্যে কিভাবে দুর্গাপূজার কথা এসেছে। রবীন্দ্রনাথ তার যেমন ছোট গল্পে বা কবিতায় উল্লেখ করেছেন, তেমনি তার বেশ কিছু প্রবন্ধে দুর্গা প্রসঙ্গ নানাভাবে আলোচনা করেছেন। বিষয়ের তাৎপর্য অনুযায়ী তার আলোচনার গভীরতাও বিভিন্ন রূপ নিয়েছে।
1: লোকসাহিত্যর অন্তর্ভুক্ত ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি একটি বহু প্রচলিত ছড়া প্রসঙ্গে রবীন্দ্রনাথ এখানে লিখেছেন, আমাদের বাংলাদেশের এক কঠিন অন্তর্বেদনা আছে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানো, অপ্রাপ্ত বয়স্ক অনভিজ্ঞ মূঢ় কন্যাকে পরের ঘরে যাইতে হয়, সেই জন্য বাঙালি কন্যার মুখে সমস্ত বঙ্গদেশের একটি ব্যাকুল করুণ দৃষ্টি নিপতিত রহিয়াছে, সেই সকরুণ কাতর স্নেহ বারংবার শারদোৎসবে স্বর্গীয়তা লাভ করিয়াছে। আমাদের এই ঘরের স্নেহ, ঘরের দুঃখ, বাঙালির গৃহের এই চিরন্তন বেদনা হইতে অশ্রুজল আকর্ষণ করিয়া লইয়া বাঙালির হৃদয়ের মাঝখানে

0: সব পল্লবে ছায়ায় প্রতিষ্ঠিত হইয়াছে। ইহা বাঙালির অম্বিকা পূজা এবং বাঙালির কন্যা পূজাও বটে। আগমনী এবং বিজয়া বাংলার মাতৃহৃদয়ের গান। অতএব সহজেই ধরিয়া লওয়া যাইতে পারে যে আমাদের ছড়ার মধ্যে বঙ্গজননীর এই মর্ম ব্যথা নানা আকারে প্রকাশ পাইয়াছে।
1: কি লিখছেন? আজ দুর্গার অভিবাস, কাল দুর্গার বিয়ে, দুর্গা যাবেন শ্বশুর বাড়ি, সংসার কাঁদায়ে, মা কাঁদেন, মা কাঁদেন ধুলায় লুটায়ে, সেই যে মা পলাকাটি দিয়েছেন গলা সাজায়ে, বাপ কাঁদেন, বাপ কাঁদেন দরবারে বসিয়ে।

রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

0: রবীন্দ্রনাথ তার বিভিন্ন গল্প, কবিতা বা ছড়া, প্রবন্ধ, তার মতোই তার বহু চিঠিপত্রের মধ্য দিয়েও দুর্গা এবং দুর্গাপুজোকে কেন্দ্র করে নানান বিষয়ে তার অভিমত ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে আমরা প্রথমে রবীন্দ্রনাথের কয়েকটি চিঠিপত্রের কথা বলবো, যেগুলোতে ধর্মের ব্যাপারে তার বক্তব্য একেবারে ফুটে উঠেছে।
1: 1934 সালের 25 এপ্রিল শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ একটি চিঠিতে অমিয় চক্রবর্তীকে লিখছেন, আমি যে জন্মব্রাত্য, শিশুকাল থেকেই আমি শ্রেণীভ্রষ্ট, এমনকি ব্রাহ্ম সমাজও আমাকে খুঁটিতে বাঁধতে পারেনি, এই জন্যেই দেশের লোকের কাছ থেকে আমি প্রশংসা পেয়েছি, প্রীতি পাইনি। কিন্তু বাঁধনের শর্তে প্রীতি যদি না পেয়ে থাকি তবে তা নিয়ে খেদ করব না।
0: 1931 সালের 26 জুলাই শান্তিনিকেতন থেকে হেমন্তবালা দেবীকে রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখেছেন, আমি যে গৃহে জন্মেছি সেখানকার ধর্মেই দীক্ষা পেয়েছিলাম, সে ধর্ম বিশুদ্ধ, কিন্তু আমার মন তারই মাপে নিজেকে ছেঁটে নিতে কোনো মতেই রাজি ছিল না, তবু আমি এ নিয়ে টানা হ্যাঁচড়া না করে বেশ সহজভাবেই আপন প্রকৃতির পথে চলেছিলাম, সেই পথ ধরেই আজ আমি নিজের উপযোগে গন্তব্যস্থানে পৌঁছেছি, এটা অপরাধ বলে মাথা খুঁড়ে মরিনি।
1: এর পরের দিনই অর্থাৎ 1931 সালের 27 জুলাই হেমন্তবালা দেবীকে আরেকটি চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছেন, কিন্তু একটি কথা মনে রেখো, চতুষ্পদে আমার চলা, সম্প্রদায়ের দুর্গে রুদ্ধ দ্বারের মধ্যে আমি বাঁচিনে, এই জন্যে যদিও আমিও নিজের মত গোপন করিনে, তবু কাউকে ডাকাডাকি করে কোনোদিন বলিনে আমার মত গ্রহণ করো, তুমি নিজের পথে নিজের মতে চললে তোমার প্রতি আমার স্নেহ কিছু মাত্র ক্ষুণ্ণ হবে এমন শঙ্কা কোনোদিনও করো না।

একটু আগেই যে হেমন্তবালা দেবীর কথা হচ্ছিল, সেই হেমন্তবালা দেবীকেই 1932 সালের 8ই নভেম্বর তারিখের আরেকটি চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন, তোমার মা আমাকে ভুল বুঝেছেন। অবশ্য ধর্মমত আমার আছে, কিন্তু কোনো সম্প্রদায় আমার নেই। আমি নিজেকে ব্রাহ্ম বলে গণ্যই করিনি। কোনো ধর্ম সম্প্রদায়ের দীক্ষা দেওয়া আমার পক্ষে অসাধ্য, কেননা আমি নিজেই যূথভ্রষ্ট। আমি ধর্ম সমাজের তকমা পরা ছাপ মারাদের মধ্যে কেউ নই। রাজা

0: দত্ত উপাধি আমি ত্যাগ করেছি, সম্প্রদায়ের দত্ত উপাধিও আমার নেই।
1: আবার এই হেমন্তবালা দেবীর কন্যা বাসন্তী দেবীকে 1933 সালের 5ই নভেম্বর তারিখের একটি চিঠিতে রবীন্দ্রনাথ এ বিষয়ে প্রায় একই মতামত জানিয়ে লিখেছেন, শুনে আশ্চর্য হবে, তোমার সঙ্গে আমাদের ধর্মের অমিল নেই, আমি দীক্ষা নিইনি, নেবও না, আমার ভগবান কোনো সম্প্রদায়ের ছাঁচে ঢালা ভগবান নন।
0: তবে ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ তার সবচেয়ে মূল্যবান অভিমতটি ব্যক্ত করছেন হেমন্তবালা দেবীকে লিখিত 1934 সালের 17ই আগস্ট তারিখের একটি চিঠিতে। শান্তিনিকেতন থেকে তিনি ওই চিঠিতে লিখছেন, তোমাদের সমাজের দিক থেকে আমি ভ্রাত্য, আমি এক ঘরে, আমি অস্পৃশ্য, এই বর্জন আমার জীবনে দেবতার বরের মতো কাজ করছে, এতে মানুষের অভিশাপ যদি লাগে তবে তাতে সাপের নিঃশ্বাস লাগবে মাত্র, বিষ লাগবে না।
1: এই ভাবটি প্রকাশ পেয়েছে পত্রপুটের 15 নম্বর কবিতায়। 1600 সালে যখন রোমে জিওনার্দো ব্রুনোকে পুড়িয়ে মারা হচ্ছে মরণ খুঁটিতে মেধে, তখনই আগ্রায় সর্বপ্রথম সম্রাট আকবরের আহ্বানে সর্বধর্ম সমন্বয়ের আয়োজন ঘটছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পারসিক, ইহুদি, এমনকি নাস্তিকদেরও।

যে ভাবনার কথা আমরা বলছিলাম তার বিভিন্ন চিঠিতে, সেই একই কথা তিনি কবিতায় বলছেন। আর সেই কথা দিয়ে

0: এ তার গান দিয়ে আমরা এই পর্ব থেকে চলে যাব, কারণ পরেই সংবাদ আর তারপর ফিরব 11:10। তিনি বলছেন যে হে চিরকালের মানুষ, হে সকল মানুষের মানুষ, পরিত্রাণ করো ভেদ চিহ্নের তিলক পরা সংকীর্ণতার ঔদ্ধত্য থেকে। হে মহান পুরুষ, ধন্য আমি, দেখেছি তোমাকে তামসের পরপার হতে। আমি ব্রাত্য, আমি জাতিহারা,
1: আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, সকল মন্দিরের বাহিরে আমার পূজা আজ সমাপ্ত হল দেবলোক থেকে মানব লোকে। আকাশে জ্যোতির্ময় পুরুষ আর আমার মনের মানুষে, আমার অন্তরতম আনন্দে।

রয়েছেন হিয়ার মাঝে, সঙ্গে তাপস আর রিয়া। আর আজ যারা একেবারে শুরু থেকে টিউন করেছেন তারা জানেন যে আজ আমরা কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় দুর্গোৎসব এই প্রসঙ্গে। আর বারে বারে নানান কথা ফিরে আসছে তাঁর, যিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত, তিনি পৌত্তলিকতায় বিশ্বাসী মানুষদের ভাবনাকে কীভাবে দেখছেন তার লেখায়। তার আগে তাঁদের বাড়িতে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দুর্গা পুজো, তার উৎসব কীভাবে হতো, তার লেখায় বিভিন্নভাবে কীভাবে এসেছে দুর্গা পুজোর কথা, এই নিয়ে কথা হয়েছে এবং কথা হয়েছে তাঁর ধর্ম ভাবনা নিয়ে। আর এই যে ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের এই ধারণা, সেটা বহুদিন আগেই কিন্তু গড়ে উঠেছে, তাই প্রচলিত পূজার্চনা বিধির প্রতি শ্রদ্ধা জানতেও, শ্রদ্ধা জানাতেও রবীন্দ্রনাথ বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। আমাদের দেশের যে পূজার্চনা বিধি সেই সম্পর্কে এবং এর মূল্যবোধ সম্পর্কে তার শ্রদ্ধা থাকলেও

0: সমকালীন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিচার করে এই পূজার্চনা বিধিকে যাতে কোনো কিছু কলুষিত না করে সে সম্পর্কেও রবীন্দ্রনাথ সজাগ ছিলেন। তাই পুলিন বিহারী সেনকে 1937 সালের 20 নভেম্বর একটি চিঠিতে এই ঘটনার উল্লেখ করে তিনি লিখেন, কি লিখেছিলেন একটু আপনাদের শোনাই।
1: লিখেছিলেন যে একদিন আমার পরলোকগত বন্ধু হেমচন্দ্র বসু মল্লিক বিপিন পাল মহাশয়কে সঙ্গে করে একটি অনুরোধ নিয়ে আমার কাছে এসেছিলেন। তাদের কথা ছিল এই যে বিশেষভাবে দুর্গামূর্তির সঙ্গে মাতৃভূমির দেবীরূপ মিলিয়ে দিয়ে তারা শারদীয়া পূজার অনুষ্ঠানকে নূতনভাবে দেশে প্রবর্তিত করতে চান। তার উপযুক্ত ভক্তি ও উদ্দীপনা মিশ্রিত স্তবের গান রচনা করবার জন্য আমার প্রতি তাদের বিশেষ অনুরোধ। আমি অস্বীকার করে বলেছিলুম এ ভক্তি আমার আন্তরিক হতে পারে না, সুতরাং এতে আমার অপরাধের কারণ ঘটবে। বিষয়টা যদি কেবলমাত্র সাহিত্যের ক্ষেত্রে অধিকারগত হতো তাহলে আমার ধর্মবিশ্বাস যাই হোক আমার পক্ষে তাতে সংকোচের কারণ থাকতো না, কিন্তু ভক্তির ক্ষেত্রে পূজার ক্ষেত্রে অনধিকার প্রবেশ গর্হনীয়। আমার বন্ধুরা সন্তুষ্ট হননি। আমি রচনা করেছিলাম ভুবন মোহিনী, এ গান পূজা মণ্ডপের যোগ্য নয় সে কথা বলা বাহুল্য।

0: এবার আসি রবীন্দ্রনাথের ভাবনায় দুর্গোৎসব প্রসঙ্গে পুজোর সংখ্যা লেখার কথা। পুজোর সময়ে নামী লেখকদের লেখা পাওয়ার জন্য পত্রপত্রিকার সম্পাদকেরা পুজোর বেশ কিছুদিন আগে থেকেই তোড়জোড় শুরু করেন। রবীন্দ্রনাথের সময়েও বিষয়টা ছিল। নানান সম্পাদকের কাছ থেকে রবীন্দ্রনাথের কাছে তাদের পত্রপত্রিকার শারদীয় সংখ্যায় লেখার জন্য অনুরোধ আসত। যতদূর জানা যায়, রবীন্দ্রনাথ পার্বণী নামের শারদীয় বার্ষিকীতেই প্রথম পুজোর লেখা দেন।
1: পার্বণী হল প্রথম বাংলা বার্ষিকী, প্রথম প্রকাশিত হয় 1325 সালে। পার্বণী সম্পাদনার দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথের ছোট জামাই নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। পার্বণীর প্রথম পূজা বার্ষিকীতে রবীন্দ্রনাথ "শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে" গানটি "শরতের গান" নাম দিয়ে লিখেছিলেন। আর লিখেছিলেন "ইচ্ছে পূরণ" গল্প ও "ঠাকুর দাদার ছুটি" কবিতা।
0: পার্বণী প্রথম শারদীয় বার্ষিকী হাতে পেয়ে রবীন্দ্রনাথ পার্বণীর সম্পাদক নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে একটি চিঠি লিখেছিলেন। বলছেন, "তোমার পার্বণী পড়িয়া বিশেষ আনন্দ পাইয়াছি। ইহা ছেলে বুড়ো সকলেরই ভালো লাগিবে। তোমার পরিশ্রম সার্থক হইয়াছে। দেশের প্রায় সমস্ত বিখ্যাত লেখকদের ঝুলি কইতে বাংলাদেশের ছেলেদের জন্য এই যে পার্বণী আদায় করিয়াছ, ইহা একদিকে যত বড়ই দুঃসাধ্য কাজ, অন্যদিকে তত বড়ই পুণ্যকর্ম। বস্তুত ইহার বৈচিত্র্য, সৌষ্ঠব ও সরসতা দেখিয়া বিস্মিত হইয়াছি। অথচ ইহার মধ্যে পাঠকদের জানিবার, ভাবিবার, বুঝিবার কথাও অনেক আছে। তোমার এই সংগ্রহটি কেবলমাত্র ছুটির সময় পড়িয়া তাকার পরে পাতা ছিঁড়িব, ছবি কাটিয়া কালি ও ধুলার ছাপ মারিয়া জঞ্জালের সামিল করিবার সামগ্রী নহে। ইহা আমাদের শিশু সাহিত্যের ভাণ্ডারে নিত্য ব্যবহারের জন্যই রাখা হইবে। প্রথম খণ্ড পার্বণীতে যে আদর্শে ডালি সাজাইয়াছ, বৎসরে বৎসরে তাকা রক্ষা করিতে পারিলে মা ষষ্ঠী ও মা সরস্বতী উভয়েরই প্রসাদ লাভ করিবে। আজকাল কাগজ প্রভৃতির দুর্মূল্যতার দিনে কেমন করিয়া 1.5 টাকা দামে তুমি এই বই বাহির করিলে বুঝিতে পারিলাম না। বোধ করি সংগ্রহ করিবার উৎসাহে লাভ লোকসান খতাইয়া দেখিবার সময়ও পাও নাই। ইতি 9/18/1325।
1: 1935 সালে আনন্দবাজার ও দেশ পত্রিকার পক্ষ থেকে পুজো সংখ্যায় লেখা দেবার জন্য রবীন্দ্রনাথকে 100 টাকা বায়না দেওয়া হয়। ঘটনাটির উল্লেখ করে রবীন্দ্রনাথ 1935 সালের 29 আগস্ট শান্তিনিকেতন থেকে রামানন্দ চট্টোপাধ্যায়কে লেখেন, "এখানকার বন্যা পীড়িতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ চেষ্টায় ছিলুম। ব্যক্তিগতভাবে আমারও দুঃসময়, কিছু দিতে পারছিলুম না বলে মন নিতান্ত ক্ষুব্ধ ছিল। এমন সময় দেশ ও আনন্দবাজারের 2 সম্পাদক পূজার সংখ্যার 2টি কবিতার জন্য 100 টাকা বায়না দিয়ে যান। সেই টাকাটা বন্যার তহবিলে গিয়েছে। আগেকার মতো অনায়াসে লেখবার ক্ষমতা এখন নেই। সেই জন্যে বিস্ময় কবিতাটি দিয়ে ওদের ঋণ শোধ করব বলে স্থির করেছি। ক্লান্ত কলম নতুন লেখায় প্রবৃত্ত হতে অসম্মত।"

ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

0: শুনছেন হিয়ার মাঝে, আর সঙ্গে রয়েছি আমরা তাপস আর রিয়া। রবীন্দ্রনাথের ভাবনায় দুর্গোৎসব, আর সেখানে এই মুহূর্তে শারদ সংখ্যা নিয়ে কথা হচ্ছিল। শারদীয় সংখ্যায় রবীন্দ্রনাথের লেখা পাওয়ার জন্য সম্পাদকের চেষ্টার অন্ত থাকত না। যে সম্পাদক তার কাছ থেকে পূজোর লেখা আদায় করতে সক্ষম হতেন না, তিনিও রবীন্দ্রনাথের কাছে অনুযোগ করতেন। এ ব্যাপারে কখনো কখনো উড়ো খবরও প্রচারিত হতো। যেমন কবিতা পত্রিকার সম্পাদক বুদ্ধদেব বসুর কাছে খবর এলো যে রবীন্দ্রনাথ নাকি সে বছর পূজোতে সঞ্চয় ভট্টাচার্যের পত্রিকায় লেখা দিচ্ছেন।
1: রবীন্দ্রনাথ এর উত্তরে বুদ্ধদেব বসুকে শান্তিনিকেতন থেকে 1939 সালের 2 আগস্ট একটি চিঠিতে লিখলেন, নিজের কাজের ভিড় জমে উঠেছে, তাছাড়া শরীর ক্লান্ত, লিখে ওঠা সম্ভব হবে না। খোঁচার ঘায়ে খেজুরের গাছের অসম্মান করলে সে রস দেয়, বোধহয় এই গুজবটা রটে গেছে। তাই সঞ্জীব ভট্টাচার্য তাঁর পূজো সংখ্যার কাগজের জন্য আমার একখানা লেখা দাবি করেছেন, আমি বিস্মিত। চিঠিতে উল্লেখিত সঞ্জীব ভট্টাচার্য সম্ভবত এই সঞ্জয় ভট্টাচার্যই হবেন।

0: হিয়ার মাঝে এইবার অনেকটা পর্ব পেরিয়েছে রবীন্দ্রনাথের দুর্গাপুজোর ভাবনা নিয়ে। তার ধর্ম সম্পর্কে ভাবনা, অন্য ধর্মের প্রতি তার শ্রদ্ধাবোধ এবং তার লেখায় দুর্গোৎসব, তাদের বাড়ির দুর্গোৎসব এবং শারদ সংখ্যায় রবীন্দ্রনাথ। এই পর্ব পার করে এবার বলি যে বিজয়া দশমীর কথা। বিজয়া দশমী নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা, চিন্তা ও আগ্রহ কম ছিল না। সমস্ত রকমের ধর্মীয় সংকীর্ণতা এবং কুসংস্কারের বেড়াজালকে ভেদ করে রবীন্দ্রনাথ বিজয়ার মর্ম উপলব্ধি করেছিলেন। বিজয়ার কোলাকুলির মতো আনন্দ উৎসব থেকে সরিয়ে রাখাকেও তাই রবীন্দ্রনাথ মন থেকে কিছুতেই মেনে নিতে পারেননি। এর কারণ উল্লেখ করে রবীন্দ্রনাথ নিজের ছোট জামাই নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে একটি চিঠি লিখেছিলেন।
1: চিঠিতে লিখছেন, শ্রীমান নগেন্দ্রনাথ, আমি ব্রাহ্ম এবং আমাদের পরিবার ব্রাহ্মধর্মে প্রথম দীক্ষিত। অতএব আমি যে ব্রাহ্ম সমাজের বিরোধী কোনো উপদেশ দিব এমন সন্দেহ মনে স্থান দিও না। বস্তুত উপদেশ দিতেই আমার প্রবৃত্তি নাই। যে সংস্কারের মধ্যে বাল্যকাল হইতে মানুষ হইয়াছে সে সংস্কার যে আমার কথাতেই দূর হইবে এরূপ আশা করাও অসঙ্গত।
0: আমি কিন্তু বিজয়ার দিনেই দেশের সকল লোকের সঙ্গে কোলাকুলি করিতে সংকুচিত হওয়াকে সংকীর্ণতা মনে করি। এই দিনের শুভ দিনত্ব বহুদিন ও বহু জনের অন্তর হইতে জাগ্রত হইয়াছে। ইহা আমার বা কয়েকজনের পরামর্শ করা নূতন সৃষ্টি নহে। এই দেশব্যাপী সদ্ভাবের বন্যাকে যে ব্যক্তি প্রত্যাখ্যান করিতে পারে সে আর যাই করুক, ধর্মের দোহাই যেন না দেয় যে ধর্মের শিক্ষায় এই সমগ্র দেশের আলিঙ্গনকে উপেক্ষা করিতে উৎসাহিত করে। তাহার মধ্যে এমন নিশ্চয় কিছু আছে যাহা ধর্ম নহে, যাহা দলীয় দম্ভ।
1: ঈশ্বর করুন তাহার ধর্মের নাম করিয়া আমি যেন কোনো ধর্মের কোনো সম্প্রদায়ের সদ্ভাব বা আনন্দের উৎসব হইতে নিজেকে অনধিকারী করিয়া না রাখি। যদি তাহাদের কোনো অনুষ্ঠানে কোনো মূঢ়তা থাকে আমি যেন নিজের জ্ঞান বিশুদ্ধভাবে চিত্তভাবের দ্বারাই সহজেই তাহার শোধন করিতে থাকি। কোনো মতের উপদ্রবে আমার মনে যেন প্রেমের অভাব না ঘটে।
0: আর এ কথা বলছেন যে ব্রাহ্মধর্ম যেন কোনো ধর্মকে বিদ্বেষপরায়ণ সংস্কারের

0: তারা দূরে ঠেকাইয়া না রাখে। যেমন সমুদ্র নদীকে নিজের মধ্যে অসংকোচ আকর্ষণ করিয়া তাহাকে মুক্তি দান করে, তেমনি করিয়া সমস্ত ধর্মকেই প্রেমের সহিত নিজের মধ্যে গ্রহণ করিবার জন্য যেন আহ্বান করে।
1: আমি তোমাকে নিজের মতে আনিবার জন্য তর্ক করিতেছি না। ব্রাহ্মধর্ম বলিতে আমি কি বুঝি তাহার কিঞ্চিত মাত্র আভাস দিতে চেষ্টা করিলাম। এ কথা লইয়া অধিক বাদ প্রতিবাদ করিবার প্রয়োজন নাই। ঈশ্বর যদি তোমার চিত্তকে নিজের ঔদার্যে ও ঐশ্বর্যে পূর্ণ করিয়া তোমার সমস্ত সংকোচকে দূর করিয়া দেন, তোমাকে সহজে সকলের সঙ্গে আনন্দে ও সদ্ভাবে মিশিবার উপযুক্ত বিশাল প্রেমের অধিকারী করেন, তবেই তুমি রিফার্মারের ঔদ্ধত্য ত্যাগ করিয়া ধার্মিকের নম্রতা লাভ করিতে পারিবে।
0: আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দুর্গাপুজো সামাজিক মিলনের একটি উদার ক্ষেত্রস্থল হিসেবে পরিগণিত হয়েছে, যেখানে মলিনতা নেই, হীনতা নেই, নেই কোনো ছোট বড়র হিসেব বা আভিজাত্যের পড়াই। এখানে সবাই সব ভুলে মিলবে, মিলাবে, যাবে না ফিরে। এখানে সবার আমন্ত্রণ রয়েছে।

0: রবীন্দ্রনাথের ভাবনায় দুর্গোৎসব প্রসঙ্গে আমরা মূর্তি পূজা এবং রবীন্দ্রনাথের আরও বিভিন্ন ধর্ম ভাবনা নিয়ে কথা বলছিলাম। গোরা উপন্যাসে পরেশবাবু আনন্দময়ী ও গোরার জবানির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ এই মূর্তি পূজা এবং ব্রাহ্ম সমাজ সম্পর্কে এমন কিছু কথা বলিয়েছেন যা তার ব্যক্তিগত উপলব্ধির সঙ্গে এক হয়ে যায়।
1: যেমন পরেশবাবু সুচরিতাকে বলছেন, সম্প্রদায় এমন জিনিস যে মানুষ যে মানুষ, এই সকলের চেয়ে সহজ কথাটাই সে একেবারে ভুলিতে দেয়। মানুষ ব্রাহ্ম কি হিন্দু, এই সমাজ গড়া কথাটাকেই বিশ্ব সত্যের চেয়ে বড় করে তুলে একটা পাক তৈরি করে। এতক্ষণ মিথ্যা তাতে ঘুরে মরছিল।
0: আনন্দময়ী সুচরিতাকে বলছেন, তোমাদের ব্রাহ্ম সমাজও কি মানুষের সঙ্গে মানুষকে মিলতে দেবে না? ঈশ্বর ভিতরে যাদের এক করেছেন, তোমাদের সমাজ বাহির থেকে তাদের তফাৎ করে রাখবে। মা, যে সমাজে ছোট অমিলকে মানে না, বড় মিলে সবাইকে মিলিয়ে দেয়, সে সমাজে কি কোথাও নেই? সেই সমাজ কি কোথাও নেই? ঈশ্বরের সঙ্গে মানুষ কি কেবল এমনি ঝগড়া করেই চলবে? সমাজ জিনিসটা কি কেবল এই জন্যেই রয়েছে?
1: আবার গোরা সুচরিতাকে বলছে, ধর্ম সম্বন্ধে আমার নিজের কোনো বিশেষ সাধনা নেই, কিন্তু সাকার পুজো এবং পৌত্তলিকতা যে একই, মূর্তি পূজাতেই যে ভক্তিতত্ত্বের একটি চরম পরিণতি নেই, এ কথা আমি নিতান্ত অভ্যস্ত বচনের তো চোখ বুঝে আওড়াতে পারবো না। শিল্পে ও সাহিত্যে, এমনকি বিজ্ঞান ইতিহাসেও মানুষের কল্পনাবৃত্তির স্থান আছে, একমাত্র ধর্মের মধ্যে তার কোনো কাজ নেই, এ কথা আমি স্বীকার করব না। ধর্মের মধ্যেই মানুষকে সকল বৃত্তির চূড়ান্ত প্রকাশ করতে হয়। আমাদের দেশের মূর্তি পূজায় জ্ঞান ও ভক্তির সঙ্গে কল্পনার সম্মিলন হবার যে চেষ্টা হয়েছে, সেটাতে করেই আমাদের দেশের ধর্ম কি মানুষের অন্য দেশের চেয়ে সম্পূর্ণ সত্য হয়ে ওঠেনি?

0: এবং রবীন্দ্রনাথ ধর্মভাবনা, দুর্গোৎসবের ভাবনা নিয়ে প্রায় শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি। বলি যে ধর্মগ্রন্থের উৎসব প্রবন্ধতে তিনি লিখেছিলেন, উৎসবের দিন একলার গৃহ সকলের গৃহ হয়, একলার ধন সকলের জন্য ব্যয়িত হয়। সেদিন ধনী দরিদ্রকে সম্মান করে, সেদিন পণ্ডিত মূর্খকে আসন দান করে, কারণ আত্মপর ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ এই জগতে একই প্রেমের দ্বারা বিধৃত হইয়া আছে।
1: ইহাই পরম সত্য, এই সত্যের প্রকৃত উপলব্ধি পরমানন্দ। উৎসব দিনের অবধারিত মিলন এই উপলব্ধিরই অবসর। যে ব্যক্তি এই উপলব্ধি হইতে একেবারেই বঞ্চিত হইল, সে ব্যক্তি উন্মুক্ত উৎসব সম্পদের মাঝখানে আসিয়াও দীন ভাবে রিক্ত হস্তে ফিরিয়া চলিয়া গেল।
0: তাই তিনি বারে বারে শুনিয়েছেন আনন্দ গান। সেই আনন্দ গান দিয়ে শেষ করছি আজকের হিয়ার মাঝে। সঙ্গে ছিলাম আমি তাপস
1: এবং আমি রিয়া।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এখন শুনবেন আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শিবাজী চট্টোপাধ্যায় শুনবেন আধুনিক গান।

আধুনিক গান শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এখন ছায়াছবির গান। প্রথমে হংসরাজ ছায়াছবির গান। প্রথম দুটি গান শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: ওরা ঝুলছে কেন?
1: এইভাবেই লোকে ছয় মাসে ঝুলে চলে।
0: যদি পড়ে যায়?
1: আগে পড়ে যেত, এখন এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রড ধরে ঝোলাটাই ট্যাকটিক্স। এই এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রড ধরে ঝোলাটাই ট্যাকটিক্স।

0: শুনলেন এতক্ষণ হংসরাজ ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। এখন ছুটির ফাঁদে ছবির গান, প্রথম গানটি মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
1: মুশকিল আশা

ছুটির ফাঁদে ছায়াছবির গান শুনলেন মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন দুটি গান ছুটির ফাঁদে ছবি থেকেই, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন ছুটির ফাঁদে ছায়া ছবির গান, এখন রাগ অনুরাগ ছবির গান। প্রথমে হেমন্ত মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার দ্বৈত কণ্ঠে।

রাগ অনুরাগ ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার কণ্ঠে। পরের দুটি গান রাগ অনুরাগ ছবি থেকে, প্রথমটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, দ্বিতীয়টি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

রাগ অনুরাগ ছায়াছবির গান শুনলেন। এখন নায়িকার ভূমিকায় ছবির গান, প্রথম গানটি অনুপ ঘোষালের কণ্ঠে।

নায়িকার ভূমিকায় ছায়াছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন। এখন জীবন সৈকতে ছবির গান আশা ভোসলের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান। প্রথমে দ্বিজেন্দ্র গীতি শুনবেন দেবাশিস রায়চৌধুরীর কণ্ঠে।

দ্বিজেন্দ্রগীতি শুনলেন দেবাশিস রায়চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এখন আগমনী গান, শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

লোকগীতি শুনলেন বিষ্ণুপদ দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান, সবশেষে রাগ প্রধান গান শিপ্রা বসুর কণ্ঠে।

রাগ প্রধান গান শুনলেন শিপ্রা বসুর কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সাত সুরে সারা দিন রাত, শুনতে শুনতে সময় হয়ে যায় অন্যরকম সুরের কথা বলার, অন্যরকম সুরের মূর্ছনায় কিছুক্ষণ মেতে যাওয়ার। ঘড়ির কাঁটা বলছে সময় 4:01 হয়ে 10 সেকেন্ড, আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে ললিত পঞ্চম রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

107 FM Rainbow প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ললিত পঞ্চম রাগে খেয়াল শুনছিলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। 107 FM Rainbow প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে আনন্দ ভৈরব রাগে শরৎ শুনবেন শিল্পী অনিন্দ্য।

0: বীরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে ললিত পঞ্চম রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। প্রচার তরঙ্গে প্রভাতী ভরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এতক্ষণ আনন্দ ভৈরব রাগে শরৎ শুনছিলেন, শিল্পী ছিলেন আনন্দ বন্দ্যোপাধ্যায়। প্রভাতী ভরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়ির কাঁটা বলছে সময় 5:01 হয়ে 10 সেকেন্ড, আর ভোর 5টা মানেই সময় আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের, আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্র গান শুনব বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

পার্বতী আজ কোন অতিথি এল? এই প্রশ্ন আমাদের মনে বারবারই হয়। আকাশে পেঁজা তুলোর মতন মেঘ যখন ভেসে বেড়ায়, তখন আমাদের মনের মধ্যে এই প্রশ্নই বারবার আসে। আর এই সকাল, মিষ্টি সকালে যখন আমরা যখন কথা বলি, শরতে আজ কোন অতিথি এলো, সেই আকাশের পেঁজা তুলে দেখি আমাদের মনটা কেমন যেন হয়ে ওঠে। দেখতে দেখতে কিন্তু আজকের প্রায় তৃতীয়ার সকাল, এই সকাল চতুর্থী, আস্তে আস্তে আমরা এগোচ্ছি পঞ্চমী, ষষ্ঠী এগোচ্ছি আমরা। আমাদের সেই প্রতীক্ষিত সেই দিনের অপেক্ষায় আমরা রয়েছি, কিন্তু এই নতুন ভোরে আমরা এগিয়ে চলেছি আমাদের সেই শরৎকালের সেই কাশফুলের গন্ধে আর নতুন জামা কাপড়ের গন্ধ মেখে আমরা এগোতে চাই আমাদের নতুন সকালে। সেই সকাল আমাদের নিয়ে যাবে রাত পর্যন্ত, যে রাতে আমাদের সারা রাত জেগে ঠাকুর দেখা, হই হই হুল্লোড় আমাদের জীবনটাকে একটা অন্যরকম মাত্রা এনে দেয়। আমরা অপেক্ষায় থাকি, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি ঠিক এই সময়টায়, যে সময় আমাদের মনের মাঝে এই দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমরা যখন এগিয়ে যেতে চাই, ঠিক সেই সময় আমাদের প্রকৃতি জানিয়ে দেয় সময়টা একটুখানি অন্যরকম। আর এই যে প্রকৃতির এক অদ্ভুত খেলা, আর সেই খেলার সাথে আমরা আমাদের নিজেদেরকে যুক্ত করে ফেলি কখন বুঝতেই পারি না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেখান থেকে একটু একটু করে এগিয়ে চলা পঞ্চমী ষষ্ঠীর দিকে। আসলে বারবারই সময় আমাদের জানায় মা আসছেন। মায়ের প্রতীক্ষায় আমরা যেমন থাকি, ঠিক সেই রকমই আমাদেরও মাঝে মাঝে মনে হয় কে এলো। সে অতিথিকে বরণ করার জন্যই তো শিউলি, শেফালি, আরো কত নাম আমাদের চারপাশে ঘুরে বেড়ায় আমাদের এই জীবন পথে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে বিভিন্ন গান, শিউলি মাখা গন্ধ আর আগমনের সুর, এই দুটো যখন আমাদের মধ্যে আসে, আমরা যখন সেই আগমনের সুরে মেতে উঠি আর শিউলির গন্ধ যখন আমাদের নাকে আসে, তখন মনটা বড্ড উচাটন হয়ে যায়, বড্ড কেমন কেমন করে কিনে আসছেন। এই আনন্দটাই আমাদের কাছে অনেক বড়, এই আনন্দটাই আমাদের কাছে অপেক্ষার একটি বছর। প্রতি বছর আমরা অপেক্ষা করি আবার কবে আসবেন, আর সেইটা করতে করতে যখন সেই পেঁজা তুলোর মতন আকাশ, নীল আকাশে দেখতে পাই পেঁজা তুলো ঘুরে বেড়াচ্ছে, শিউলির গন্ধ আর সেই আগমনের সুর, সেটাই আমাদের মনকে কেমন যেন ধবল পালে হাওয়া লাগিয়ে দেয়, আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়।